আকাশবাণী কৈলাসহর, আজ বৃহস্পতিবার 5ই ভাদ্র 1948 অক্টোবর, 9ই ভাদ্র 1433 বঙ্গাব্দ, 27ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:58 হয়ে 59 সেকেন্ড। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে।

0: আকাশবাণী কৈলাসহর, শুনুন অমৃতবাণী।
1: শারদা দেবীর বাণী থেকে পাঠ। সর্বদা কাজ করিতে হয়, কাজে দেহ মন ভালো থাকে। আমি যখন আগে জয়রাম বাটিতে ছিলাম, দিন রাত কাজ করতুম। কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। চড় খেয়ে রাম নাম অনেকেই বলে, কিন্তু শৈশব হতে ফুলের মতো মনটি যে ঠাকুরের পায়ে দিতে পারে সেই ধন্য। পাপ পুণ্য প্রসঙ্গ যেখানে হয়, সেখানে যত লোক থাকে তাদের সকলকে সেই ভালো মন্দের একটু না একটু অংশ দিতে হয়। শোনো মা, কেমন করে হয় মনে করো, একজন

0: তোমাদের কাছে তাদের পাপ পুণ্যের কথা বলে গেল। মনে কখনো সেই লোকের কথা উঠিলেই সঙ্গে সঙ্গে তার ওই ভালো মন্দ কাজগুলির চিন্তাও এসে পড়বে। এইরূপে সেই ভালো বা মন্দ দুই তোমার মনের ওপর কাজ করে যাবে। মন্দ কাজে মন সর্বদা যায়, ভালো কাজ করতে চাইলে মন তার দিকে এগোতে চায় না। আমি আগে রাত তিনটের সময় উঠে প্রত্যহ ধ্যান করতুম, একদিন শরীর ভালো না থাকায় আলস্যবশত করলুম না, তা কদিন বন্ধ হয়ে গেল। সেজন্য ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোগ চাই। ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজন, নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু তাকে ভালো করতে পারে কজনে? ভালো কাজটি করা ভালো, ভালোটি করলে মন ভালো থাকে, মন্দটি করলে কষ্ট পেতে হয়। সাধন বলো, ভজন বলো, তীর্থ দর্শন বলো, অর্থোপার্জন বলো, সব প্রথম বয়সে করে নিতে হয়। বৃদ্ধ বয়সে কফ শ্লেষায় ভরা শরীরের সামর্থ্য নেই, মন বলে থাকে না, তখন কি কোনো কাজ হয়ে থাকে? হুজুগে পড়েও অনেকে অনেক বড় বড় কাজ করে ফেলে, কিন্তু মানুষের প্রত্যেকটি কাজকে শ্রদ্ধা করতে শেখো। বহু পাপ মহাপাপ না হলে কি মন অশুদ্ধ হয়? সুচিবাই, মন আর কিছুতে শুদ্ধ হচ্ছে না, অশুদ্ধ মন অনায়াসে যায় না। আর সুচিবাই যত বাড়বে ততই বেড়ে যাবে, সবই যত বাড়বে তত বাড়বেই। মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে? কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই, শেষে ওইরূপ স্বভাব হয়ে যায়। মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিচ্ছু আটকায় না। ঠাকুর বলতেন, একজন খোঁড়াকে যদি জিজ্ঞাসা করতে হয় তুমি খোঁড়া হলে কি করে, তাহলে বলতে হয় তোমার পাটা ওমন মোড়া হলো কি করে? সংসারে কত রকম লোক থাকে, সব সহ্য করে থাকতে হয়। ঠাকুর বলতেন, তালিবশ, মূর্ধন্যষ, দন্তেষ, তিনটি স, যে সয় সেই রয়। ঠাকুরের সত্যি কি আঁটি ছিল, আমাদের ওরকম হলে কই? ঠাকুর বলতেন, কলিযুগে সত্যই তপস্যা, সত্যকে ধরে থাকলে ভগবানকে পাওয়া যায়। ঘরে রাঁধবার সব জিনিস আছে, রান্না করে খেতে হয়। যে যত সকালে রাঁধবে সে তত সকালে খেতে পাবে। কেউ সকালে খায়, কেউ সন্ধ্যায়, কেউ কুড়েমি করে রাঁধবার ভয়ে উপোস দেয়। যে যত বেশি সাধন ভজন করে সে তত শিগগিরই দর্শন পাবে। সর্বদা সাধন ভজন করতে পারে না বলেই ঠাকুরের কাজ ভেবে কাজ করা দরকার। শুধু তাঁর কৃপাতে হয় সব, তবে ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পূজা জপ ধ্যান এসব করতে হয়, যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারে এক্ষুনি হয়। কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে, তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার।
1: শ্রী শ্রী মা শারদা মুনির বাণী থেকে পাঠ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এবারে ভক্তিমূলক গান।

এতক্ষণ মুম্বাই কেন্দ্রীয় বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এবারে জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

সুপ্রভাত অনুষ্ঠান সকাল সাতটায় 7:10 ভক্তিসুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান সকাল 7:10। সকাল 7:25 প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ সকাল 7:35 এবং 7:40 রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:45। দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে সকাল 8:15। 8:30 উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্রের রিলে করে শোনানো হবে।

বাংলা আধুনিক গান শুনবেন সকাল 8:40। সকাল 9:00 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংলিশ সংবাদ রিলে করে শোনানো হবে। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে সকাল 9:10। বেলা 11:00 রয়েছে লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। 12:05 সপ্তসুর অনুষ্ঠানে শুনবেন উত্তর পূর্বাঞ্চলের গান। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে দুপুর 1:05। বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়াগীতি দুপুর 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। মাতৃবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 1:40। দুপুর 2:00 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। ছোটদের গান শুনবেন দুপুর 2:15। দুপুর 2:30 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।

কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ বিকেল 3টে রিলে করে শোনানো হবে। এরপরে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধে 6টায় রয়েছে ঘর গৃহস্থের অনুষ্ঠান। রাত 7টায় আগরতলা কেন্দ্রের ককপুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। রাত 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, রাত 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্রের ককপুরুক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আইন ও অধিকার অনুষ্ঠানটি শুনবেন রাত 8:10। মিক্স মেলোডিজ অনুষ্ঠান প্রচারিত হবে রাত 8:30। রাত 9টায় সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। আধুনিক গান রাত 9:15। রাত 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত রাত 10:10। রাত 10:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:35 আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান।

আকাশবাণী গৌলশহর সুপ্রভাত অনুষ্ঠান। প্রথমে রয়েছে ইতিহাসে আজকের দিন। আজ 27 আগস্ট 1883 সালের আজকের দিনে ইন্দোনেশিয়ার জাভার পশ্চিমে অবস্থিত ক্রাকাতোয়া আগ্নেয়গিরি 200 মেগাটন TNT এর শক্তিতে অগ্নুৎপাত ঘটায়। এতে প্রায় 36,000 মানুষ নিহত হয়। 1992 সালের 27 আগস্ট নিউ ইয়র্ক শহরের মেট্রোপলিটন আপরা হাউস, যা 1883 সালে চালু হয়েছিল, আগুনে পুড়ে যায় এবং

এটি পুনরুদ্ধার করতে 2 বছর সময় লাগে। ক্যালগারি সিটি রাগবি ফুটবল ক্লাব টাইগার্স নামে পুনর্গঠিত হয় আজকের দিনে 1908 সালে। 1927 সালের আজকের দিনে আমেরিকার প্রাচীনতম বিমান চালনা শিক্ষা প্রতিষ্ঠান পার্ক কলেজ প্রতিষ্ঠিত হয়। জর্জ ইটি আইস্টন ঘন্টায় 385.89 মাইল অর্থাৎ 556 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে গাড়ির বিশ্বগতি রেকর্ড স্থাপন করেন 27 আগস্ট 1937 সালে। 1944 সালে 200টি RAF হ্যালিফ্যাক্স বোমারু বিমান হামবুর্গের তেল স্থাপনাগুলোতে আক্রমণ চালায় আজকের দিনে। 1950 সালে 27 আগস্ট BBC-তে মহাদেশীয় ইউরোপ থেকে প্রথম কোনো টিভি অনুষ্ঠান সম্প্রচারিত হয়। 1955 সালের 27 আগস্ট গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড প্রথম প্রকাশিত হয়। মালয়েশিয়ার সংবিধান কার্যকর হয় 1957 সালের আজকের দিনে। 1962 সালের আজকের দিনে শুক্র গ্রহের পাশ দিয়ে উড়ে যাওয়া প্রথম মানুষবিহীন মহাকাশযান ম্যারিনার 2 উৎক্ষেপণ করা হয়। জেটলি অভিনীত 2004 সালের হংকংয়ের মার্শাল আর্ট চলচ্চিত্র হিরো মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় এবং মার্কিন বক্স অফিসে 1 নম্বর স্থান অর্জনকারী প্রথম চীনা ভাষার চলচ্চিত্রে পরিণত হয় আজকের দিনে। 2006 সালের আজকের দিনে 58তম এমি অ্যাওয়ার্ডস 24 এবং দ্য অফিস এ কিফার স্যাদারল্যান্ড এবং মারিস্কা হারগিটের দুজনেই বিজয়ী হন। 2008 সালের আজকের দিনে মার্কিন সিনেটে বারাক ওবামা ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে একটি প্রধান রাজনৈতিক দলের হয়ে মনোনীত প্রথম আফ্রিকান আমেরিকান হন। আজকের দিনে মঙ্গলযান কিউরিওসিটি থেকে প্রথম আন্তঃগ্রহীয় মানব কণ্ঠস্বরের রেকর্ডিং সম্প্রচার করা হয় 2012 সালে। ভারতীয় কবি ও শিক্ষাবিদ যশবন্ত সিং নেকি জন্মগ্রহণ করেন আজকের দিনে 1925 সালে। 1931 সালে শ্রী চিন্ময় ভারতীয় আমেরিকান কবি ও গুরু জন্মগ্রহণ করেন। 1972 সালে 27 আগস্ট জন্মগ্রহণ করেছিলেন দ্য গ্রেট খালি। শুনলেন আজকের দিনটি। এবারে সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনামে রয়েছে কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম। কলকাতার সল্ট লেকে বহু ব্লকে তীব্র জলসংকট, ভুক্তভোগী কয়েক হাজার বাসিন্দা উদাসীন বিধাননগর পুরসভা। ফুটপাথে দুধ কাণ্ড আশ্রয়, এ বড় মেয়ে থাকলেও রাজি নন সীতা, ঠাঁই পেলেন অন্যত্র। গতি হারিয়েছে নয়া নিকাশি পাম্পিং স্টেশন তৈরির কাজ, টাকা দিয়ে গড়িমসি দপ্তরের জনতার কপালে দুর্ভোগে। মডেলিংয়ের কাজের টোপে প্রতারণার অভিযোগ, তদন্তে পুলিশ। পার্টি অফিস দখল, দলিল দেখি বিজেপির বিরুদ্ধে সরব CPM-এর সপ্তর্ষে। ডিউটির প্রস্তুতি ভিডিও করতে হবে বাহিনীকে, নির্দেশিকা CP-র। যাদবপুরে বিটেক এর ভর্তির নামে প্রতারণা, তদন্তে পুলিশ। গডফায়ার, 4 বছরের শিশুকে যৌন হেনস্থা, ধৃত প্রতিবেশী। লরির ধাক্কায় মৃত অ্যাপ বাইকে সাওয়ার প্রবীণের তুমুল বিক্ষোভ অবরোধ। হলদিয়ার শিল্প সংস্থায় গোটা জেলা থেকেই কর্মী নিয়োগের সিদ্ধান্ত, আজ থেকে আবেদন শুরু।

দার্জিলিং কালিম্পংয়ে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। পুজোর আগে আধুনিক LHB রেক পাচ্ছে তিস্তা তোর্ষা এক্সপ্রেস। আউশ গ্রামের মা মাটি পার্কে করুণ দশা ক্ষোভ। প্রধানের পদ থেকে ইস্তফা দিয়ে বাসিন্দাদের জব কার্ড সহ নথিপত্র আটকে রাখার অভিযোগ। শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগীর চাপ কমাতে তিন বাতিতে হবে দ্বিতীয় ক্যাম্পাস, জানালেন শঙ্কর। আবেদনকারীদের অধিকাংশেরই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে, দাবি বিজেপির পুরুলিয়া জেলা সভাপতির। বাঁকুড়া বাজারে অভিযান, সবজি কেজিতে কমল 20 টাকা। অঞ্জনা নদীর গতিপথ চিহ্নিত করতে ময়দানে বিধায়ক ও মহকুমা শাসক উৎসস্থল থেকে শুরু সমীক্ষা। নেপালে হরপ্পা বান, সতর্কতা বিহার ও উত্তরপ্রদেশেও। দমকলের জলে বিধায়কের গাড়ি ধুয়ে দিলেন পুরকর্মীরা, ভোপালে শুরু বিতর্ক। প্যালেট গান, আলোচনার দাবি বিরোধীদের, সংসদীয় কমিটির বৈঠকে উত্তেজনা, 1984 শিখ বিরোধী দাঙ্গার উল্লেখ বিজেপির। রাস্তায় পোষ্য, জরিমানার নিদান। দেশে বিমান চলাচল হু হু করে কমছে, প্রভাব পড়ছে কলকাতা সহ একাধিক বড় বিমানবন্দরে। কলকাতা হাওড়ার ভোটে দলের প্রস্তুতি নজরদারিতে বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিজেপির প্রতিবাদকে সমর্থন বামের, প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে 3টি বস্তি খালি করার নির্দেশ। স্নাতক স্তরের 50,000 ছাত্রীকে স্কুটার উপহারের ঘোষণা যোগীর, ভোটের আগে নয়া উপ টোকন। নচনচ নেপাল, মৃত বহু, নিখোঁজ হাজার, বাংলার 33। বারবার বিপর্যয়ের নেপথ্যে ভূমিকম্পে। নিউ ইয়র্কে RSS-এর অনুষ্ঠান, বিধায়ক বিরোধিতায় মেয়র মামদানি, উদ্বিগ্ন ওভারসিজ কংগ্রেসও। বিশ্বজুড়ে মার্কিন ভিসার ইন্টারভিউ প্রতিক্রিয়া স্থগিত। পাকিস্তানে হাসপাতালে আগুন, মৃত 14 শিশু। নেপালে নিখোঁজ 291 বিদেশি পর্যটক, ভারতীয় শতাধিক। উত্তর নেপালে মহাপ্রলয়, ভয়াবহ হপড়া হড়পা বানে ভেসে গেল একের পর এক গ্রাম। চাপে শ্রীলঙ্কা, জয়ের গন্ধ পাচ্ছে ভারত। র্যাঙ্কিংয়ে স্টর্কের কাছে শীর্ষস্থান হারালেন বুমরাহ। দাপটে জিতল মোহনবাগান, সুহেলের হ্যাট্রিক, ব্যারেটোকে ঘিরে উচ্ছ্বাস ভক্তদের। ঘরোয়া লীগ, ইস্টবেঙ্গলের সামনে মেহতাবের খাদিরপুর। আমি ভাগ্যবান, বললেন উৎপল CAB এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি নেহরা। এশিয়াডে ক্রিকেটের সূচি ঘোষিত। রোনাল্ডো মাঠ ছাড়তেই ঘুরে দাঁড়ালো আর নাসের। এশিয়ান গেমসে প্রতিনিধির সংখ্যা বাঁধল আয়োজক জাপান। শুনলেন কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম। এবারে আবহাওয়া বার্তা। আজ 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং 1-2 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 এবং 34, এবং 24 থেকে 25 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 60% হতে পারে। নিশীতে আবহাওয়া সতর্কতার সম্ভাব্য প্রভাব ও তার প্রতিকার। সাম্প্রতিক ভারী

বৃষ্টিতে ফলে খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলার কিছু নিচু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এর ফলে ফসলের কিছুটা ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যের অন্যান্য জেলায় বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হওয়ায় সেখানে এই ধরনের সমস্যা দেখা দেয়নি। ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত থেকে বন্যার জল সরে যাওয়ার পর ধান ও শাকসবজির ক্ষেতে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। মাটিতে অতিরিক্ত জল জমে থাকার ফলে লাউ, শসা, টমেটো ইত্যাদি ফসলে গোড়া পচা ও চারা পচা ইত্যাদি রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। যে সমস্ত জমিতে বৃষ্টির জল আটকে আছে সেখান থেকে দ্রুত জল বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় জমির নালাগুলো খুলে রাখতে হবে। জেলার এক দু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই কিছুটা সতর্ক থাকতে হবে। জমির ধানের শীষ এসে গেছে, এই অবস্থায় জমিতে জল দাঁড়িয়ে গেলে তা ফুল আসা ও ফুল থেকে ধান তৈরিতে বাধা সৃষ্টি করতে পারে, যা পরবর্তীতে ফলন হ্রাস করতে পারে। তাই জমির নালাগুলো খোলা রাখতে হবে, তবে একই সাথে জমিতে 2-5 সেন্টিমিটার জল ধরে রাখার ব্যবস্থা রাখতে হবে। ভারী বৃষ্টিপাতের ফলে পুকুর উপচে মাছ যাতে বেরিয়ে যেতে না পারে সেজন্য পুকুরের চারপাশে জাল দিয়ে ঘিরে দিতে হবে। জলস্তর বাড়ার কারণে পাড় ভাঙা ও পুকুরের কাঠামো ধসে পড়া রোধ কমাতে মাটি বা বালির বস্তা দিয়ে পাড় উঁচু ও মজবুত করতে হবে। দীর্ঘ সময় আকাশ মেঘলা বা অন্ধকার থাকলে কিংবা ভারী বৃষ্টিপাতের সময় জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যায়, তাই এই সময় মাছের খাবার দেওয়া নিয়ন্ত্রণ অথবা খাবারের পরিমাণ অনেক কমিয়ে দিতে হবে। প্রাণীর খাদ্যের গুণাগুণ বজায় রাখার জন্য, বিশেষ করে বৃষ্টির জন্য যখন খড়ে বেঁধে রাখা হয় তখন একান্ত প্রয়োজন। এর জন্য খাদ্যে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভিটামিন বা খনিজের মিশ্রণ প্রাণীর স্বাস্থ্য ও বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজন। যে সমস্ত জায়গায় মুরগির খামার বৃষ্টির জলে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে নতুন করে মুরগি পালন শুরু করার আগে পুরো খামার জীবাণুমুক্ত করতে হবে। যেখানে মুরগি রয়েছে সেখানে ঘরের চারদিকে চুন দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। মুরগির ঘরের খড় পাল্টে দিতে হবে। পরজীবীর আক্রমণের সম্ভাবনা এখন খুবই বেশি, তাই প্রত্যেকটি মুরগিকে কৃমিনাশক দিতে হবে। শুনলেন সুপ্রভাত অনুষ্ঠানে সংবাদ শিরোনাম এবং আবহাওয়ার সতর্কতা। সুপ্রভাত আজকের মতো এখানেই শেষ হল। আকাশবাণী কৈলাসহর। এবারে ভক্তিসুধা অনুষ্ঠান। ভক্তিসুধা অনুষ্ঠানে আজ শুনুন রতন অধিকারীর পরিবেশনায় ভক্তিমূলক গান।

রতন অধিকারীর কণ্ঠে ভক্তিসুধা অনুষ্ঠানে শুনছিলেন ভক্তিমূলক গান আকাশবাণী কৈলাসহর। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24 হয়ে 57 সেকেন্ড। এখন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। নেপালে হরপাবানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 160, বিভিন্ন এলাকায় 133 জন ভারতীয় সহ 750 জন নিখোঁজ। সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন দিল্লি থেকে ইতিমধ্যে প্রয়োজনীয় ওষুধ সহ 10 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। নেপালে লাগাতার বৃষ্টি এবং হিমবাহ ধসের ফলে বন্যার আশঙ্কার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহার ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। সতর্কতা জারি করা হয়েছে সীমান্তবর্তী এলাকায়। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়লগ

0: ভাষণ দেবেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেল 4 লেনের হাই ডেন্সিটি রেলপথ ব্যবস্থা কার্যকর করার দিকে অগ্রসর হচ্ছে। সরকার পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্যবৃদ্ধির চাপ নিয়ন্ত্রণে রাখতে মজুদ ভাণ্ডার থেকে সুনির্দিষ্ট নিয়ম মেনে পেঁয়াজ ছাড়া শুরু করেছে। ভারতের বীর চাত্রানি ও ভেলাভান সেলথিল কুমার পিএসি বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। নেপালে হড়পাবানে এখনও পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 133 জন ভারতীয় সহ 750 জন এখনও নিখোঁজ। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল জানান, তিব্বত এলাকায় গতকাল সকালে ভূকম্পন অনুভূত হয়। এরপরই হড়পাবান নামে নেপালের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নেপাল তিব্বত সীমান্তে অবস্থিত লেন্দে নদীর জলস্তর বৃদ্ধি এবং সেখানে পাথর ধসের ফলে সৃষ্ট বিশাল বন্যা ভোতেকোশি নদীর মাধ্যমে ত্রিশূলী নদীতে প্রবেশ করে। এরপরই বন্যা নদীর গতিপথ ধরে নোয়াকোট, চিতওয়ান, গোর্খা, তানাহু ও নাওয়ালপরাসি ইস্টের মতো অন্যান্য জেলায় ছড়িয়ে পড়ে। এর ফলে কাদামাটির প্রবল স্রোতের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সব সেতু ভেসে গেছে এবং 1 ডজন জলবিদ্যুৎ প্রকল্প অচল হয়ে পড়েছে। নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলির সাংসদদের সঙ্গে এক বৈঠকে পরিস্থিতি খতিয়ে দেখেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা ও পরিচালন পরিষদেরও এক বৈঠকে তিনি ত্রাণ উদ্ধার কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। নেপাল সরকার রাশুয়া, নোয়াকোট, ধাদিং, চিতওয়ান ও গোর্খা জেলায় নদী তীরবর্তী বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহের সঙ্গে কথা বলেছেন এবং নেপালের বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক সমাজ মাধ্যম পোস্টে শ্রী মোদী বলেন, এই কঠিন সময় ভারতের জনগণ নেপালের ভাই বোনেদের পাশে রয়েছে। তিনি বলেন, নেপালকে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে ভারত প্রস্তুত। নতুন দিল্লি থেকে ইতিমধ্যে কম্বল, সোলার ল্যাম্প, অস্থায়ী বাসস্থানের উপকরণ, ওষুধ সহ 10 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সমাজ মাধ্যমে একটি বার্তায় জানান, ভারত সব দিক থেকে নেপালের মানুষের পাশে রয়েছে। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তা তথ্যের জন্য জরুরি নম্বর প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে, সহায়তার প্রয়োজনে মানুষ হেল্পলাইন নম্বর 977-981-6807 এবং 977-981-03-2-6117 যোগাযোগ করতে পারেন। এই জরুরি নম্বরগুলিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। সামাজিক মাধ্যমের এক পোস্টে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আকস্মিক বন্যার ফলে সৃষ্ট ধসের ঘটনায় নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল ও নেপালের জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি এই কঠিন সময় নেপালের প্রতি সংহতি জানিয়েছেন। তিনি বলেছেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য নেপাল সরকারের ত্রাণ উদ্ধার কাজে সহায়তা করতে ভারত প্রস্তুত। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও নেপালে আকস্মিক বন্যায় প্রাণহীন ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী রাধাকৃষ্ণন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। উনি বলেছেন, এই কঠিন সময় ভারতের জনগণ নেপালের জনগণের পাশে রয়েছে। এদিকে নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ পশ্চিমবঙ্গের কলকাতার 32 জন। একটি ভ্রমণ সংস্থার সঙ্গে দল বেঁধে তারা মানস সরোবর দর্শনে গিয়েছিলেন। এর মধ্যে 30 জন পর্যটক এবং 2 জন ভ্রমণ সংস্থার কর্মী রয়েছেন। জানা গিয়েছে, গত 21 তারিখ দলটি কলকাতা থেকে রওনা দিয়েছিল। ভ্রমণ সংস্থার তরফে দিব্যজ্যোতি বসু জানান, মঙ্গলবার দলটি কাঠমান্ডুতে ছিল, সেখান থেকে ছবি এবং ভিডিও তারা পাঠিয়েছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের নির্দেশে নেপালে হড়পাবানে ক্ষতিগ্রস্ত এ রাজ্যের বাসিন্দাদের সহায়তায় ভবানী ভবনে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। রাজ্য সরকারের তরফে চালু করা 2টি হেল্পলাইন নম্বর হল 033-247-9-3311 এবং 9147-890-181। নেপালে লাগাতার বৃষ্টি এবং হিমবাহ ধসের ফলে বন্যার আশঙ্কার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে গণ্ডক নদীর জলপ্রবাহ বৃদ্ধির আশঙ্কার প্রেক্ষিতে বিহারে বন্যা মোকাবিলা প্রস্তুতি জোরদার করা হয়েছে। গণ্ডক নদী অববাহিকায় রাজ্যের 6টি জেলার পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, সারণ, মুজাফফরপুর এবং বৈশালীতে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে। এছাড়া সীতামাড়ি, শিবহর সহ অন্যান্য জেলার জেলাশাসকদেরও পরিস্থিতির উপর সর্বক্ষণ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানান, পরিস্থিতি সামাল দিতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী NDRFকে সক্রিয় করা হচ্ছে।
1: हाई लेवल टीम गठन कर दिया गया है, चीफ सेक्रेटरी DGP इसको मॉनिटरिंग कर रहे हैं और तुरंत मैं भी इसको बैठक कर रहा हूं, जरूरत पड़ा तो मैं स्वयं भी वाल्मीकि नगर जाऊंगा।
0: অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্য

মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন শ্রী শাহ। এক সমাজ মাধ্যম পোস্টে তিনি জানান, সীমান্তবর্তী যেসব এলাকায় এই বন্যার প্রভাব পড়তে পারে সেখানে স্থানীয় প্রশাসন ও জরুরি পরিষেবা প্রদান করেই দলের পাশাপাশি এনডিআরএফ কে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রাখা হয়েছে। উত্তরপ্রদেশ সরকার নেপালে আটকে পড়া রাজ্যবাসীর জন্য 1070 হেল্পলাইন নম্বর চালু করেছে। অন্যদিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি নেপালের পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন। সে রাজ্যের আধিকারিকদের তেলেঙ্গানার বাসিন্দাদের সহায়তায় চালু করা হয়েছে হেল্পলাইন। বন্যা কবলিত নেপালের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ, ত্রাণ ও পুনর্গঠনের জন্য বিশ্বব্যাংক 25 বিলিয়ন নেপালি রূপের জরুরি আর্থিক সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে। নেপালে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ডেভিড সেসলেন অর্থমন্ত্রী সোনিম ওয়াগলেকে জানিয়েছেন, এই বিপর্যয়ের সময় বিভিন্ন উৎস থেকে জরুরি সহায়তা হিসেবে 25 বিলিয়ন নেপালি রূপি পর্যন্ত অর্থ সংস্থান সম্ভব। অন্যদিকে বন্যা কবলিত এলাকায় ভারত তাৎক্ষণিকভাবে নেপাল সরকারকে মানবিক সহায়তা ও দুর্যোগকালীন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। একইভাবে চীনও নেপালকে আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে বলে অর্থমন্ত্রক সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেবেন। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আজ মেরা যুব ভারতের উদ্যোগে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিটি জেলার 2টি করে কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। এর মাধ্যমে দেশের যুব সমাজকে সরাসরি দেশের খেলাধুলা বিষয়ক পরিমণ্ডলে সংযুক্ত করা সম্ভব হবে। কর্মসূচির পরবর্তী পর্যায়ে তরুণ অংশগ্রহণকারী মাই ভারতের স্বেচ্ছাসেবক, স্থানীয় ক্রীড়াবিদ এবং জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও আলোচনার আয়োজন করা হবে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেল 4 লেনের হাই ডেন্সিটি রেলপথ ব্যবস্থা কার্যকর করার দিকে অগ্রসর হচ্ছে। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে তিনি উল্লেখ করেন, দেশে প্রায় 11,000 কিলোমিটার জুড়ে বিস্তৃত 7টি হাই ডেন্সিটি রেলপথ রয়েছে যা দেশের রেল চলাচলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 7টি রেলপথ হল দিল্লি হাওড়া, হাওড়া চেন্নাই, চেন্নাই মুম্বাই, মুম্বাই দিল্লি, দিল্লি চেন্নাই, মুম্বাই হাওড়া এবং দিল্লি গুয়াহাটি। শ্রী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ রেলপথগুলিকে 4 লেনে উন্নীত করার বিষয়টি একটি বৃহত্তর উদ্যোগের অংশ যার লক্ষ্য অধিক সক্ষমতা, কম পরিবহন খরচ এবং পরিবেশ বান্ধব চলাচলের সুবিধা সম্পন্ন একটি রেল নেটওয়ার্ক গড়ে তোলা। সরকার পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্যবৃদ্ধির চাপ নিয়ন্ত্রণ রাখতে মজুদ ভাণ্ডার থেকে সুনির্দিষ্ট নিয়ম মেনে পেঁয়াজ ছাড়া শুরু করেছে। নাসিক থেকে প্রায় 800 মেট্রিক টন পেঁয়াজ আজ বিকেল বা আগামীকাল সকালে দিল্লি পৌঁছবে বলে জানা গেছে। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, আগামী সময়ে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত পেঁয়াজ মজুদ রয়েছে। উল্লেখ্য, 2025-26 অর্থবছরে পেঁয়াজের সম্ভাব্য উৎপাদনের পরিমাণ 360 লক্ষ মেট্রিক টনের বেশি। মন্ত্রক থেকে জানানো হয়েছে, উৎপাদনের এই সন্তোষজনক পরিস্থিতির কথা মনে করে সরকার 2026-27 অর্থবছরে প্রাইস স্টেবিলাইজেশন ফান্ডের মজুদ ভাণ্ডারের জন্য 2 লক্ষ মেট্রিক টন রবি পেঁয়াজ সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। উত্তরপ্রদেশ সরকার রাখীবন্ধন উপলক্ষে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা ঘোষণা করেছে। এই সুবিধা আজ থেকে 29 আগস্ট মধ্যরাত্রি পর্যন্ত উপলব্ধ থাকবে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সুরানকোট এলাকায় গতকাল একটি গাড়ি রাস্তা থেকে গভীর খাদে পড়ে গেলে অন্তত 6 জন প্রাণ হারিয়েছেন ও 3 জন আহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় উপরাজ্যপাল মনোজ সিনহার শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনায় আহতদের সর্বোত্তম চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের বীর চাত্রানি ও ভেলাভান সেলথিল কুমার পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। আজ সন্ধ্যায় সেমিফাইনালে এই দুই ভারতীয় খেলোয়াড় একে অপরের মুখোমুখি হবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। নেপালে হরপাবানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 160, বিভিন্ন এলাকায় 133 জন ভারতীয় সহ 750 জন নিখোঁজ। সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেবেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে বক্তব্য রাখবেন। জাতীয় ক্রীড়া দিবস 2026 উদযাপনের অঙ্গ হিসেবে মীরা যুবা ভারতের আয়োজন।

হয়েছে। দেশের প্রতিটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতি জেলার দুটি করে স্কুল কলেজে তরুণদের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে খেলাধুলা, যুব নেতৃত্ব, নাগরিক দায়িত্ববোধ, স্বেচ্ছাসেবী কার্যক্রম, শারীরিক সুস্থতা এবং জাতি গঠনের বিষয়গুলোকে এক মঞ্চে নিয়ে আসবে। এই কর্মসূচিতে মূলত চারটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রাখা হয়েছে। প্রথমত, দেশের ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন এবং তৃণমূল স্তরে ক্রীড়া সুবিধা। দ্বিতীয়ত, 2036 সালের অলিম্পিকের লক্ষ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রতিভান্বেষণ ও ক্রীড়াবিদদের প্রশিক্ষণ দেওয়া। তৃতীয়ত, যুব নেতৃত্বকে শক্তিশালী করা এবং প্রশাসনিক ব্যবস্থায় তরুণদের অংশগ্রহণ বাড়ানো। চতুর্থত, ভবিষ্যৎমুখী দক্ষতা অর্জন, স্বেচ্ছাসেবা এবং দেশ গঠনের কাজে যুব সমাজকে আরও সক্রিয়ভাবে যুক্ত করা। মূল অনুষ্ঠানের পর অংশগ্রহণকারী মীরা যুবা ভারতের স্বেচ্ছাসেবক, স্থানীয় ক্রীড়াবিদ এবং জনপ্রতিনিধিদের মধ্যে স্থানীয় পর্যায়ে মত বিনিময় ও আলোচনার আয়োজন করা হবে। এই আলোচনায় আগ্রহী তরুণদের সঙ্গে ভারতের শীর্ষস্থানীয় ক্রীড়াবিদ ও পদকজয়ীদের সরাসরি মত বিনিময়ের সুযোগ থাকবে। রাজ্য ত্রয়োদশ বিধানসভার তিন দিনব্যাপী দশম অধিবেশন আজ সকাল 11টা থেকে শুরু হবে। তা চলবে 31 আগস্ট পর্যন্ত। অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব সহ জনস্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। মধ্য নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় গতকাল পাওয়া খবরে জানা গেছে সেদেশে 160 জন নিহত এবং 133 জন ভারতীয় নাগরিক সহ 750 জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। তিব্বত থেকে প্রবাহিত প্রবল জলের স্রোতের ফলে এই বন্যায় নেপালের বেশ কয়েকটি শহর ও গ্রাম বিধ্বস্ত হয়েছে, গুরুত্বপূর্ণ সেতু ভাসিয়ে নিয়ে গেছে এবং 1 ডজন জলবিদ্যুৎ প্রকল্পকে অচল করে দিয়েছে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, তিব্বতে ভূকম্পনের ফলে হিমবাহ ফেটে গিয়ে এই বন্যার সূত্রপাত হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই সংকটের সময় ভারতের জনগণের নেপালের পাশে রয়েছে বলে আশ্বস্ত করেছেন। পৃথক শোক বার্তায় তাঁরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। এদিকে বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে সহায়তা করতে ভারত 10 টন মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলা সামগ্রী সঙ্গে প্রয়োজনীয় ঔষধ পাঠিয়েছে। উদয়পুরের বাগমা বিএসএফ ক্যাম্পে গতকাল থেকে 4 দিনের স্পন্দন স্পোর্টস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছে। 169 নম্বর বিএসএফ ব্যাটালিয়ন, কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগ আয়োজিত এই টুর্নামেন্টের সূচনা করেন বিএসএফের ডিআইজি গজরাজ যাদব। টুর্নামেন্টে রাজ্যের 8 জেলা থেকে 8টি দল অংশ নিয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে 17 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবর পর্যন্ত 1 মাস ব্যাপী নানা কর্মসূচি রূপায়ণ করা হবে। বিভিন্ন সামাজিক পদক্ষেপের প্রধানমন্ত্রীর জনমুখী প্রকল্প সম্পর্কে মানুষকে অবহিত করা হবে। গতকাল আগরতলায় ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির বৈঠকের পর তিনি খবর জানান। মুখ্যমন্ত্রী বলেন, জনসাধারণকে সঙ্গে নিয়ে সেবা পক্ষকাল কার্যক্রম সফল করা হবে। এবছর বৃক্ষরোপণ, সাফাই অভিযান সহ বিভিন্ন ক্ষেত্রে 25টার মতো কার্যক্রম রাখা হয়েছে। জনমুখী প্রকল্পের সুফল কীভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেটাই গৃহীত কর্মসূচির লক্ষ্য বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 137তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 117 800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিসড কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে, ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামীকাল 28 আগস্ট রাত 11টা 45 মিনিট পর্যন্ত। বৈকুণ্ঠনাথ স্মৃতি মহিলা ফুটবলের সুপার লিগে দ্বিতীয় খেলায় মহিলা পুলিশ রিক্রিয়েশন ক্লাব 2-1 গোলের ব্যবধানে ফুলোঝানো অ্যাথলেটিক ক্লাবকে পরাজিত করে। গতকাল সন্ধ্যায় উমাকান্ত স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত খেলায় ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশন ক্লাবের হয়ে এলিসা জামাতিয়া ও আইতর্মা দেববর্মা গোল দুটি করেন। ফুলোঝানোর পক্ষে কুন্তি উরাং একমাত্র গোল করেন। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়ব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি ভিডিও কনফারেন্সিং নিবিশিংতই খেলো ইন্ডিয়া ডায়লগ।

0: এবিএমনি ওয়ানছং মংরকনতেই ককলাম সালাই জাগানো অকলামো মুচুং নাই শিকলারক ভারতনি থংক্রং কুক তাই সকাত মানজাগরক বাই দাদাক সিদা ককলাম সালাইনানি সেব টঙ্গানো নেপালও কিরিমা সিংসা তৈলমা তং হালকনতেই মিয়ানি মানমা ককতুমাও সাইমানখা অহাকতনি খরক সারা দকচি থৈকা তাই খরক সারা থামচি থাম ভারতনি লুকুরক নখবই খরক স্নিরা বা চিনি কবাং লুকুরক তাবুক বকমা যাক তিব্বতনি কবাং তৈ কচগুই ফাইমাবাই নেপালনি কিচাসক আউলি তৈ কামিব তৈলমাও ক্লাইখা তৈ কবাংমা তৈ চং ফেরাংনি তাংবতাং দেরামাও ক্লাইখা নেপালনি বুইহা মন্ত্রী সুশীল থানাল সাকা তিব্বত বাংলা ফাইমাবাই অ তৈলমা তং হালক আজাইখা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু রাষ্ট্রবক্রক ইয়াকচু সিপি রাধাকৃষ্ণন মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তৈ বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর অ হামিয়া জরাও ভারতনি লুকুরক নেপালনি গানা তঙ্গুহনৈ কক রেখা খা খামা ফুনুকমাও বরক থৈজানাই নুখুংনি লুকুরকনি বখাক তৈ তৈলমাও দেরামাও ক্লাইজাক লুকুরকনি বখাক খা খামা ফুনুকা ইয়াংকিরমা সিংসা তৈলমা তং হালগ ক্লাইজাক নেপালনি চুবাচুও ভারতনি চি টন চুবাচুনি মানৈ তৈ দেরামুং কাসুমুংনি মানৈ নখবই নাংমানি বিধি রহরজাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া নেপালনি মন্ত্রীবক্রক বলেন্দ্র সাবাই মালায়ী আরনি কিরিমা সিংসা তৈলমাও দেরাজাক রকনতৈ কক সাকা তে খা খাম্মা ইয়াফারকা হদালামনি বিশিংতৈ মচাং মৌদি সাকা অজরা হামিয়াও ভারতনি লুকুরক নেপালনি গানাও তঙ্গানো মন্ত্রীবক্রক সাকা নেপালন যত নাংমানি চুবাচু রানানি বাকৈ ভারত তিয়ার তঙ্গো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীনি আচাইমা সালনরগৈ সেপ্টেম্বর তালনি চিচিনি সালমারি নিসিমি অক্টোবর চিচার সালমারি জরা তাল সারময়ী জুদা জুদা তাংবু তাং চাসার জাগানো হনি সাকা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা দাল বিদাল সামুংনি বিশিংতৈ মন্ত্রীবক্রকনি লুকু হামক্রাই রেজাক তাংবু তাংনতৈ লুকুরক্ন সাইমান রেজাগানো মিয়া আগরতলাও ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটিনি ককলাম সালাইমায়াগুলো অকক তুমান রেখা ব মন্ত্রীয়করা সাকা লুকুরক্ন লগে তৈন অ সামুংবু চাসারি মানু তাকলাই বিশি ফাংচারা কাইমা সাফাই অভিযান নখবই দাল বিদাল বাবায় কাইনৈচি বা হাই সামংবুতাং তনিজাখা লুকু হামক্রাই রেজাক তাংবুতাংনি হামক্রাই বাহাইকে লুকু রকনি থানি সগৈরিমান আবন অ সামংবুতাংনি নাহার মুংহনৈ খুরসাখা মন্ত্রী অক্রা সালথামরমৈ হাস্তে চিথাম বিধানসভানি ফিলচি অধিবেশন তিনি ফুংনি দামচিসা নেসিমি চেংজাগানো আব তঙ্গানো অ তালনি সালথামচিসা আগর জরা অধিবেশন সুংমুং ফিরক মুং বেরেম নখবই লুকু হামক্রাইনতৈ জুদা জুদা ককনতৈ ককলাম সালাইনানি কক তঙ্গো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি থামচি সালমারি কক তিশালনি ফুং দামচিসাও আকাশবাণী মন কি বাত মান্দাও হাকতর তাই বুই হাকতনি লুকুরক বাই ককলাম সালাইয়ানো অবঙ্গানো মন কি বাত মান্দানি ফিলসারা থামচিসিনি বেরেমনি পান্দা মন্ত্রীবক্রক লুকুরকন বরকনি ওয়ানসকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবক মুং নারেখা উদয়পুরনি বাকমা বিএসএফ ক্যাম্পাসও মিয়ানিসিমি সালপুরিনি বাকই স্পন্দন স্পোর্টস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট ভলিবল টুর্নামেন্ট চেংজাখা সারা দকচি চুকু নম্বর বিএসএফ ব্যাটেলিয়ান ক্যান্টনি থংতে শিকলা হামক্রাই বেদেক তাই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ানি থানচাকে লুয়াজি মা অ টুর্নামেন্ট ন চেঙ্গে রেখা বিএসএফনি ডিআইজি গজরত যাদব টুর্নামেন্ট হাস্তেনি কাইচার হাংকরনি দল চারবদল মানজাখা বৈকুণ্ঠনাথ মুকুমু ব্রী রকনি ফুটবল সুপার লীগনি উলনৈ থংলাইমাও ব্রী পুলিশ রিক্রিয়েশনস ক্লাব নৈসা গোলনি ফেরবাই ফুলুঝানু অ্যাথলেটিক্স ক্লাবনু মেজেনখা মিয়া সানজা উমাকান্ত মিনি স্টেডিয়ামও ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন বাই যুগালিজাক থংমুঙ্গ ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশনস ক্লাবনি অঙ্গৈ এলিসা জমাতিয়া আইতর্মা দেববর্মা কাইনি গোল খ্লাইখা তাবুক নবাতিবানি ককতুমা বসকাং দাম নৈচি ব্রিয় হাস্তিনি যত হাংকরণ ফেরাঙ্কি বাতৈ ওয়াবই মানুহনি হজাকলাইকা নবর্তিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি থামচি ব্রী ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি নৈচি স্নি ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমুং তাবুক জরাতৈ অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামৈ সতী ব্রৈচি বাও
1: পর্যায়ক্রমে কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারে রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতে আজকের শিল্পী ইন্দ্রনীল সেন।

ইন্দ্রনীল সেনের কণ্ঠে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্রে হিন্দি এবং ইংরেজি সংবাদ এবং শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি রকমারি বাংলা গানের সরাসরি অনুরোধের আসর সুরের ভেলা। এই অনুষ্ঠানে আপনার পছন্দের বাংলা গান শুনতে চেয়ে ফোন করতে পারেন আমাদেরকে 03824295192 এই নাম্বারটি ডায়াল করে।

0: নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘর আমি কথা বলছি দাদা।
0: আচ্ছা হ্যাঁ বলুন আপনি।
1: হ্যাঁ, আমি একটা গান অনুরোধ করছি দাদা ভাই।
0: হ্যাঁ,
1: কিশোর কুমারের কণ্ঠে আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ ঘোচায় অন্ধকার, এই গানটা।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে।
1: আর এই গানটা সকল বন্ধুদেরকে নিয়েই শুনবো,
0: আচ্ছা
1: ঠিক আছে?
0: হ্যাঁ
1: নমস্কার দাদা, ভালো থাকুন।
0: ঠিক আছে, আপনিও ভালো থাকুন।

0: हेलो
1: नमस्कार बाबा जी,
0: नमस्कार বলুন।
1: ভালো আছেন তো?
0: হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আছি আছি মোটামুটি সুস্থ আছি, সবাই আশীর্বাদে আছি।
0: আচ্ছা
1: তাই ঝুলন আনন্দের প্রায় শেষের পথে আর একদিন আছে আমাদের।
0: হ্যাঁ হ্যাঁ
1: এই ঝুলন আনন্দের দিনে শুনবো রিম ঝিম রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম ঝিম ঘন দেবরুষে রিম ঝিম রিম ঝিম
0: আচ্ছা
1: কাবেরী নাচিয়া চলে পুরনারি হরষে রিম ঝিম রিম ঝিম ঘন দেবরুষে। গানটা শুনবো, আপনিও শুনবেন,
0: আচ্ছা দেখছি
1: সকল
0: আমি।
1: শ্রোতারা শুনবেন, সকল শ্রোতারা শুনবেন, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন রইল।
0: আচ্ছা
1: আর ঝুলন আনন্দ রস সবাই আস্বাদন করুক, সাত্ত্বিক রস আনন্দ করুক,
0: সেটাই।
1: সাত্ত্বিক রস আস্বাদন করুক।
0: হ্যাঁ হ্যাঁ
1: তামসিক রাজসিক রস তো আমরা সবখানে পাই, কিন্তু ঝুলন আনন্দ এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী গৌর পূর্ণিমা রাস পূর্ণিমা এগুলো কিন্তু সাত্ত্বিক আনন্দময়।
0: হ্যাঁ সাত্ত্বিক আনন্দময়। হ্যাঁ আসলে আমাদের যে আধ্যাত্মিকতা বা ঈশ্বর প্রেম বলুন, ঈশ্বরের ভজনা স্তুতি বলুন, তার প্রথম শর্তই তো হচ্ছে সাত্ত্বিক। তো এখন হয়েছে কি

0: আজকালকের যুগে দেখা যায় সাত্ত্বিক থেকে সাত্ত্বিকের দিকে কেউ, মানে সবার কথা বলছি না আমি, একটা বেশিরভাগ অংশের দিকে দেখা যাচ্ছে মানে তামসিক আনন্দ নিয়ে ব্যস্ত। মানে পুজো বা এই সমস্ত যে অনুষ্ঠানগুলো আছে এগুলোকে আমরা মনে করি বিনোদন। হ্যাঁ
1: বিনোদন এবং সংস্কৃত আমরা মনে করি আমরা জনসংযোগ আর কিছু নয়।
0: হ্যাঁ এই সেটাই আরেকটাই, হ্যাঁ জনসংযোগ ঠিক আছে, জনসংযোগ যদি মানুষের প্রেম বৃদ্ধির জন্য মানবতাবাদের জন্য হয় ঠিক আছে, আর জনসংযোগ যদি কোনো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে গিয়ে ব্যবহৃত হয় এটা কিন্তু খারাপ জিনিস। হ্যাঁ যেমন আমি, হ্যাঁ যেমন আমি মনে করলাম আপনার বাড়িতে আজকে পুজোতে গেলাম, আপনি নেমন্তন্ন করেছেন আমাকে, আমার মনে হলো এখানে গেলে আমার ওই স্বার্থটা উদ্ধার হয়ে যাবে, আমি ওই বিষয়টা, যেমন ধরুন আমি একটা লোন পেতে চাই, এক কথার কথা যে আপনার কাছ থেকে একটা কিছু টাকা পাবো, তো আজকে আপনার বাড়িতে গেলাম, আমার মনে হলো যে ওনার বাড়িতে পুজোতে গেলে উনি খুশি হবেন, আমাকে টাকাটা দিয়ে দেবেন তাড়াতাড়ি। তো এই যে একটা বিষয়, তো এখানে তো ভক্তিবাদ উড়ে গেল। আর
1: দেখুন আমি আরেকটা কথা বলছি, ভক্তিবাদ শুধু সাধারণের কাছে নাই এমন নয়, মঠ মন্দিরে যে আনন্দ রস হচ্ছে সেগুলো তো দেখা যায় ডোনেশন কত আসছে সেদিকে আমাদের থাকে,
0: সেটাই কি করবেন, কি করবেন বলুন, আমাদের চিন্তাধারা, আমাদের চিন্তাধারার অবনতি এর জন্যে মানে প্রয়োজন। না হলে দেখুন আমি একটা জিনিস মাঝে মধ্যে ভাবি, আমি নানান ধর্মের কথাই ধরুন, শুধু একটা নির্দিষ্ট ধর্মকে বলছি না, ধর্মীয় যে আচার আচরণ, পূজা কীর্তন এটা সেটা, আমি বাকিদের কথা নাই বললাম, এগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়েছে। হ্যাঁ কিন্তু মানুষের মধ্যে যে পারস্পরিক সৌহার্দ্যবোধ বা আন্তরিকতা বা সমাজের মধ্যে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, এটা উড়ে গেছে চতুর্দিকে, একটা অনেকটা মানে দেখবেন কখন কি হয়ে যায়, কে কাকে কি করে দেবে, এই একটা মানে যে একটা মানে ভক্তি শ্রদ্ধা বা ভীতিহীন পরিবেশ এগুলো পাচ্ছি না, এগুলো পাচ্ছি না। তো আমার মনে হচ্ছে হ্যাঁ ধর্মীয় মূলতই যদি ধর্মীয় আচরণ বৃদ্ধি পায় তাহলে এগুলো থাকার তো কথা নয়, তার মানে ধর্মের নামে আমরা অনেকেই আছি যারা এগুলো অভিনয় করছি। হ্যাঁ তো সেটাই, যাই হোক এই কথাগুলো নাই বা বললাম, কথা প্রসঙ্গে এলো বলে কিছু কথা বললাম। আমি পাঠাচ্ছি আপনার গানটা,
1: মানসিক আনন্দের মধ্যে যুগতিরিক্ত হয় যেমন কালী পূজা, এই পূজা, সেই পূজা, যে জায়গাতে আনন্দ রস মানে তামসিক আনন্দ হয় সেটার মধ্যে
0: আমরা চাই ঈশ্বর ভক্তি বা আমাদের এই ধর্মীয় উৎসব অনুষ্ঠানের প্রথম শর্তই থাকুক সাত্ত্বিকতা, ঈশ্বরের প্রতি সম্পূর্ণ নিবেদিত ভাব, তারপর অন্য কিছু। ঠিক আছে, এটা অনেক বড় সাবজেক্ট, আজকে থাক এখানেই। ঠিক আছে, ধন্যবাদ।
1: হ্যাঁ রাখছি,
0: হ্যাঁ নমস্কার।

0: নমস্কার নেবেন দাদা।
1: নমস্কার, বলুন।
0: আমি কলকাতা চণ্ডীপুর থেকে বরুণ সূত্রধর বলছি।
1: আচ্ছা বলুন, কি
0: দাদা
1: শোনাবো
0: কেমন
1: আজকে?
0: আছেন?
1: হ্যাঁ, এই আছি, চলে যাচ্ছে দিন। আপনি কেমন আছেন?
0: দাদা আমি ভালো আছি।
1: আচ্ছা,
0: তো দাদা আজকে তো গান শুনবো, পরীক্ষিত বেলার ফোনতে গানের লাইন কানা হলো, বৃন্দাবনের কৃষ্ণ কোথায়, কৈলাসেতে কোথায় রাম।
1: আচ্ছা, দেখছি আমি এটা পাওয়া যায় কিনা। বৃন্দাবনের, হ্যাঁ, বৃন্দাবনের কৃষ্ণ কোথায়?
0: পরীক্ষিত বলার কোনটা?
1: আচ্ছা,

0: হবে তো দাদা গানটা?
1: গানটা তো আমি
0: হবে
1: গানটা তো এই মুহূর্তে আমার আমি খুঁজে পাচ্ছি না গানটা এখানে। বৃন্দাবনের কৃষ্ণ কোথায়, এটা এখান থেকে শুনেছেন আপনি?
0: হ্যাঁ হ্যাঁ, এখান থেকে শুনে না, তো অন্য অন্য জায়গাতে শুনেছি, এমনি আমার বাড়িতে ক্যাসেটও ছিল।
1: আচ্ছা, পরীক্ষিত বালার কণ্ঠে এটা, না?
0: হ্যাঁ হ্যাঁ, পরীক্ষিত বলার কোনটা?

0: আচ্ছা, আমি এরকম একটা গান পেয়েছি, আমি জানি না এর ভেতরে কি থাকতে পারে,
1: আচ্ছা ঠিক আছে দাদা,
0: সেই
1: হবে।
0: এরকম এই টাইপের একটা পেয়েছি, আমি জানি না এটা এটা কিনা ঠিক আপনি যেটা বলছেন, এটা পাঠিয়ে দিচ্ছি আপনার জন্য,
1: আচ্ছা
0: পরীক্ষিত
1: ঠিক
0: বেলার
1: আছে
0: কণ্ঠে।
1: দাদা, রাখছি, নমস্কার, সবাই মিলে শুনবো দাদা,
0: হুম হুম হুম ঠিক আছে,
1: রাখছি, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।

0: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
1: আচ্ছা,
0: আশা করি ভালোই আছেন।
1: হ্যাঁ
0: হ্যালো,
1: হ্যাঁ হ্যাঁ
0: আশা করি ভালোই আছেন,
1: হ্যাঁ
0: তাই না?
1: আছি, আশা করি আপনিও ভালো আছেন।
0: ভালো তো থাকতেই হবে। হ্যাঁ হ্যাঁ,
1: আমরা ভালো না
0: অবশ্যই
1: থাকলেও,
0: আমি ভালো আছি।
1: আসলে হয়েছে কি, আমরা ভালো না থাক না থাকলেও বলতে হয় হ্যাঁ ভালো আছি। আমাকে অনেকে বলেছেন যে, আমি অনেক সময় বলি মানে ভালো থাকার সাবস্টিটিউটটা বলি আমি,
0: সত্যিকারই সুন্দর,
1: হ্যাঁ। তো অনেকে,
0: একেবারে কি
1: হ্যাঁ
0: বলবো,
1: হ্যাঁ,
0: সুন্দর কথা বলেছেন।
1: অনেকে বলেন কি খারাপ থাকলেও বলবে ভালো আছে, এই হচ্ছে ঘটনা।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে সত্যি, মানে ওই যে ভালো বলতে বলতে কি হয়, ওই যে ফাঁকা যে জায়গাটা, মানে ফাঁক যে, মানে ফাঁকটা
1: ভেকেন্ট যেটা,
0: অনেকটা
1: হ্যাঁ,
0: বন্ধ হয়ে যায়, তো ভালোর ভান করতেই হয়
1: কি
0: বা
1: করবেন বলুন।
0: অভিনয় করতে হয়। এটা আমাদের ঠাকুর বলেছেন যে ভালো বল, সবসময় ভালো ভালো বলবে, খারাপ বলবে না, তাহলে অনেকটা নেগেটিভ, যে কি বলবো, একটা অ্যাটিটিউড বা নেগেটিভ একটা

0: নেগেটিভ এনার্জি যেটা আছে, নেগেটিভ এনার্জি যেটা আছে,
1: ক্রিয়া করে আমাদের। যাই হোক,
0: ঠিক আছে, বলুন কি শুনবেন আজকে এই ভালো থাকার আবহে।
1: ভালো রাখবো সবাইকে। তো আজ একটা গান শুনতে চাই, ছবিটার নাম হলো প্রতিবাদ, আর গানটা এরকম, আসবে ঘরে খোকন সোনা, এদিক ওদিক দেবে হামা, আসবে ঘরে খোকন সোনা, এদিক ওদিক দেবে হামা, বুকটা ভরে যাবে যখন ডাকবে মামা, মামা ও মামা ও মামা, আমি হব মামা, মামা ও মামা ও মামা, আরে আমি হব মামা। এরকম গানটা, গানটা অবশ্যই গেয়েছেন শানু, তার সাথে বোধ হয় অলকা ইয়াগনিকজি, অলকা ইয়াগনিকজি বা অন্য কেউ হবেন মহিলা শিল্পী। আর যাদের নিয়ে প্রসেনজিৎ আমি গানটা শুনতে চাইছি, বিশেষ করে আমার সজলরা, সজল মালাকার, সুমন মহুরী, তারপর আমার অবিনাশ ভাই, তারপর প্রেমজিৎ বাবু বেঙ্গালোর থেকে, মিঠুন চক্রবর্তী, দেবজিৎ দাস আমার ছোট ভাই, অনেকটা সময় ভুল হয়ে যায় তার নাম নিতে, আর নাচির ভাই, আর আমার ছোট বোন অম্বলিকা ভট্টাচার্য, আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য। যাই হোক প্রসেনজিৎ দা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তাই শেষ মুহূর্তে আবার বলি যে ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।
0: ঠিক আছে, আপনিও ভালো থাকুন। তবে আমার এখানে যে আমি যারা গিয়েছেন, যে নাম আমি দেখতে পাচ্ছি ডেসক্রিপশনে, এখানে বাবুল সুপ্রিয় এবং সাধনা সরগমের নাম দেওয়া আছে, তাহলে চলুন আমরা শুনি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: হ্যাঁ নমস্কার নন্দা।
1: নমস্কার,
0: আমি ধর্মনগর থেকে অবিনাশ তুলি।
1: হ্যাঁ
0: দাদা, আজকে আমাকে শুনিয়ে দেবেন বন্ধু ছবি থেকে, এই এই মাটির বন্ধু মেঘ, মেঘের বন্ধু বৃষ্টি।
1: মাটির বন্ধু মেঘ,
0: হ্যাঁ, মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে
1: আচ্ছা
0: এরকম একটা গান রয়েছে বাবুল সুপ্রিয়র কণ্ঠে।
1: দেখছি আমি। ঠিক আছে, এটা শোনাচ্ছি আমি আপনাকে।
0: ঠিক আছে দাদা, এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী কলেজ শুনছেন, সবাইকে শুনবো, আপনি শুনবেন।
1: আচ্ছা
0: নমস্কার।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নমস্কার আপনাকে।

0: হ্যালো,
1: নমস্কার দাদা,
0: নমস্কার।
1: আমি আশুতোষ দেবনাথ কৈলাসহর থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।

0: আর ফুলটা দেখে গেলে খুব ভালো লাগে দাদা,
1: হ্যাঁ হ্যাঁ
0: মনে হয় লটারি লেগে গেছে এরকম মনে হয় আর কি, মনটা অটোমেটিক ভালো হয়ে যায়।
1: আচ্ছা,
0: যখনই ঘন্টাটা বাজে অটোমেটিক মনটা পরিবর্তন হয়ে যায়।
1: আচ্ছা আচ্ছা,
0: আর প্রয়াস করেই করে যাচ্ছি করে যাচ্ছি, ফোনটা লাগছে না, তখন একদম ভীষণ হয়ে যায় মনটা। তো আজকে একটা গান শুনতে চাই, আসলে গীতিকারের ভূমিকা হচ্ছে গানের রূপ দেওয়া, আর সুরকার কিন্তু গানের রূপ দেখেই উনি ঠিক করেন এই গানটা কোন শিল্পীকে দিয়ে গাওয়ালে ভালো হবে। আসলে এই ব্যাপারটা কিন্তু উনার থেকে বেশি আর কেউ বুঝে না। তো আজকে আমি লতা জির বিখ্যাত একখানা গান রয়েছে, অ্যালবামের নাম হচ্ছে কি লিখি তোমায় প্রিয় তোমা, 1982 সালে মুক্তি পেয়েছিল এই অ্যালবামটা, আর গানটা হচ্ছে কৃষ্ণচূড়া শুন শুন। আর গানটির রূপ দিয়েছেন অবশ্যই সর্বকালের শ্রেষ্ঠ গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, আর গানটিতে সুর দিয়ে অলংকার দিয়ে সাজিয়েছেন মানস মুখার্জি।
1: আচ্ছা,
0: আর এই গানটা আপনাকে নিয়ে শুনবো, আর নেটওয়ার্কের সব বন্ধুরা শুনবেন গানটা।
1: ঠিক আছে, সবার জন্য পাঠাচ্ছি আমি।
0: নমস্কার।
1: হ্যাঁ হ্যাঁ, নমস্কার।

0: दोस्त चल रहा है, मेरे दोस्त ने झाला भवन ने बताया प्रोग्राम चल रहा है कैलाश से, तो बहुत अच्छा लग रहा है। उत्तर प्रदेश बात कर रहा हूँ, सतीश।
1: अच्छा
0: हाँ, उसे झाला वर्मन तो एक दूसरे की मेरी बात, तो मैंने कॉल लगाई थी कैलाश सिर पे 1 बजे वाले में, 12 बजे बाद, 12:30 बजे बाद, तो मेरी वजह कह रही थी इसमें प्रोग्राम क्यों लगाते हो ऐसा, मेरे संग बहुत बुराई करते हैं और बहुत दिक्कत करते हैं, शिकायत करते हैं, तो कृपया करके शिकायत ना करें। झाला वर्मन उससे बढ़िया है, लेकिन हम तो कहा उसे बहुत गंदे होने वो हो रहे हैं, जमानत उनका किसी आकाशमारी जमानत उनका खरीद लगा कैसे शिकायत करते हैं झाला वर्मन, तो ऐसा ना कृपया करके करें। आकाशवाणी पे, आकाशवाणी तो सबकी है, वो सबके लिए है, कोई किसी शिकायत ना करे, ये कहना चाहता हूँ। और अपनी पसंद का सर जी बंगाली गाना है वो सुनवा दीजिए, बढ़िया था कोई। हेलो,
1: अच्छा,
0: हाँ अपनी पसंद का गाना सुनवा दीजिए, और आप खुद अपना नाम सर आप खुद देखते रहो, कोई किसी शिकायत ना करे, आपको तो अधिकार हो, आपका अधिकार है, दूसरे बंदे की शिकायत करे जाते हैं, दूसरे उनके सीधे कहते हैं, आप খুদ নেই ডাকতে ডাকতে ও
1: কে কে বলেছে কে বলেছে শুনুন আমার কথা শুনুন। আপনি যেটা বলছেন, আপনি হিন্দিতে কথা বলছেন, আমি এটা বলতে পারছি না। আপনি যা বলছেন, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছেন, অ্যানাউন্সাররা কিছু বলছেন না, বাকিদের কথা আমি জানি না। আমি আমি বলছি, আমি প্রসেনজিৎ দেব আমি বলছি, এই সম্পর্কে আপনি গত রোববারের কথা বলে থাকতে পারেন, আমি সঙ্গে সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলেছি। আপনি হয়তো অনুষ্ঠান শুনেননি তাই বুঝতে পারেননি, আজকে এই কথাটা বলছেন আপনি। আপনি অনুষ্ঠান শুনবেন, আমি যদি থাকি এই অনুষ্ঠানে এরকম বিতর্ক তৈরি হলে তারপর শুনবেন, আপনার কলের পরে শুনবেন আমি কি বলি বা না বলি। আমি আমার নিজেরটা বলছি, ঠিক আছে, আমি নিজেরটা বলছি। আমি এই মুহূর্তে ডিউটিতে আছি বা যেদিনই থাকি সেদিন আকাশবাণীর মুখপাত্র হিসেবে আমি কাজ করছি। যদি কোনো ধরনের আননেসেসারি অসাংবিধানিক এবং প্রটোকল বিরোধী কথাবার্তা হয় তাহলে আমি মুখ বন্ধ করে থাকি, এরকম রেকর্ড আমার নেই, ঠিক আছে। আপনি বলেছেন, আমি আবারও বলে দিচ্ছি, একজন আরেকজনের বিরুদ্ধে এইরকম লাইভ অনুষ্ঠানে কোনো ধরনের অভিযোগ করবেন না। যদি কারো কোনো অভিযোগ থাকে অনুষ্ঠান সংক্রান্ত বা যে কোনো ক্ষেত্রে, তাহলে গীতবাহারের রেকর্ডিং হয়, যেহেতু অন্য ক্ষেত্রে আমাদের অভিযোগ নেওয়ার কোনো অনুষ্ঠান নেই বা কোনো ধরনের শ্রোতাদের মতামত নেবার অনুষ্ঠান নেই, একটা সময় ছিল এখন আর নেই, আমরা ভাবছি ভবিষ্যতে এরকম করা যায় কিনা। গীতবাহারে যখন, শুনুন আমার কথা শুনুন আপনি, যখন গীতবাহারের রেকর্ডিংটা হয় তখন কোনো বক্তব্য যদি থাকে আপনাদের অনুষ্ঠান সংক্রান্ত বা যে কোনো এনি কাইন্ডস অফ রিজন, এটা আপনারা বলবেন। লাইভে কোনো ধরনের বিতর্কিত কথাবার্তা বলবেন না, আমি প্রত্যেক শ্রোতা বন্ধুর জন্য বলে দিচ্ছি আকাশবাণীর তরফ থেকে। আর একটা বিষয় আছে, এটা করা যাবে না, সেটা করা যাবে না, এই যে বিষয়গুলো অনেক অ্যানাউন্সাররা বলেন, আমিও বলি, তারপর দেখা যায় একজন শ্রোতা এসে আরেকজন অ্যানাউন্সারকে বলছেন যে অমুক বলেছেন এটা করা যাবে না, সেটা করা যাবে না, আপনি তো বলছেন না। দেখুন আমার দাদা দিদি যারা শুনছেন, আমার শ্রোতা বন্ধুরা, আমরা এখান থেকে যা বলি এটা আমাদের কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে বলি, এটা আমার নিজের ড্রয়িং রুম নয় যে এখান থেকে বসে যা খুশি আমি বলে দেব, এমন নয়। তো লাস্ট কথা, বিতর্কিত কথা বলবেন না, শুধু গান সম্পর্কিত কথাবার্তা এখানে হবে বা আমার দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি যেটা বিতর্ক তৈরি করে না, এরকম কথা হতে পারে সঙ্গে আনুষঙ্গিক, এছাড়া কোনো কথা হবে না, কারণ এটা আকাশবাণীর স্টুডিওতে আপনি কথা বলছেন, এটা মাথায় খেয়াল রাখবেন, এটা ঝগড়া করার জায়গা না, ঠিক আছে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: হ্যালো সর জি, ডেডিকেট করতে চাতা হুম,
1: বলুন আপনি, বলতে থাকুন।
0: গানা শুনবা দিয়ে আপনি পছন্দ কা গানা ডেডিকেট আপকে লিয়ে ডেডিকেট করতে চাতা হুম, আর জিতে তমাম শুনে বালে হ্যায় ভারতবাসী সবকো গানা ডেডিকেট করতে চাতা হুম, আপা কা কা আসমানি কলা সরকো সবকো জিতে তমাম শুনে বালে সবকো, আর রক্ষাবন্ধন কি ডেডিকেট শুভকামনা।

0: হ্যালো,
1: হ্যালো স্যার,
0: বলুন।
1: আমি চিনতে পারছি না।
0: হ্যাঁ, চিনতে পেরেছি, বলুন।
1: আপনি বললেন
0: ভালো ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আপনি ভালো?
0: আচ্ছা, বলুন কি শোনাবো আজকে?
1: আজকে শোনাবো কৃষ্ণ আছে মথুরাতে এই গানটা।
0: আচ্ছা আচ্ছা, কৃষ্ণ আছে মথুরাতে।
1: হ্যাঁ হবে তো স্যার।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আমার সঙ্গে আছে আর
0: আচ্ছা, আর কেউ নেই? ঠিক আছে,
1: রতন সিনা।
0: আচ্ছা ঠিক আছে, প্রত্যেকের জন্য। হ্যাঁ
1: রতন
0: ঠিক আছে, প্রত্যেকের জন্য পাঠাচ্ছি। আছে গৌর নিতাই নদিয়াতে। হ্যাঁ শুনুন, ঠিক আছে।

0: हॅलो
1: हॅलो नमस्कार सर, आम्ही राबेन
0: बोल
1: कोटायबेन नावन सकल राजा
0: कोथाय
1: कोटायबेन नावन सकल राजा गोपाल কোটাইবের নাম রাখাল রাজার গোপাল নেবেন।
0: আচ্ছা
1: হ্যালো, কবে স্যার
0: কি বললেন?
1: হ্যালো
0: হ্যাঁ বলুন, কি বলছেন?
1: কবে কান্তি?
0: হ্যাঁ
1: আমার সঙ্গে রয়েছেন রয়েছে অভিনাথ দাদা শ্রাবণ, খোলা সরকার রয়েছেন
0: আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: নমস্কার নিবেন স্যার।
1: নমস্কার,
0: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, এসে হরলাল বর্মন। তো
1: আচ্ছা,
0: মনটা বেশ ভালোই ছিল স্যার।
1: হ্যাঁ,
0: কারণ শুরু থেকেই আমি অপেক্ষায় ছিলাম আপনারা কখন আসবেন সুরের ভেলা নিয়ে।
1: হ্যাঁ,
0: এই অনুষ্ঠানে রকমারি গান শোনার সুযোগ হয়, তাই অনুষ্ঠানটি শুনে আমি মুগ্ধ হয়ে থাকি।
1: হ্যাঁ,
0: আর লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের কথাগুলি শুনতে আমার খুবই ভালো লাগে।
1: আচ্ছা,
0: শ্রোতাদের সাথে আপনাদের সম্পর্ক খুবই মনোরম ও স্নেহময়, যে আপনাদের কথাগুলি আমার মনের গভীরে স্মৃতি হয়ে রয়েছে।
1: আচ্ছা,
0: আপনাদের অক্লান্ত প্রচেষ্টায় আকাশবাণী কৈলাসহরের সুরের ভেলাকে প্রতিদিন পেয়ে দারুণ দারুণ ভালো লাগছে। এমন একটি রকমারি গানের ডালি নিয়ে আর কোথাও এমন সুন্দর অনুষ্ঠান রয়েছে বলে আমি ভাবতে পারছি না।
1: আচ্ছা,
0: তো শুরুটি মনটা ভালো ছিল, কিন্তু কিছুক্ষণ আগে একজন হিন্দিবাসী সতীশ, ওনার নামটি, সে অভিযোগ করেছিল, সে বলেছিল আমি নাকি ফোন করেছিলাম।
1: আচ্ছা,
0: সেটা লাইফে সবাই শুনেছেন, তো বড় কষ্ট লাগলো, কেননা ওর টেলিফোন নাম্বার তো আমার কাছে নেই, ওর সাথে কোনোদিন আমার যোগাযোগ হয়নি।
1: সেটাই,
0: অথচ সে আমাকে এই অনুষ্ঠানে সে জড়িয়ে দিয়েছে, আমি নাকি ওকে ফোন করে বলেছি যে ফোন করার জন্য, সেটা কিন্তু আমি মানে নিতে পারছি না, আর
1: আচ্ছা,
0: তাতে আমার মনে খুবই কষ্ট লেগেছে স্যার।
1: না যাই হোক, আমিও এটা ভাবছিলাম, আপনি তাকে ফোন করে বলছেন যে ওইখানে ফোন করো, এটা আমিও ঠিক মেনে নিতে পারছি না। কারণ আমরা যারাই ফোন করেন এতদিন যাবত, তো একটা বেসিক আইডিয়া হয় তিনি কি করতে পারেন না পারেন এতটুকু পর্যন্ত। তো আপনি ফোন করে লোককে বলবেন যে এখানে ফোন করো, আর তাকে তো, তিনি তো বাংলা গানের শ্রোতা নন। হ্যাঁ ঠিক আছে, অনেক যারা বাঙালি নন বা নন বেঙ্গলি টাইপের যারা আছেন, বিশেষ করে মানে উত্তর ভারতীয় যারা আছেন, তারা বাংলা গান হয়তো কেউ কেউ শুনতে পারেন, এটা কোনো বিষয় না। তো আপনি বাংলা গানের অনুষ্ঠানে ফোন করবে, আপনি নিজে তাকে ব্যক্তিগতভাবে বলেছেন, এই জিনিসটা ঠিক আমি হজম করতে পারছি না আর কি, এটা ঘটনা। তো তিনি কি বললেন না বললেন এটা আপনি ছেড়ে দিন, এ সমস্ত জিনিস মাথায় নিয়ে চললে পড়ে চলা মুশকিল হয়ে যাবে। আপনি তো এখন আপনার যে স্পষ্টীকরণটা দিয়েছেন যে আপনি বলেননি তাকে ফোন করবার জন্যে, সে হয়তো হয়তো অন্য কেউ বলে থাকতে পারেন, সে নাম গুলিয়ে ফেলেছে, এমনও তো হতে পারে, অথবা এমনও তো হতে পারে কেউ আপনাকে ফোন আপনার নামটা নিয়ে ফোন করে বলেছেন যে আমি অমুক বলছি, আপনার নামটা নিয়ে হয়তো লোকটা আপনি নন অন্য কেউ, এরকমও তো হতে পারে। যেমন আমি ফোন করলাম তাকে, ফোন করে বললাম যে আমি তো জওহরলাল বর্মন বলছি, বেসিক্যালি আমি তো জওহরলাল বর্মন নই, এরকম হয়ে থাকতে পারে বলে আমার সন্দেহ হচ্ছে আর কি। তো যাই হোক, ছেড়ে দিন।
0: শ্রোতাদের উদ্দেশ্যে সেই কথা বলতে চাই যে এত সুন্দর অনুষ্ঠানটি যাতে বিকৃতি করা না হয়,
1: না বিকৃতি,
0: আমরা সবাই তো শ্রোতা, আমরা সবাই চাই অনুষ্ঠানটি সুন্দর হোক,
1: না বিকৃতি করলে হবে না,
0: বিকশিত হোক।
1: আমরা হয়তো একবার দুবার তিনবার সুযোগ দিতে পারি, যদি দেখি আমার অনুষ্ঠানে তিনি বেগরবাই করছেন দিনের পর দিন এসে, তাহলে তো কি করে এটা না করা যায়, এরকমও ব্যবস্থা আছে, সব ব্যবস্থাই আছে। কিন্তু
0: ঠিক আছে,
1: আমরা শ্রোতাদের সঙ্গে সেই কন্ট্রোভার্সিতে যেতে চাই না।
0: একটা কথা বলছি স্যার, ওই শ্রোতার প্রতি আপনারা একটু দৃষ্টি রাখবেন, কারণ সে অনেকবার এই অনুষ্ঠানটি নষ্ট করতে চাচ্ছে।
1: ঠিক আছে, আমি আমি
0: আপনারা নজর রাখবেন।
1: হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমি আমি আজকে
0: গানের প্রসঙ্গে চলে আসি। গান আমি আপনার উপরে ছেড়ে দিলাম, যে কোনো একটা গান শুনিয়ে দিবেন, কারণ মন বেশ ভালো নয় আজকে, তাই
1: না না
0: আমরা সবাই শুনবো, আপনার পছন্দের একটা গান শুনিয়ে দিবেন স্যার।
1: আচ্ছা, না মন খারাপের কিছু নয়, আপনি আপনাকে নামে একজনে অভিযোগ করতেই পারে, এরকম অনেক মানে মহিয়ান লোকের, আপনার আমরা তো সাধারণ লোক, অনেক বড় বড় মানুষ যারা ছিলেন মহাপুরুষ সময়, তাদের বিরুদ্ধে অনেকে অনেক কিছু বলেছে, তারা এগুলো পাত্তা দেননি, সব কিছু গায়ে মাখলে হয় না। এবং আপনি বলেছেন আজকে আমি যেহেতু ছিলাম এখানে, এই বিষয়টা আমি যেহেতু আমার দৃষ্টিতে এসছে, আমি যা বলার বলে দিয়েছি, এবং আমিও এরকম শ্রোতারা যারা অনুষ্ঠানে নান্দনিকতা নষ্ট করতে চাইছেন তাদের আচরণ থেকে এটা মনে হচ্ছে, তাদের সম্পর্কে সতর্ক থাকবার জন্য কি করা যায়।
0: হ্যাঁ,
1: আপনারা ফোন করবেন, এটাই ঠিক আছে।
0: ধন্যবাদ আপনাকে স্যার,
1: ঠিক আছে, যেতে যেতে
0: রাখছি, নমস্কার,
1: ঠিক আছে, ভালো থাকবেন।
0: হুম হুম, ঠিক আছে,
1: হ্যাঁ হ্যাঁ। আমি শ্রোতাদের উদ্দেশ্যে একটা বলতে চাই, যেহেতু একটা বিতর্ক তৈরি হয়েছে আজকে, আকাশবাণী সবার, ওই যে ফোন করেছিলেন যিনি উত্তরপ্রদেশ থেকে, আকাশবাণী সবার, হ্যাঁ আকাশবাণী সবার।

সবার, আকাশবাণী সবার, আকাশবাণী এই দেশের প্রত্যেকটা নাগরিকের তার সম অধিকার এখানে। কিন্তু হয়েছে কি, সবার হয়ে থাকলে পরেও আপনি আপনার সীমার মধ্যে থেকে তারপর এখানে আসতে হবে আর কি। এখানে নিজের, আমি আগেই বলেছি, এটা বাড়ির, কারো বাড়ির ড্রয়িং রুম এটা নয়, এটা প্রসার ভারতীর অন্তর্গত আকাশবাণী ভারত সরকারের একটি সংস্থা। এখানের কিছু রুলস রেগুলেশন সব কিছু, একটা অনুষ্ঠানের নির্দিষ্ট কিছু নিয়মাবলী থাকে, এগুলো পালন করবেন, নিজের ভদ্রতা নিজের কাছে, নিজের যে ব্যক্তিত্ব এটা নষ্ট কেউ করবেন নাই আশা করছি। তো বেশি হাতে সময় নেই, মিনিট খানেক হয়তো বা আছে, যেতে যেতে শুনি আমরা একটা রবি ঠাকুরের গান নিয়ে। শুনতে শুনতে আমরা আজকে বিদায় নিই আসর থেকে।

শ্রোতা বন্ধুরা, সুরের ভেলা সময় ফুরিয়ে গেছে, আজকে আসর থেকে উঠছি। আগামী অনুষ্ঠানে আবারও কথা এবং সুরে আপনাদেরকে সঙ্গে নিয়ে ফিরে আসব। আজকে কারিগরি সহযোগিতা করেছেন প্রকৌশল বিভাগ থেকে সুদীপ শর্মা, কথা বলছিলাম আমি প্রসেনজিৎ দেব, গোটা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন প্রবাল ভট্টাচার্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং আকাশবাণীর সঙ্গে থাকবেন। আসুন সবাই মিলে সুরে কথায় গানে শোভাতৃত্বের বিমল বিভা আমরা ছড়িয়ে দিই। ভালো থাকুন, সুস্থ থাকুন।

আকাশ মানে কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে শুরু হচ্ছে উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান শব্দসুর। এতে আজকে শুনবেন মণিপুর রাজ্যের গান।

এতক্ষণ উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান সপ্ত সুরে শুনছিলেন মণিপুর রাজ্যের গান, আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান মেলা এবারে শুরু হচ্ছে একই হিন্দি ছবির গানে, গানের অনুষ্ঠান। আজকে আপনারা শুনবেন চালবাজ ছবি থেকে নেয়া গান। প্রথম গানখানি একসঙ্গে গেয়েছেন অমিত কুমার, কবিতা কৃষ্ণমূর্তি এবং অন্যান্যরা।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে চালবাজ ছবির গান শুনছেন, কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে শুনছিলেন এই গানখানি। এবারের গানখানি একসঙ্গে গিয়েছেন অমিত কুমার, কবিতা কৃষ্ণমূর্তি এবং জৌলি।

जान बचाओ।

करता हूँ काबू।

এতক্ষণ হিন্দি ছবির গানের অনুষ্ঠানে শুনছিলেন চালবাজ ছবির গান। শেষ গানখানে শুনলেন সুদেশ ভোসলে, কবিতা কৃষ্ণমূর্তি, জনি লিবার এবং সহশিল্পীদের কণ্ঠে। আকাশবাণী কৈলাসহর। পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতিথি। এতক্ষণ শুনছিলেন মিলন তিথি ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কৈলাসহর, এখন বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে একটি আধুনিক ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেন। নেপালে হরপাবানে এখনো পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, 300 জন ভারতীয় সহ হাজারেরও বেশি নিখোঁজ। নেপালে ভয়াবহ পরিস্থিতিতে দ্বিতীয় দফায় ভারত আরও 37.5 টন মানবিক ত্রাণ সহায়তা পাঠিয়েছে। মার্কিন ইরান সংঘাত নিরসনে আলোচনার জন্য তিনি প্রস্তুত বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ভারতের বীর চত্রানী এবং ভেলাভান সেন্থিল কুমার পিএসএ বুদাপেস্ট কোয়াশ ওপেনের সেমিফাইনালে আজ পরস্পরের মুখোমুখি হবেন। ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় ক্রিকেট টেস্টে শেষ দিনে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে এখনো পর্যন্ত 135 রানে এগিয়ে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে একটি আধুনিক ক্রীড়া পরিকাঠামো বা স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন, ক্রীড়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র দেশজুড়ে গড়ে তোলা হচ্ছে, যাতে প্রতিভাবানরা প্রতিটি ধাপে প্রয়োজনীয় সহায়তা পায়। প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলো কেবল পদক জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি উন্নত ভারত গঠনে দেশের যুবশক্তিকে একত্রিত করার অভিযান।
1: হামারি সরকার ভারত মে 21বিং সদী কা আধুনিক স্পোর্টস ইকোসিস্টেম বানানে কে লিয়ে পুরি তরহ প্রতিবদ্ধ হ্যায়। আজ স্পোর্টস ইউনিভার্সিটি সে লেকর আধুনিক ট্রেনিং সেন্টার্স তক দেশ মে এক এসি ব্যবস্থা বনাই যা রহি হ্যায়, জিসমে প্রতিভা কো পহচাননে সে লেকর উসে দুনিয়া কে মঞ্চ তক পৌঁছানে তক হর স্তর পর সহযোগ মিলে।
0: শ্রী মোদী বলেন, বর্তমানে দেশে অনেকেই খেলাধুলোকে জীবিকা হিসেবে বেছে নিচ্ছেন। এতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলো কেবল সেরা হয়ে ওঠার শিক্ষাই দেয় না, বরং আরও ভালো প্রতিযোগী হয়ে ওঠারও শিক্ষা দেয়। প্রধানমন্ত্রী বলেন, দেশের যুবশক্তির কাছ থেকে পাওয়া নতুন চিন্তাভাবনাগুলি এমন এক শক্তিতে পরিণত হবে যা বিকশিত ভারতের লক্ষ্য পূরণে সহায়তা করবে।
1: जब मैं स्पोर्ट्स की बात करता हूं तो ये केवल मेडल जीतने तक सीमित नहीं है, ये विकसित भारत के निर्माण में भारत की खेल शक्ति और भारत की युवा शक्ति को एक साथ जोड़ने का अभियान है। मैं हमेशा कहता आया हूं, जो खेले वो खिले, और खेल में खिलना सिर्फ मैदान पर जीतना नहीं है, खेल में खिलना मतलब व्यक्तित्व का खिलना और देश का गौरव बढ़ाना।
0: উল্লেখ্য, মেরা যুব ভারত বা মাই ভারতের উদ্যোগে জাতীয় ক্রীড়া দিবস 2026 উদযাপনের অংশ হিসেবে কর্মসূচিটি আয়োজন করা হয়। দেশের বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিটি জেলার দুটি করে কলেজে তরুণদের অংশগ্রহণে এই কর্মসূচিটি দেশজুড়ে পরিচালিত হয়। কাশ্মীরের 10টি জেলার হাজার হাজার শিক্ষার্থী, ক্রীড়াবিদ এবং অন্যান্যরা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে খেলো ইন্ডিয়া ডায়ালগ খেল কি বাত পিএম কে সাথ শীর্ষক ভার্চুয়াল বিনিময় অনুষ্ঠানে অংশ নিয়েছেন। মূল অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল শ্রীনগর ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে। নেপালে হরপাবানে এখনো পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, 300 জন ভারতীয় সহ 1000 জনেরও বেশি এখনো নিখোঁজ। এদিকে নেপাল পুলিশ জানিয়েছে, গতকাল ভোতেকোশী নদীর বন্যায় 3টি জেলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের হিসাবে মৃতের সংখ্যা 162। নেপালের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নেপাল তিব্বত সীমান্ত অবস্থিত লেনদে নদীর মাধ্যমে ত্রিশূলী নদীতে প্রবেশ করে। এরপর এই বন্যার জল নদীর গতিপথ ধরে নুয়াকোট, চিতওয়ান, গোর্খা, তানাহু ও নাওয়ালপার্সি ইস্টের মতন অন্যান্য জেলায় ছড়িয়ে পড়ে। কাদামাটির প্রবল স্রোতে সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি

গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সেতু ভেসে গেছে এবং একাধিক জলবিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে কথা বলেছেন এবং নেপালে বন্যায় প্রাণহানিকর ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে পোস্টে শ্রী মোদী বলেন, এই কঠিন সময়ে ভারতের জনগণ নেপালের ভাই বোনদের পাশেই রয়েছে। তিনি বলেন, নেপালকে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে ভারত প্রস্তুত। ভারত নেপালের ভয়াবহ পরিস্থিতিতে দ্বিতীয় দফায় প্রায় 37.5 টন মানবিক সাহায্য পাঠিয়েছে। এর মধ্যে ত্রাণ সামগ্রী, ওষুধ এবং খাদ্য সামগ্রী রয়েছে। গতকালও নতুন দিল্লি থেকে কম্বল, সোলার ল্যাম্প, অস্থায়ী বাসস্থানের উপকরণ, ওষুধ সহ প্রায় 10 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সমাজ মাধ্যমে এক বার্তায় জানান, ত্রাণ সামগ্রী নিয়ে দ্বিতীয় বিমানটি আজ নেপালের উদ্দেশ্যে রওনা দেয়। তিনি জানান, ভারতের পক্ষ থেকে প্রতি মুহূর্তে নেপাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সমস্ত রকম সহায়তা চালিয়ে যাওয়া হবে। নেপালে হর্পাবানের প্রেক্ষিতে বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিহারের 9টি এবং উত্তরপ্রদেশে 11টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলকে মোতায়েন করা হয়েছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে NDRF-এর IG নরেন্দ্র সিং বুন্দেলা জানিয়েছেন, কেন্দ্রীয় জল কমিশন সমগ্র পরিস্থিতির দিকে নজর রাখছে। নেপাল ও তিব্বত সীমান্তে হর্পাবানে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর শোক প্রকাশ করেছেন। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, রাষ্ট্রসংঘ নেপাল সরকারকে উদ্ধার ও ত্রাণে সহযোগিতা করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাট সফরে যাচ্ছেন। তিনি গুজরাট বিদ্যাপীঠের 72তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি আহমেদাবাদ হতে চলা অলিম্পিক এবং কমনওয়েলথ গেমসের প্রস্তুতি বিষয়ক বৈঠকে সভাপতিত্ব করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব আজ জব্বলপুরে ভেহিকেল ফ্যাক্টরিতে T-সিরিজ সাজোয়া গাড়ির সংস্কার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রতিরক্ষা ক্ষেত্রে জব্বলপুরের ভেহিকেল ফ্যাক্টরি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছে। উত্তরপ্রদেশের কানপুরে আজ একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ার ঘটনায় দুজন বিমান চালক প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে একজন প্রশিক্ষক ও অপরজন প্রশিক্ষণরত ছিলেন। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ উদ্ধার কাজ শুরু করে, তবে বিমানটি ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 অগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল EIR নিউজ কলকাতাতে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক অবস্থার প্রেক্ষিতে মার্কিন ইরান সংঘাত নিরসনের লক্ষ্যে যে কোনো আলোচনা করতে তিনি সর্বদা প্রস্তুত। তিনি উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে সুবিধাজনক অবস্থানে থাকলেও ইরান অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। এদিকে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি আজ তেহরানে পৌঁছবেন। সেখানে তিনি ইরানের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। অবস্থার প্রেক্ষিতে মার্কিন ইরান সংঘাত নিরসনের লক্ষ্যে যে কোনো আলোচনা করতে তিনি সর্বদা প্রস্তুত। তিনি উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে সুবিধাজনক অবস্থানে থাকলেও ইরান অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। এদিকে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি আজ তেহরানে পৌঁছবেন। সেখানে তিনি ইরানের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

চন্দনা দেশাত্মবোধক গানের অনুষ্ঠান। পরিবেশনায় ক্যালকাটা ইয়ত কয়ার।

এতক্ষণ ছড়ার গান শুনছিলেন শ্রুতিপর্ণা পাত্রের কণ্ঠে, আকাশবাণী কৈলাসহর। এখন বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

रूम था।

0: এতক্ষণ শুনলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6টায় শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান, 6:30 কিষাণবাণী, 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 শুনবেন বাংলা সংবাদ আকাশবাণীর দিল্লি কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 শুনবেন ককবরক সংবাদ ও 7:55 শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:10 শুনবেন আইন ও অধিকার, 8:30 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন লোকগীতি, 9:30 শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 10:20 শুনবেন ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।
1: मन की बात है जन जन की, सभी की कुछ अपनी सी, संघर्षों के कुछ किस्से, कहानी कुछ सफलताओं की, अनकही विरासत की, उम्मीदें नए भारत की। महीने के आखिरी रविवार का रहता है इंतजार, मलयाचल के आंचल से विंध्याचल के आंगन तक, ब्रह्मपुत्र के घाट से हिमालय के विस्तार तक होती है मन की बात प्रधानमंत्री के साथ। तो सुनिए इस महीने 30 अगस्त सुबह 11 बजे मन की बात आकाशवाणी दूरदर्शन के सभी चैनलों और प्रसार भारती के OTT प्लेटफॉर्म वेव्स पर। आप भी माननीय प्रधानमंत्री के मन की बात का हिस्सा बन सकते हैं। इसके लिए आप अपने सुझाव 28 अगस्त तक टोल फ्री नंबर 1800-11-7800 पर रिकॉर्ड कर सकते हैं या फिर 1922 पर भी कॉल कर सकते हैं। नमो ऐप या माई गॉव के ओपन फॉरम

0: ঘর গৃহস্থির আসরে আজ আমরা আইসি এক গ্রাম। দাদা, এই গ্রামের নাম কিতা? সন্তুইল। আচ্ছা, তো গ্রামের এক দাদার লগে আমরা এখন মাত্রাম। দাদা নমস্কার আজ্ঞা। তো আপনার নামটা?
1: আমার নাম মৃত্যুঞ্জয় ঘোষ।
0: আচ্ছা, ও গ্রামে আসুন আজকে কত বছর?
1: তো 55 বছর হয়ে যায়।
0: হুই যার গিয়া এই গ্রামেই আসুন। তো এই গ্রামটা কৃষির লিগা কিরকম উপযুক্ত?
1: কৃষির লিগা তো খুব ভালো।
0: যিবাই সাইরাম এইবাই তো খালি দমকল চলে আর দাদারা ইয় দাম খেতে ইয় লাগাইরা। আচ্ছা, বাস্তুও তো হয় না?
1: বাস্তু তো ভালো হয়, মানে জলের সুবিধা আছে।
0: আচ্ছা, ও যে জলটা দিরা এটা তো ফুসকুন্ডির থেকে দিরা না?
1: ফুসকুন্ডি দিয়া দমকলটা আমার ওই এটা শুকিয়ে গেছে লাগে এটা দিয়ে আর কি।
0: আচ্ছা, ওবায়ের জল ওবায় কইরা ওবায়
1: আই ওই যে ওই যে জল।
0: আচ্ছা, তে সরকারি ভাবে আপনারা কিটা জলের ব্যবস্থা?
1: সরকারি ভাবে জল আছে।
0: হ্যাঁ,
1: সরকারের জলের লাইন আছে, লাইনটা বোধহয় খারাপ আছে একটু বর্তমানে, প্রয়োজনেও দিছে মানে আমরা ওই যে ওই জলটাই মিলে।
0: আচ্ছা, আর এটা তো আপনার পার্সোনাল?
1: এটা আমার
0: পার্সোনাল কল দিয়া ও নয়ে দেয়া। ওকে তো যে জল দিরা এটা কিতা লাগাইতা?
1: এটা ধান লাগাইব।
0: আচ্ছা, সাইল ধান লাগাইতা? আচ্ছা, সাইল ধান লাগানোর তো সময়টা ঠিক কখনই?
1: ওই তো সময় আরও মোটামুটি 10-15 দিন আছে লাস্ট টাইম
0: হাতে, মানে শ্রাবণ মাস শেষ হওয়া
1: মানে ভাদ্র মাসের 5-7 তারিখ পর্যন্ত লাগানো যায়।
0: লাগানো যায়। আচ্ছা, তা আপনারা রেপ্রদ অঞ্চলে কোন ধানটা বেশি কররা?
1: এসআরআই
0: পদ্ধতিতে কররা?
1: আপনারা ধানটা লাইনে লাগাইবা, মানে লাইন দূরে সুতা দূরে লাইন দূরে লাগানোর লেগে, তারপরে তারা ধানের জন্য ক্ষতি ক্ষতি হয় তাইলে তারা আইয়া দেখবো এটা ক্ষতিপূরণ তারা যতটুকু পারে কিছু ইয়ে করে, তারপরে সার টার কিছু দেয়, ওষুধপত্র দেয়, সবগুলো তার সম্ভাবনা যতটুকু পারে তারা দেয়, বাকি আমরা নিজেও কিছু ইয়ে করি।
0: আচ্ছা, ও যে সার ওষুধ পাইনি তা ফ্রি ওই পাইনি?
1: এইগুলা ফ্রি
0: ফ্রি পাই,
1: কোনোটা পয়সা লাগে, সবগুলো তো ফ্রি।
0: আচ্ছা, কিন্তু ও যে পাশের দাদা যে ক্ষেত করা ওটা কিন্তু এসআরআই অন্য?

0: ওটা তো তাই এমনি দেশীয় পদ্ধতিতেই লাগাইরা,
1: এটা তাই এমনি লাগাইরা, এটা অ্যাকচুয়ালি
0: যেকোনো
1: কিছু
0: ওটাতে খাটিয়া খাটিয়া সাইড খাটিয়া খাটিয়া খাওয়াইবা। আচ্ছা ওটা যে লাগাইরা এটার মধ্যে তো ধরুন ধান আইল, কিন্তু ও ধান সহই খাওয়াইবা?
1: এটা ধান আইতো না, এটা থুরা হওয়া পর্যন্ত মোটামুটি শেষ হয়ে যাবে।
0: এই পুরা জায়গাটা লইয়া করবা?
1: না না, খালি এটা করবা।
0: আমি
1: তো আমার তো পাঁচ সানি আছে নিজস্ব,
0: পুরাটাই সাইল করবা? আচ্ছা আউস মনে হয়
1: আউস আমরা করে না,
0: কেউ করুন না এই গ্রামের, কেউ করে
1: তাই না?
0: আচ্ছা আচ্ছা
1: এই
0: সময় আপনারা বইয়া কিটা করা?
1: এই সময় অন্য কাজ আছে, বাসপত্র কিছু খাস থাকে, সাইলটা তো আগে করতে লাগে, সাইলটা তো আলু ফালাইতে লাগে, জমি জমা ঠিক করতে লাগে, এগুলো করি।
0: গোবর দিয়া এইটা চাষ কইরা আপনি চার বার পাঁচ বারে ক্ষেত রেডি হয়ে যাব
1: যতটুকু লাগে, এখন সাইডটা হইতে পারে ভাষাও লাগতে পারে,
0: আচ্ছা
1: যেটাতে যতটুকু লাগে।
0: আর ও যে অতা জাবরা সব পচে যাইব গিয়া
1: আমি তো এটা তো আমার নাই বেশি নাই, আমার আমার ক্ষেত্রে তো চুনও লাগে না সারও লাগে না, আমার জায়গাটা অন্যরকম।
0: কতদিনের হালি আইনা লাগাইন?
1: এক মাস।
0: আচ্ছা আর এরপরে লাগানোর পরে আর কিটা যত্ন করে?
1: লাগানোর কিছু না, খালি যে যদি গাছ উঠে গাছটা একটু বাঁশ দিতে লাগে,
0: হাত দিয়ে বাঁশ দিই,
1: হাত দিয়ে লেবার লাগাই দিলে তারা হাত দিয়ে
0: বাঁচিয়ে রাখলো। আচ্ছা তো আপনাকে তো লাইনের রুইন না?
1: আমরা তো লাইনের লাইনের বাসের সুবিধা হইতো না।
0: হ্যাঁ এটাই কারণ তিন ফিরায় এখন লেবার পাওয়া যায় না, এলিগে আপনার লাইনের রুইলে
1: লাইনের রুইলে বাসেও সুবিধা,
0: বাসতে সুবিধা এবং দেখতেও সুন্দর লাগে, বাতাস যখন খেলে তখন কিন্তু খুব সুন্দর লাগে, আর কাটতে গেলেও আমার মনে হয় একটা সুবিধা আছে। আচ্ছা তো আপনি কানি প্রতি কতটুক ইয়া পাই?
1: আমার যে জায়গা মোটামুটি দেড়াটু,
0: আচ্ছা
1: দেড়াটু ফোনে দুই আটু হয় আমরা যে,
0: কিন্তু এছাড়া ইয়ে কিতা এই গ্রামের কোনো কৃষক দাদা ক্ষেত করুন না,
1: কেউ করলে আমি কইতাম না, আমি তো
0: আচ্ছা চোখে পড়ছে না। আচ্ছা তো এসেরাইয়ে যদি আপনি করতা দুই আড়াই

0: একটুর মতন ফাইটা ওই আর কি। একটু অনেক কৃষক দাদারা কইনে একটু খেজমত বেশি করন লাগে, যেটা দুইবার তিনবার বাস দন লাগে, আর একটু ড্রেন রাখন লাগে। ও মানে ওই সব ক্ষেতের মধ্যে এসেরাই খুব ভালোই হইল হইলে। যাই হোক, তো আচ্ছা, তো দাদা এই আউশ শাইল খেতের লগে লগে আপনি বাসুদ কিতা লাগাইটা?
1: বাসুদ তো শাইল খেতের ফলে যে বাসু যে রয়েছে আলিসারা যেটা, ওইটাতে বাসু হইব।
0: আচ্ছা, এখানে কিতা লাগাইব?
1: বাসুতে আপনার হইব লাই হইব, রাঙ্গা হইব, লাফানিলা হইব।
0: আচ্ছা, আর কখন আপনার বাসুতে কিতা আছে?
1: এখন আমার বাসুতে খালি এই যে খসু আছে, মদন খসু আছে।
0: মানে সেই রকম কোন খরচা বা সেই রকম কোন পরিশ্রম মনে হয় লাগে না?
1: এটা তো কিছু না, আপনি খালি রুইয়া গেলে গইল।
0: আচ্ছা,
1: তারপরে একটু গাছের পয়সা খুঁড় খাড় দিলা, একটু গোবর দিলা, সার দিলা, বাস।
0: আচ্ছা, এটার থেকে তো লতা উঠে না?
1: লতা উঠে,
0: উঠে। আচ্ছা, তো লতাটাও বিক্রি করা? আচ্ছা, তা আর এটার থেকে কচুও বিক্রি করা? তো আগামী বছরের লিগে আপনার এখান থেকে বীজ উস কেমনে রাখবা? মানে এই কচুটা যে কর্তা
1: মাস তখন মানে জল দিতে লাগে, তখন তো আর বৃষ্টি থাকে না, তখন মেশিন দিয়ে জল দিতে না খসু গাছ মরে যাব। আগে লাগাইলে জল দেওয়া দিয়ে সুবিধা থাকে, আগে লাগাইলে ভালো জিনিস আগে ফসলটা আগে বেরিয়ে দামে বিক্রি করা যাইব, সাইজটাও ভালো হয়, লতাটাও আগে বের হয়।
0: বুঝছি। আর ইয়ে যে এটা কিন্তু লতা, মোটামোটা লতা নি বাইরে না চিকন চিকন লতা?
1: মোটাই, কত চিকন না, মোটামুটি
0: মোটামুটি ইয়েতে, কারণ বাজারে একটা দেখবা মোটামোটা লতার
1: সাদাটা দেয়।
0: হ্যাঁ,
1: এটা ধরলে আপনার যে ওই ফানি কচু, এটা ফানির মধ্যে হয়।
0: আচ্ছা, আর আপনার এটা কিন্তু বাচ্চা বাচ্চা কচু ইয়ে লতা হয়
1: না? আমরা এটা লম্বা হয় কিন্তু কচুটা হইলো এটা ইয়ে আর কি, সাইজটা হইলো রকম হইব, এটা হইলো মদন কচু, এটা খালো থাকে।
0: করতে গিয়ে আপনার কেমন খরচা হইলো আর লাভ কেমন পাইলা?
1: খসু কে তেমন খরচা নাই তো, আপনার সারা তো ওখানে আছে, আপনি রাখেন একটা জায়গা মধ্যে, পরে চা সুযোগ খালি লাইন ধরে রইলে এলা, তখন তো জলেরও কিছু বৃষ্টি বৃষ্টি আছে, ঠিক আছে। আর এরপরে যখন একটু গাছটা একটু বড় হইলো, তখন একটু খুঁড় খাতে একটু সার আর একটু গোবর দিলে লাগাছে গুড়াতে।
0: আচ্ছা, আচ্ছা, সার এখানে রাসায়নিক সার কিতা দিই?
1: আমরা গোবর দিই, ছাগলের বড়ি আছে এগুলো দিই।
0: বাজারে যে কাঁচামরিচ 40 টাকা 400 টাকা, এটা খবর হয়েছিল
1: জানি আমি, 120 টাকা ওষুধে আনছি।
0: আচ্ছা, এর মধ্যে তো 140 টাকা আছে, থুরাথুরি মরিচ খেয়ে তুত নাই?
1: মরিচ খরচে না আমি, মানে খাওয়ার বুঝই যায়।
0: আচ্ছা, আপনিও কিনা খাইরা?
1: আমি কিনা খাই বলতে আমার সবসময় লাগে না, আমার এমনি কয়েকটা গাছ আছে তো মাঝে মাঝে কিনতে লাগে।
0: শুকনা মরিচ বাটিয়া খাও যে।

0: পার্সন দাম তো আমার তো শুনিনা কই 400 টাকা মরিচের কেজি কিটা কইন, তবে কোনো সময় মরিচের কেজি 100 টাকার কমে নামে না। আপনারা বাজারে নিয়ে কত বিক্রি করেন জানি না, আমরা কিন্তু 100 টাকা কিলো কই
1: না। এটা আমরা আনছি কিন্তু এখন যে হঠাৎ করে মানে ওই গণ গণ বেশি আছে মরিচ গাছে ক্ষতি হয়েছে, দাম বাড়ে গেল।
0: আচ্ছা, ও যে ঘন ঘন বৃষ্টিতে আপনার কচু ক্ষেতের তো কোনো
1: না কচু ক্ষেত হয়েছে না?
0: আচ্ছা, আর আপনি ওই সব ক্ষেত শীতকালীন ক্ষেতগুলি যে লাগাইবা এটা কবে থেকে শুরু করবা?
1: এটা তো ও তো মোটামুটি আগামী মাস থেকে শুরু হয়েছে, সেগুলো তো এখনো ফালাই দিছে, যারা আলু বেচরা খালি গেছে ফালাই দিছে, মোটামুটি শেষ হয়ে যেদিকে মানে বাস্তব হতে শুরু,
0: মানে এইদিকে হালি লাগানি শেষ হইব ওইদিকে বাস্তব
1: হতে ওই বিচার তো বাস্তব শুরু
0: শুরু হয়ে যাবে। তো আপনি
1: তারপরে আবার যেটা আছে যেমন ওই ওই যে দানা যারা লাগাইছে আসতে তো হাঁটে দিবা, এক মাস পরে এক মাস লাগতো না, এবার এটা শুরু হয়ে যাবে। এরকম যদি ফেব্রুয়ারি জায়গা থাকে তারা তো আগেই শুরু করবো,
0: মানে জায়গার উপরে নির্ভর করে। তবে দুইন না জানি না ক্ষেত করুন না কিনা, দুইন না কিটা করুন
1: দুইন না করে আমি বেচার লাগে না খাওয়ার বছর।
0: আচ্ছা আচ্ছা, তো আমরা আমি যেমন থুরা বাড়ির মধ্যে কার্টুনের মাঝে দুইন ফলাই দিছি খাই, সেদিনও বাজার থেকে দুনিয়া দেখছি কিনিয়া আনছুন, তো দুইন না ক্ষেতটা এই সিজনে এই যে শীতকালীন সিজনে কিন্তু বাক্কা বালা পয়সা দেয়
1: দুইন না ক্ষেত কোনো সময়।
0: হ্যাঁ, তবে আপনার কাছে রিকোয়েস্ট থাকবো অনুরোধ থাকবো যে ইয়ে দিবা না, ইউরিয়ার জল দিবা না, ইউরিয়ার পানি দিয়া ফাটা বড় বড় করি লইলা নিয়া বেচলা ইয় দাদাবাবুরা কিনি আনিলা, কিন্তু গড় অফরের দিনই ফসি যায় গিয়া। তো এটা আমি জানলাম আরেকজন দাদাবাবুর কাছ থেকে যে এটার মধ্যে ইউরিয়ার জল দেওয়া হয়, এটা বড় হওয়ার লেগা তাড়াতাড়ি হইরা বাবুরারে খাওয়াইতাম,
1: এটা ব্যবসা যারা
0: ব্যবসা করে। তো আপনি যখন ক্ষেত করুন,
1: আমি বেশি না, আমি কোনো আমার ওই কলফর জায়গা খাওয়ার লেগে ফালাই দিয়ে ভালো
0: এইটাই। আচ্ছা, তো দাদা অনেক সময় কথা কইলাম, আপনার ক্ষেত গৃহস্থী খুব ভালো হোক এই আশা রইল। নমস্কার,
1: ধন্যবাদ।

0: ঘর গৃহস্থির আসরে আজ আমরা আইসি এক গ্রাম। দাদা, এই গ্রামের নাম কিতা? সন্তুল। আচ্ছা, তো গ্রামেরও এক দাদার লগে আমরা এখন মাত্রাম। দাদা নমস্কার আজ্ঞা। তো আপনার নামটা?
1: আমার নাম মৃত্যুঞ্জয় ঘোষ।
0: আচ্ছা, ও গ্রামে আসুন আজকে কত বছর?
1: তো 55 বছর
0: হয়ে যার গিয়া এই গ্রামেই আসুন। তো এই গ্রামটা কৃষির লিগে কিরকম উপযুক্ত?
1: কৃষির লিগে তো খুব ভালো।
0: যিবাই সাইরাম এইবাই তো খালি দমকল চলে আর দাদারা ইয়ে দান খেতে ইয়ে লাগাইরা। আচ্ছা, বাস্তু তো হয় না?
1: বাস্তু তো ভালো হয়, মানে জলের সুবিধা আছে।
0: আচ্ছা, ও যে জলটা দিরা এটা তো ফুসকুন্ডির থেকে দিরা না?
1: ফুসকুন্ডি দিয়া দমকলটা আমার ওই এটা শুকিয়ে গেছে লাগে এটা দিয়ে আর কি।
0: আচ্ছা, ওবায়ের জল ওবায় কইরা ওবায়
1: আই ওই যে ওই যে জল।
0: আচ্ছা, তে সরকারি ভাবে আপনারা কিটা জলের ব্যবস্থা?
1: সরকারি ভাবে জল আছে।
0: হ্যাঁ,
1: সরকারি জলের লাইন আছে। তো শাসনের শাসন লাগে যেটা দেওয়া আপনার গোবর গোবর এগুলো দেওয়া।
0: আচ্ছা, অন্য রাসায়নিক সার কিছু দিতা না?
1: দেয় না।
0: আচ্ছা,
1: লাগে না, আমরা জীবনও লাগে না, যেটা একটু ঠানে জমি আছে ওগুলা তো লাগে।
0: হ্যাঁ, এমনি লাগে না?
1: লাগে না।
0: আচ্ছা, তো গোবর দিয়া এইটা চাষ কইরা আপনি চারবার পাঁচবারে ক্ষেত রেডি হয়ে যাব?
1: যতটুকু লাগে, এখন চারটায় হইতে পারে, ভাষাও লাগতে পারে।
0: আচ্ছা,
1: যেটাতে যতটুকু লাগে
0: আর ও যে অতা যাবরা সব পচে যাইব গিয়া
2: সেই
0: রকম কোন খরচা বা সেই রকম কোন পরিশ্রম মনে হয় লাগে না?
1: দুইটা তো কিছু না, আপনি খালি রুইয়া গেলে গইল।
0: আচ্ছা,
1: তারপরে একটু গাছের পয়সা কুড় খাট দিলা, একটু গোবর দিলা, সার দিলা, বাসে।
0: আচ্ছা, এটার থেকে তো লতা উঠে না?
1: লতা উঠে
0: উঠে। আচ্ছা, তো লতাটাও বিক্রি করা? আচ্ছা, তা আর এটার থেকে কচুও বিক্রি করা? তো আগামী বছরের লিগে আপনার এখান থেকে বীজ উজ কেমনে রাখবা, মানে এই কচুটা যে কর্তা?
1: সারা গুলা উঠে যায় একটা জায়গার মধ্যে, একটু জল জাতীয় জায়গার মধ্যে।

0: কচু লাগানোর সময়টা কোন সময়?
1: কচু লাগানোর সময় এখন লক্ষ্মী মাস,
0: শ্রাবণ মাস,
1: শ্রাবণ মাস ধরেন তিন মাস আগে আর কি। বৈশাখ মাসে উসে লাগাইলে হয়, মানে বৈশাখের আগেও লাগাইলে হয়, তখন মানে জল দিতে লাগে, তখন তো আর বৃষ্টি থাকে না, তখন মেশিন দিয়ে জল দিতে না খসগাছ মরে যাব।
0: আচ্ছা,
1: আগে লাগাইলে জল দেওয়া দিয়ে সুবিধা থাকে, আগে লাগাইলে ভালো জিনিসটা আগে ফসলটা আগে বেরিয়ে দামে বিক্রি করা যাইব, সাইজটাও ভালো হয়,
0: আচ্ছা
1: লতাটাও আগে বাইরে হয়।
0: বুঝছি। আর ইয়ে যে এটা কিন্তু লতা, মোটা মোটা লতা নি বাইরে না, চিকন চিকন লতা?
1: মোটাই, কত চিকন না, মোটামুটি
0: মোটামুটি ইয়েতে, কারণ বাজারে একটা দেখবা মোটা মোটা লতার
1: সাদাটা দেয়।
0: হ্যাঁ,
1: এটা তো আপনার যে ওই স্থানীয় কচু, এটা ফানির মধ্যে হয়।
0: আচ্ছা, আর আপনার এটা কিটা বাইচ্চা বাইচ্চা কচু ইয়ে লতা হয়
1: না? আমরা এটা লম্বা হয়
0: কিন্তু
1: কচুটা হইলো এটা আর কি সাইজটা হইলো এরকম হইব, এটা হইলো মদন কচু, এটা খালো থাকে।
0: এই কচু খেত করতে গিয়ে আপনার কেমন খরচা হইলো আর লাভ কেমন পাইলা?
1: কচু খেতে মন খরচা নাই তো, আপনার সারা তো ওখানে আছে, আপনি রাখি রাখা যাওয়া মধ্যে পরে চাষ হয়েছে, খালি লাইন ধরে রইলে এলা, তখন তো জলেরও কিছু বৃষ্টি হয়েছে আছে, ঠিক আছে। আর এরপরে যখন একটু গাছটা একটু বড় হইলো, তখন একটু কুড়া দিয়ে একটু সার আর একটু গোবর দিলে লাগাছে গুড়াতে।
0: আচ্ছা, সার এখানে রাসায়নিক সার কিতা দিন?
1: আমরা গোবর দিই, ছাগলের বড়ি আছে এগুলা দিই,
0: এমনি রাসায়নিক সার,
1: রাসায়নিক সার সেই হোক, যেমন জায়গা যদি আপনার বল কম থাকে ইউরিয়া দেয়।
0: আচ্ছা, আর না হইলে অন্য কিছু দেওয়ার দরকার নেই? আর এটার মধ্যে তো রোগ ফোকাও ধরে না?
1: না ধরে না, অনেক সময় ধরে, ধরলেও ওষুধ দিলে তাই।
0: আচ্ছা, তো তো ওখান যে বাজারে যে ইয়র কাঁচামরিচ চল্লিশ টাকা, মানে হ চল্লিশ টাকা শো, চারশো টাকা, এটা খবর পাইছি
1: জানি আমি, ছবিশ টাকা, আমি ছবিশ টাকা কেনা ওষুধে আনছি।
0: আচ্ছা, এর মধ্যে তো শো চল্লিশ টাকা
1: আছে,
0: থুড়া থুড়ি মরিচ খেয়ে তুত নাই,
1: মরিচ খরচে না আমি, মানে মানে খাবার বুঝই যায়।
0: আচ্ছা, তা আপনিও কিনা খাইরা?
1: আমি কিনা খাই বলতে আমার সবসময় লাগে না, আমার এমনি কয়েকটা গাছ আছে তো মাঝে মাঝে কিনতে লাগে।
0: মরিচ আনতা তাই হইলা শুকনা মরিচ বাটিয়া খাও, যে
1: দাম
0: তা আমি তো শুন না, কই চারশো টাকা মরিচের কেজি কিতা কইন? তবে কোনো সময় মরিচের কেজি একশো টাকার কমে নামে না, আপনারা বাজারে নিয়ে কত বিক্রি করেন জানি না, আমরা কিন্তু একশো টাকা কিলো করে
1: আনছি, কিন্তু ওখান যে হঠাৎ মানে ওই ঘন ঘন বৃষ্টি আছে, মরিচ গাছে ক্ষতি হয়েছে, দাম বাড়ে গেল।
0: আচ্ছা, ও যে ঘন ঘন বৃষ্টিতে আপনার কচু খেতে তো কোনো
1: না? কচু খেতে হবে।
0: আচ্ছা, আর আপনি ওই সব ক্ষেত, শীতকালীন ক্ষেতগুলি যে লাগাইবা, এটা কবে থেকে শুরু করবা?
1: এটা তো ও তো মোটামুটি আগামী মাস থেকে শুরু হয়েছে, সেগুলো তো এখনো ফালাই দিছে, যারা আলি বেচরা খালি গেছে ফালাই দিছে, মোটামুটি খেয়ে শেষ হয়ে যেদিকে মানে বাস্তব হতে শুরু,
0: মানে এইদিকে হালি লাগানি শেষ হইব, ওইদিকে বাস্তব
1: ওই বিচারে বাস্তব শুরু হয়ে
0: শুরু
1: হয়ে
0: যাবে। তো আপনি
1: তারপরে আবার যেটা আছে যেমন ওই ওই যে দানা যারা লাগাইছে, আসতে তো হাঁটে দিব, এক মাস পরে, এক মাস লাগতো না, এবার এটা শুরু হয়ে যাবে, এরকম যদি ফেব্রুয়ারি জায়গা থাকে তারা তো আগেই শুরু করবো,
0: মানে জায়গার উপরে নির্ভর করে। তবে দুইন না জানি না খেত করুন না কিনা, দুইন না কিটা করুন,
1: দুইন না করে আমি বেচার লাগে না খাওয়ার বছর।
0: আচ্ছা আচ্ছা, তো আমরা আমি যেমন থুরা বাড়ির মধ্যে কার্টুনের মাঝে দুইন না ফলাই দিছি খাই, সেদিনও বাজার থেকে দুনিয়া দেখছি কিনিয়া আনছুন, তো দুইন না খেতটা এই সিজনে, এই যে শীতকালীন সিজনে কিন্তু বাক্কা বালা পয়সা দেয়
1: দুইন না খেত তো কোনো সময়।
0: হ্যাঁ, তবে আপনার কাছে রিকোয়েস্ট থাকবো, অনুরোধ থাকবো যে ইয়ে দিবা না, ইউরিয়ার জল দিবা না, ইউরিয়ার পানি দিয়া ফাতা বড় বড় করি লইলা, নিয়া বেচলা, ইয় দাদাবাবুরা কিনি আনিলা, কিন্তু গড় অফরের দিনই ফসি যায় গিয়া। তো এটা আমি জানলাম আরেকজন দাদাবাবুর কাছ থেকে যে এটার মধ্যে ইউরিয়ার জল
1: দেওয়া হয়,
0: এটা বড় হওয়ার লেগা তাড়াতাড়ি হইরা।

0: বাবুরারে খাওয়াইতাম,
1: এটা ব্যবসা, যারা
0: ব্যবসা করে। তো আপনি যখন খেতে করুন,
1: আমি বেশি না, আমি কোনো আমার ওই কলফর জায়গা খাওয়ার লেগে ভালোই দিয়ে ভাজে
0: না এইটাই। আচ্ছা, তো দাদা অনেক সময় কথা কইলাম, আপনার খেত গৃহস্থি খুব ভালো হোক এই আশা রইল। নমস্কার,
1: ধন্যবাদ।
2: আগামী 30 আগস্ট সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং 1-2 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 33-34 ডিগ্রি এবং 24-25 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 11 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96 এবং 60% থাকতে পারে। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে খোয়াই, পশ্চিম ত্রিপুরা জেলার কিছু কিছু নিচু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এর ফলে ফসলের কিছুটা ক্ষতি হয়েছে। আমরা এদিকেও একটা সময় এরকম বেশ আমরা অসুবিধার সম্মুখীন হয়েছি। রাজ্যের অন্যান্য জেলায় বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হওয়ার কারণে এখানে এই ধরনের সমস্যা দেখা দিছে না। ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত তাকিয়া বন্যার জল সরিয়ে যাওয়ার পর ধান ও শাকসবজির ক্ষেতে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা লাগব। মাটিতে অতিরিক্ত জল জমিয়ে থাকার ফলে লাউ, শসা, টমেটো ইত্যাদি ফসলের গোড়া পচা ও চারা পচা ইত্যাদি রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। যে সমস্ত জমিতে বৃষ্টির জল আটকাইয়া রয়েছে এখানে দ্রুত জল বার করিয়া দেওয়ার ব্যবস্থা করতে হইব। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় জমির নালাগুলি খুলিয়া রাখা দরকার। জেলার 1-2 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এর লাগিয়া কিছুটা সতর্ক থাকতে হইব। ধানের শীষ যে সমস্ত জায়গাত আই গেছে গিয়া এই অবস্থায় জমিতে জল দাঁড়াইয়া গেলে তা ফুল আসা বা ফুল থাকিয়া ধান তৈরিতে বাধা সৃষ্টি করতে পারে, যা পরবর্তী ফলন অনেকটাই কম হওয়ার সম্ভাবনা। এর লাগিয়া জমির নালাগুলি খোলা রাখতে হইব। তবে একই সাথে জমিতে 2-5 সেন্টিমিটার জল ধরিয়া রাখার ব্যবস্থাও কিন্তু করা লাগব। ভারী বৃষ্টিপাতের ফলে পুকুরের উপসাইয়া মাছ যাতে বাইরিয়া না যেতে পারে এর লাগিয়া পুকুরের চারদিকে জাল দিয়া ঘেরিয়া দেওয়া দরকার। জলস্তর বাড়ার কারণে পাড় ভাঙা বা পুকুরের কাঠামো দশিয়া পড়া রোদে মাটি এবং বালির বস্তা দিয়া ফার উঁচু ও মজবুত করতে লাগব। দীর্ঘ সময় আকাশ মেঘলা বা অন্ধকার থাকলে কিংবা ভারী বৃষ্টিপাতের সময় জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে যায়, তাই এই সময় মাছের খাবার দেওয়া আপনারা কিন্তু বুঝিয়া শুনিয়া দিবা এবং এটা নিয়ন্ত্রণ করা একান্ত প্রয়োজন। তবে খাবারের পরিমাণ অনেকটাই কমাইয়া দেওয়াও যথাযথ। প্রাণীর খাদ্যের গুণাগুণ বজায় রাখার লাগিয়া বিশেষ করিয়া বৃষ্টির লাগিয়া যখন গড়ে আমরা বান্ধিয়া রাখি তখন সঠিক খাবার কিন্তু গবাদি পশুর দেওয়া একান্ত প্রয়োজন। এর লাগিয়া খাদ্যের প্রয়োজন অনুসারে বিভিন্ন ভিটামিন বা খনিজের মিশ্রণ প্রাণীর স্বাস্থ্য এবং বৃদ্ধির লাগিয়া একান্ত দরকার। যে সমস্ত জায়গায় মুরগির খামার বৃষ্টির জলে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানেও নতুন করিয়া মুরগি পালন শুরু করার আগে পুরো খামার জীবাণুমুক্ত করিয়া নিতে হইব। যেখানে মুরগি আছে এখানে ঘরের চারিদিকে চুন দিয়া জীবাণুমুক্ত করা লাগব। মুরগির ঘরের খড় ফাল্টাইয়া দিতে হইব। পরজীবীর আক্রমণের সম্ভাবনা এখন খুব বেশি, এর লাগিয়া প্রত্যেকটি মুরগিরে কৃমিনাশক ঔষধ দেওয়া একান্ত প্রয়োজন। এছাড়াও আমরা সবার কাছে অনুরোধ করিয়া যারা আমরার অনুষ্ঠান শুনেন, যারার বাড়িত গবাদি পশু আছে আপনারা কিন্তু গোখাদ্যের চাষ অবশ্যই করুন। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সঙ্গে যোগাযোগ করিয়া উন্নত মানের ঘাসের চারা সংগ্রহ করুন বা বীজ সংগ্রহ করিয়া যে জমিতে আপনারা চাষাবাদ করেন না এই জমির মধ্যে লাগান। অনেক জায়গাতেই বাঁশের ছাড় বা বড় বড় গাছের ছায়ার কারণে আপনারা ধান লাগান না বা কোনো রকমের ফয় ফসল করেন না, এই সমস্ত জায়গাতে আপনারা খুব সহজেই এটা করতে পারেন। লগে

0: অনুরোধ রইল যারা খোররা সঙ্গে সবাই মিলিয়া যদি এই কাজটা করি তাইলে কিন্তু আমরা যারা গোপালন করি আর তারার দুধের উৎপাদন যেমন বাড়ব, গরুর স্বাস্থ্য সঠিক থাকবো এবং গরুরেও বা আপনার বাড়িতে যে প্রাণী আছে তারার ঘর দর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, পরজীবী কোনো রকমের যাতে আক্রমণ না করতে পারে এই দিকটাও নিশ্চিত করবা, সঙ্গে পরিশ্রুত বিশুদ্ধ পানীয় জল পর্যাপ্ত পরিমাণে খাইবা, কাটা ফল বেশি সময় রাখিয়া খাইবা না, কাটা ফল সঙ্গে সঙ্গে খাওয়া উচিত, প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ ফল সঙ্গে এই সময়ের মরশুমি ফল পেয়ারা বা কলা প্রতিদিন কিন্তু খাদ্য তালিকার মধ্যে রাখা দরকার।
1: সখা হে কি রূপ দেখিনু ঘাটে

এতক্ষণ শুনলেন কিষাণবাণী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন ঘর গৃহস্থির অনুষ্ঠান।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: অনুষ্ঠানের শুরুতেই আপনাদের জন্য যে আলোচনা থাকে আজকে, তার বিষয় হচ্ছে চাষাবাদে ন্যানো প্রযুক্তি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন জয়েন্ট ডিরেক্টর জৈব প্রযুক্তি দপ্তর ত্রিপুরা সরকার শ্রী অঞ্জন সেনগুপ্ত। নমস্কার শ্রী সেনগুপ্ত।
2: নমস্কার,
1: স্বাগত আপনাকে আমাদের কিষাণ বাণী অনুষ্ঠানে। প্রথমেই যেটা জানতে চাইব, ন্যানো প্রযুক্তি আসলে ব্যাপারটা কি এবং এটা কৃষিতে ঠিক কিভাবে প্রয়োগ শুরু হয়েছে?
2: ন্যানো প্রযুক্তির কথা বলতে গেলে বলতে হয় যে এটা পৃথিবীর ষষ্ঠ বিপ্লব। পৃথিবীর প্রথম বিপ্লব যেটা ছিল সেটা 1750-60 দিকে, সেটাকে আমরা বলেছি শিল্প বিপ্লব।
1: শিল্প বিপ্লব।
2: তারপর 1940 সাল, তখন হয়েছে নিউক্লিয়ার এনার্জি বিপ্লব। 1960 সাল আমাদের সবার জানা সবুজ বিপ্লব, যেটা কৃষিতে হয়েছে। তারপর 1980 সাল তথ্য প্রযুক্তি বিপ্লব। 1990 সালে জৈব প্রযুক্তি বিপ্লব, যেখানে জৈব প্রযুক্তির জোয়ার এসেছে কৃষি, স্বাস্থ্য, পরিবেশ সব জায়গায়। আর ষষ্ঠ বিপ্লবের নাম হচ্ছে গিয়ে ন্যানো প্রযুক্তি বিপ্লব,

0: নাকি 2000 সালে শুরু হয়েছে। ন্যানো মানেই হচ্ছে গিয়ে ছোট,
1: ক্ষুদ্রাতি ক্ষুদ্র,
0: ক্ষুদ্রাতি ক্ষুদ্র, একদম ঠিক বলেছেন, যাকে চোখে দেখা যায় না, যার কাজ অনুভব করা যায়, যাকে ছোঁয়া যায় না। এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন জায়গা পর্যন্ত, অ্যাটম পর্যন্ত, অ্যাটম মলিকিউল, এটা হচ্ছে গিয়ে ন্যানো। এবার ন্যানো সম্বন্ধে আগে আমাকে একটা ধারণা দিতে হবে যে কত ছোট। ন্যানো হচ্ছে 1 মিটার স্কেলের 100 কোটির এক ভাগ,
1: দেখা অসম্ভব,
0: অসম্ভব। সেটাকে অ্যাটমিক মাইক্রোস্কোপ বা এই ধরনের অনেকগুলো মাইক্রোস্কোপ আছে যেগুলো দিয়ে দেখা যায়। এই যে 100 কোটি ভাগের এক ভাগকে বলা হচ্ছে 1 ন্যানো স্কেল বা 1 ন্যানোমিটার। এই 1 থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত সাইজের যে পার্টিকেলস, সেটাকে কাজে লাগিয়ে মানব কল্যাণে যে উন্নতি সাধন করা হয়েছে সেটা হচ্ছে ন্যানো প্রযুক্তি। আর এই সাইজের পার্টিকেলকে কাজে লাগিয়ে কৃষিক্ষেত্রে যে উন্নতি সাধন করা হয়েছে সেটাকে বলা হচ্ছে ন্যানো প্রযুক্তি কৃষিক্ষেত্রে। এই হচ্ছে সংক্ষেপে ন্যানো প্রযুক্তির কথা।
1: আচ্ছা, এটি মানে কৃষিক্ষেত্রের প্রয়োগ ঠিক কবে শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে?
0: কৃষিক্ষেত্রে বলতে গেলে এর প্রয়োগ কিন্তু 2000 সালের আগের থেকেই শুরু হয়েছে। এবারে তাহলে আমাকে আরেকটা কথা বলতে হবে, কোনো প্রযুক্তি একদম নিরেট নতুন নয়। এটাকে আমি যদি বলি যে ন্যানো প্রযুক্তি রিডিসকভার, তাহলে কোনো ভুল হবে
1: না।
0: আমরা আজকের থেকে 30-40 বছর আগে, এখনো আমরা উত্তর ভারতের যদি দেখি, আরও আগে আমরা ত্রিপুরাতে যদি দেখি, দেখা যায় যে চাষের পরে যেই অংশগুলো পড়ে থাকে সেখানে আমরা আগুন ধরিয়ে দিই,
1: আগুন ধরিয়ে দিতাম।
0: উত্তর ভারতে এখনো চলে,
1: এখনো চলে।
0: তো এটাকে বলা হয় স্টেবল বার্নিং। তো এটা করা হয়, করা হওয়ার পর, করার পরে সেই আগুন লাগানোর পরে যে ছাই ভস্ম পড়ে থাকে সেটা পরবর্তী সময়, পরবর্তী চাষের ক্ষেত্রে ভালো হয় বলে, সহায় হয় বলে বলা হয়। এবারে ব্যাপার হচ্ছে স্টেবল বার্নিং এর পর, স্টেবল বার্নিং এর পরে কি হচ্ছে, আমাদের দূষণ বাড়ছে। দূষণ কেন বাড়ছে? সেই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাগুলো আমাদের পরিবেশের সঙ্গে মিশে যাচ্ছে, সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাগুলো কারা? এরা হচ্ছে গিয়ে কার্বন, এরা হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেটস, এরা হচ্ছে গিয়ে হাইড্রোজেন, তো এরা হচ্ছে গিয়ে নাইট্রোজেন, ক্ষুদ্রাতি ক্ষুদ্র। এবার কেন বলা হচ্ছে, কেন এরা পোড়াচ্ছে? নিশ্চয়ই একটা কারণ আছে, যে পরবর্তী সময় যখন জল দেওয়া হয় তখন নাকি জমিতে উর্বরতাও বাড়ে। কারণ এই যে ছোট ছোট কার্বন কণাগুলো আছে, এরা হচ্ছে এক একটা অ্যাটমের মতন, এই অ্যাটমটা বা এই মলিকিউলটা জলটাকে ধরে রাখতে পারে এবং স্লো রিলিজ করে, এই জন্য পোড়ানো হয়। সেটা আমাদের পূর্ব প্রজন্ম বা পূর্বপুরুষরা এই কাজটা করে গেছেন,
1: তারা হয়তো এই ব্যাপারটা জানতেন,
0: জানতেন না, কিন্তু বেসটা তৈরি করে দিয়ে গেছে।
1: সার হচ্ছে জমিতে, মানে গাছের উপকার হবে, এইভাবে হয়তো বা করতেন।
0: ঠিক একই রকম ভাবে আমরা সবাই বলি যে জৈব সার বা জৈব উপাদান বেশি দিলে পরে জমিতে উর্বরতা
1: বাড়ে।
0: এই যে জৈব উপাদান বেশি দিলে যে উর্বরতা বাড়ে, জৈব উপাদান মানে কি? এটাকে অণুজীবরা একে একদম টুকরো টুকরো টুকরো টুকরো করে একদম ছোট করে দিচ্ছে। এই যে ছোট যে সাইজটা, এই যে মলিকিউলটা এই ফর্মে যখন যায়, তখন এরা কি করে যে মাটিতে যে নিউট্রিয়েন্টটা আছে সেই নিউট্রিয়েন্টটাকে খুব সহজে অ্যাভেলেবেল করিয়ে দেয়। কারণ এই যে মলিকিউল বা এই যে আমাদের অ্যাটমটা আছে সেটা ডাইরেক্ট গিয়ে গাছের শেকড়ে গিয়ে খাদ্যটাকে পৌঁছে দিতে পারে বা খাদ্য হিসাবে যায়। এটা হচ্ছে গিয়ে কৃষির ক্ষেত্রে। এখন কেন এই ন্যানো প্রযুক্তির প্রয়োজন হলো কৃষিতে? আবারও আমাকে ওই কথাটা বলতে হবে, জনসংখ্যা বাড়ছে, জমি কমছে, জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের জলের অভাব দেখা দিচ্ছে, আমাদের দেশে 60% জমি এখনও বৃষ্টি নির্ভর, আমাদের আস্তে আস্তে এই জলবায়ু পরিবর্তনের ফলে রোগ প্রকোপ বৃদ্ধি হচ্ছে, ফসলের উৎপাদনশীলতা কমছে। এবারে সেই তার সঙ্গে সাযুজ্য রেখে আমরা ততোধিক পেস্টিসাইড ব্যবহার করছি, ফার্টিলাইজার ব্যবহার করছি, ফাঙ্গিসাইড ব্যবহার করছি। এবারে একটা ইকোসিস্টেমে, একটা বাস্তুতন্ত্রের মধ্যে যখন আমরা বাইরের থেকে কিছু একটা মাটিতে মেশাচ্ছি বা পরিবেশে দিচ্ছি, সেটা একটা

0: ফাউল প্লে। তো আমরা মেশাতে মেশাতে এমন করেছি যে আমরা যখন স্বাধীনতার সময় 51 মিলিয়ন টন খাদ্য তৈরি করার জন্য আমরা কেবল 70,000 মেট্রিক টন সার ব্যবহার করেছিলাম, আর তারপরে 2014-15 যদি দেখি তখন দেখা গেছে যে সারের ব্যবহারটা ওই 51,000 থেকে চলে গেছে প্রায় মানে তার 30 থেকে 40 গুণ বেশি, আর আমাদের কেবলমাত্র উৎপাদন বেড়েছে 4 গুণ, 212-215 মিলিয়ন টন। তাহলে কি হচ্ছে, বাকি যে আমরা যে সারগুলো ব্যবহার করছি সেগুলো পরিবেশে যাচ্ছে, মাটি বন্ধাত্ব তৈরি করেছে,
1: কৃষিতে কোনো
0: কাজে আসছে না। তার মানে এ থেকে আরো একটা জিনিস প্রমাণিত, প্রকৃতপক্ষে আমার এত সারের প্রয়োজন নেই। সেই সারের মধ্যে যে ন্যানো পার্টিকেলসটা আছে, যে অ্যাটমটা আছে, যে মলিকিউলটা, যেটা আমার গাছের বৃদ্ধির জন্য সহায়ক, সেটাকে যদি আমি ডাইরেক্ট গাছের কাছে পৌঁছে দিতে পারি তাহলে আমার দূষণও কমে যায়, ব্যয় কমে যায়, এবং সেটা এফেক্টিভও হয়।
1: আর এটাই ন্যানো প্রযুক্তি,
0: এটাই হচ্ছে ন্যানো প্রযুক্তি।
1: এটা কিভাবে পৌঁছবে?
0: আমরা অনেকেই হাতে আংটি পরি, সোনার আংটি পরি, সোনার আংটি আপনি যতই জল দেবেন, জল দিতে দিতে ধুতে থাকলেও কিন্তু সোনার আংটি ছোট হবে না। কিন্তু জানেন কি, যে এই সোনার আংটিটাকে একটা সময় টুকরো টুকরো টুকরো টুকরো করতে করতে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র করতে করতে, মলিকিউল লেভেলে যখন নিয়ে আসবেন, এটা যখন 10-15 ন্যানোমিটার সাইজে আসে, তখন সেটা জলের সঙ্গে গুলে যায় এবং সেটা একটা শরবতের মতন দেখতে হয়। ঠিক একই রকম ভাবে আমাদের ক্ষেত্রে যখন আমরা ইউরিয়ার একটা উদাহরণ দিচ্ছি, এখন সবাই বলছে ন্যানো ইউরিয়া, ন্যানো ইউরিয়াটা কি? ন্যানো ইউরিয়াটা হচ্ছে 10-30 ন্যানোমিটার সাইজের যে নাইট্রোজেন, বা এটাকে আমরা মানে এই লিকুইডের সঙ্গে মিলিয়ে যখন পাতাতে ব্যবহার করছি, তখন সেটা ওই সাইজের জন্য, ছোট সাইজের জন্য ও ডাইরেক্ট কাজ করে দিচ্ছে। ঠিক আছে, ঠিক একই রকমভাবে বীজের ক্ষেত্রে ন্যানো টেকনোলজির প্রয়োগ আমি বলি। বীজের ক্ষেত্রে আমরা যখন বীজ লাগাই জমিতে, যদি বৃষ্টি না হয় তাহলে বীজের অঙ্কুরোদ্গম হয় না। এবার বীজের বাইরে যদি একটা কার্বন টিউবের কোটিং দেওয়া যায়, ন্যানো কার্বন টিউব বলে এটাকে, ন্যানো কার্বন টিউব যেটা আমরা বলছি সেটা হচ্ছে গিয়ে, যেমন ন্যানো পার্টিকেলস বলা হয়, যে এই যে ছোট ছোট মলিকিউলস আছে, সেই মলিকিউলসগুলো যখন একটা ক্লাস্টারে থাকে তখন হচ্ছে গিয়ে ন্যানো পার্টিকেল। আর এই যে মানে এই কয়েলিং করে যদি এই পার্টিকেলগুলোকে যদি একটা কয়েলের মতন করে অ্যাসেম্বল করা যায়, সেটাকে বলা হয় ন্যানো টিউব। এই কার্বন টিউব দিয়ে যদি ওই বীজটাকে মানে লাগানো যায়, তাহলে এই যে জলটা যেটা আছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র ফুটো দিয়ে অনেকগুলো হোল তৈরি হয় ওই কার্বন টিউবের মধ্যে, সেটা আস্তে আস্তে বীজের মধ্যে গিয়ে বীজের অঙ্কুরোদ্গম করে। ন্যানো ইউরিয়ার ক্ষেত্রে পাতার মধ্যে ঢুকে ঠিক রান্নাটা করে দিচ্ছে গাছের। তো এইভাবে আমার মানে মানে পরিমাণে কম লাগে কিন্তু তার এফেক্টিভ ইউজ হয়।
1: আচ্ছা, প্রচলিত যে কৃষি পদ্ধতি, সেই পদ্ধতি বা প্রযুক্তির তুলনায় ন্যানো প্রযুক্তি ঠিক কীভাবে আরেকটু বেশি সাহায্য করতে পারে?
0: প্রচলিত কৃষিতে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে কিছু না, ন্যানো মানে হচ্ছে সাইজ কমিয়ে দাও। একটা একটা ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে টপ টু ডাউন, আর আরেকটা হচ্ছে বটম আপ। টপ ডাউন বটম আপ, টপ ডাউন হচ্ছে গিয়ে একটা পদার্থকে ছোট ছোট ছোট ক্ষুদ্র করতে করতে করতে করতে একদম মলিকিউল লেভেলে নিয়ে যাওয়া, আর বটম আপের ক্ষেত্রে এই ক্ষুদ্র এক একটা মলিকিউলের সঙ্গে আরেকটা মলিকিউল, তার সঙ্গে আরেকটা মলিকিউল, তার সঙ্গে আরেকটা মলিকিউল দিয়ে এটাকে এমনভাবে তৈরি করা যেটা নাকি একটার পরিবর্তে অনেকগুলো কাজে লাগে।
1: আচ্ছা, মানে ছোটটাকে বড় করা,
0: ওই ছোটর মধ্যে সারি করে করে মানে আমাকে আরো দিতে থাকে, এটাকে বলা হয় বটম আপ। এটা হচ্ছে কি আসল প্রযুক্তি। এবার কৃষি ক্ষেত্রে ন্যানো প্রযুক্তির ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক বেশি আমি ব্যবহার করতাম পরিমাণে, সেই পরিমাণটাকে কমিয়ে দেওয়া হবে, পরিমাণটাকে কমিয়ে এটাকে প্রিসিশনে ব্যবহার করতে। এখন একটা কথা আছে যে প্রিসিশন ফার্মিং, যে একদম যতটুক দরকার যেই জায়গাটায় শেকড়ের দরকার সেই জায়গাটায় পৌঁছে দিয়ে ন্যানো তিন রকমভাবে কাজে লাগে। একটা হচ্ছে পার্টিকেলসগুলো, যেটা প্রয়োজনীয় পার্টিকেলসটা শেকড়ে ঢুকে খাদ্যের ব্যবস্থা যোগান দেওয়া। দ্বিতীয় কাজটা করে একটা জেল ফরমেশন করে, যাতে স্লো রিলিজ অফ নিউট্রিয়েন্ট হয়, তাতে করে সবসময়ই খাদ্যের যোগান থাকে এবং গাছগুলো বড় হয়। ঠিক আপনাকে আরেকটা ছোট্ট উদাহরণ দিতে পারি।

সেটা হচ্ছে আমরা নিশ্চয়ই ড্রিপ ইরিগেশনের কথা শুনেছি, ড্রপ বাই ড্রপ, মানে আগে যত ড্রপ বাই ড্রপ ইরিগেশন করলে কি হয়, আমার 30-40% জল বাঁচে, কারণ আমার মানে আগে যেরকম ভাবে পুরো ফ্লাড ইরিগেশন হতো তাতে লিচিং হয়ে যেত, জল নষ্ট হতো। ঠিক একই প্রক্রিয়াতে ন্যানো প্রযুক্তিতে এই যে ব্যবহারটা হয় তাতে প্রচুর বেশি আগে যেটা নষ্ট হতো পরিবেশকে, যেটা নষ্ট করতো সেই জায়গাটায় এটা চেঞ্জ করে দেয়। এবং ন্যানো সেন্সর পর্যন্ত আছে যেটা আরেকটা সাইড ন্যানো প্রযুক্তির, সেক্ষেত্রে মাটিতে কীরকম ময়েশ্চার আছে, ফসলের বৃদ্ধি কীরকম হচ্ছে সেটা দেখা। আর ন্যানো প্রযুক্তিতে আরও দুটো জিনিস হয়, একটা হচ্ছে আগাছানাশক হিসাবে ন্যানো হার্বিসাইড এবং ন্যানো পেস্টিসাইড ব্যবহার করা হয়। পেস্টিসাইডের ক্ষেত্রে দেখুন, পেস্টিসাইডের কেবলমাত্র 20-25% কাজে লাগে, কিন্তু বাকি সবটা পরিবেশের সঙ্গে মেশে, জলের সঙ্গে মেশে, মাটির সঙ্গে মেশে, তাতে করে শুধুমাত্র পরিবেশ নয় জলকেও নষ্ট করছে, দূষিত করছে। এবার ন্যানো পেস্টিসাইড যখন ব্যবহার করা হয় ওই পার্টিকুলার অ্যাটমটা বা মলিকিউলটা ওই পোকার পৌষ্টিক তন্ত্রে গিয়ে

0: পেস্টিসাইড ব্যবহার করা হয়। পেস্টিসাইডের ক্ষেত্রে দেখুন, পেস্টিসাইডের কেবলমাত্র 20-25% কাজে লাগে, কিন্তু বাকি সবটা পরিবেশের সঙ্গে মেশে, জলের সঙ্গে মেশে, মাটির সঙ্গে মেশে, তাতে করে শুধুমাত্র পরিবেশ নয়, জলকেও নষ্ট করছে, দূষিত করছে। এবার ন্যানো পেস্টিসাইড যখন ব্যবহার করা হয়, ওই পার্টিকুলার অ্যাটমটা বা মলিকিউলটা ওই পোকার পৌষ্টিকতন্ত্রে গিয়ে আঘাত হানছে বা তার নার্ভাস সিস্টেমে গিয়ে আঘাত হানছে, যেটা নাকি আগে সঙ্গে অন্যরাও যেত, যাদের কোনো মানে রোল ছিল না, যেটা নাকি পরবর্তী সময় পরিবেশের সঙ্গে মাটির সঙ্গে মিশে যেত, এখন আর অন্যরা নেই। এটাকে রিসাইজিং করে মলিকিউল আকারে নিয়ে এমনভাবে বেঁধে দেওয়া হয়েছে যেটা নাকি ওই পোকার পৌষ্টিকতন্ত্র বা নার্ভাস সিস্টেমে আঘাত করছে।
1: একদমই, আমাদের সময় কমতে কমতে প্রায় শেষের দিকে। আপনি ন্যানো ইউরিয়ার কথা বললেন, পেস্টিসাইডের কথা বললেন, এবার যদি ন্যানো ফার্টিলাইজার নিয়ে দুই কথা বলেন খুব সংক্ষেপে।
0: একই ইউরিয়া যেরকম ফার্টিলাইজার, আপাতত ন্যানো ইউরিয়াটাই আমাদের দেশে ব্যবহার শুরু হয়েছে। অন্য ফার্টিলাইজারও আছে, যেটা ফসফেট এবং পটাশের ক্ষেত্র শুরু হয়েছে অল্প অল্প করে, তবে ন্যানো টেকনোলজি এখনও সেই অর্থে কৃষিক্ষেত্রে মানে সেরকম বিস্তার এখনও লাভ করেনি, আরও হয়তো বা আর একটু সময় লাগবে। তবে ন্যানো পেস্টিসাইডস এবং ন্যানো ইউরিয়া ফার্টিলাইজারের একটা, কারণ আমাদের নাইট্রোজেনের সবচেয়ে বেশি দরকার হয় বৃদ্ধির জন্য, সেটা কিন্তু আস্তে আস্তে জনপ্রিয়তা পাচ্ছে।
1: আচ্ছা, আমরা কি এটা আশা করতে পারি যে এই যে ন্যানো প্রযুক্তি বা জৈব প্রযুক্তি এগুলোর মাধ্যমে আমরা আমাদের এই পৃথিবীকে আজ থেকে ধরুন 150-200 বছর আগে যেমনটা পরিবেশ ছিল সেই পরিবেশে আমরা ফিরিয়ে আনতে পারবো?
0: দেখুন, সেই পরিবেশে আমি, এটা আমার ব্যক্তিগত মতামত, সেই পরিবেশে ফিরিয়ে আনা হয়তো বা সম্ভব হবে না, তবে এটাকে একটা বাসযোগ্য করার মতন হয়তো বা সম্ভব হবে। কারণ এখন আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে আরও ডিটিওরিয়েশনকে আটকানো, টু মেক এ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রিসোর্স রেখে যাওয়া, আমরা যাতে এমন কিছু না করি যে সব রিসোর্স এখনই শেষ করে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর কিছু করলাম মানে রাখলামই না, সেই দিকে আমাদের নজর দিতে হবে যাতে বাসযোগ্য একটা পৃথিবী হয়।
1: একদমই, আপনাকে অনেক ধন্যবাদ কিষাণবাণী অনুষ্ঠানে আসার জন্য। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন ন্যানো প্রযুক্তিতে চাষাবাদ, এ প্রসঙ্গে জয়েন্ট ডিরেক্টর বায়োটেকনোলজি দপ্তর ত্রিপুরা সরকার শ্রী অঞ্জন সেনগুপ্তর সাক্ষাৎকার। ভারতের কৃষি ব্যবস্থায় দীর্ঘদিন ধরে রাসায়নিক সার, কীটনাশক এবং আগাছানাশকের ব্যাপক ব্যবহার হয়ে আসছে। এর ফলে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে মাটির উর্বরতা হ্রাস, ভূগর্ভস্থ এবং পৃষ্ঠজলের দূষণ, জীববৈচিত্র্যের ক্ষয় এবং কৃষি উৎপাদনের ব্যয় বৃদ্ধি পেয়েছে। অনেক কৃষক ক্রমশ রাসায়নিক উপকরণের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন, যার ফলে তাদের উৎপাদন খরচ বেড়েছে এবং পরিবেশগত সমস্যাও তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে ভারত সরকার প্রাকৃতিক কৃষিকে উৎসাহিত করার জন্য জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন বা ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং চালু করেছে। এই মিশনের মূল উদ্দেশ্য হল রাসায়নিক উপকরণের উপর নির্ভরশীলতা কমিয়ে স্থানীয় প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে কম খরচে পরিবেশ বান্ধব এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলা। জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন হল ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই মিশনের লক্ষ্য হল দেশের বিভিন্ন রাজ্যে ধাপে ধাপে প্রাকৃতিক কৃষির প্রসার ঘটানো, কৃষকদের প্রশিক্ষণ দেয়া, প্রাকৃতিক কৃষি উপকরণ প্রস্তুতের ব্যবস্থা গড়ে তোলা এবং উৎপাদিত পণ্যের বাজার সংযোগ ও মূল্য সংযোগের সুযোগ তৈরি করা। এই মিশন প্রাকৃতিক কৃষিকে একটি স্বতন্ত্র কৃষি পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, যেখানে রাসায়নিক সার, কীটনাশক ও অন্যান্য বাহ্যিক কৃষি উপকরণের ব্যবহার ন্যূনতম বা সম্পূর্ণরূপে পরিহার করা যায় এবং কৃষকের নিজস্ব খামার ও স্থানীয় সম্পদকে কৃষির প্রধান ভিত্তি হিসেবে তুলে ধরা হয়। প্রাকৃতিক কৃষি হল এমন একটি কৃষি পদ্ধতি যেখানে কৃষক গরু, গোবর, গোমূত্র, জৈব পদার্থ, ফসলের অবশিষ্টাংশ, স্থানীয় জীবাণু এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার করে মাটির উর্বরতা বজায় রাখেন এবং রোগ পোকা নিয়ন্ত্রণ করেন। এই পদ্ধতির মূল দর্শন হল মাটি এবং জীবন্ত ব্যবস্থা। রাসায়নিকের পরিবর্তে জীবাণু ও জৈবিক প্রক্রিয়াকে

সক্রিয় করা, স্থানীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার, কম খরচে কৃষি উৎপাদন এবং পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের সুরক্ষা। জাতীয় প্রাকৃতিক কৃষি মিশনের উদ্দেশ্য কি? এর প্রধান উদ্দেশ্য হল রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমানো, কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস করা, মাটির স্বাস্থ্য ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার করা, জল সংরক্ষণ ও জল ব্যবহারের দক্ষতা বৃদ্ধি করা, কৃষককে বা কৃষিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষম করে তোলা, প্রাকৃতিক কৃষি পণ্যের বাজার গড়ে তোলা, কৃষকের প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করা, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা। প্রাকৃতিক কৃষির মূল নীতি হল স্থানীয় সম্পদের ব্যবহার, তার মধ্যে দেশি গরুর গোবর, গোমূত্র, ফসলের অবশিষ্টাংশ, শুকনো পাতা, খড়, জৈব বর্জ্য, স্থানীয় মাটি। এর ফলে কৃষককে বাইরের বাজার থেকে বেশি পরিমাণ রাসায়নিক সার বা কীটনাশক কিনতে হয় না। মাটিকে জীবন্ত রাখা, প্রাকৃতিক কৃষিতে মাটিকে শুধু একটি মাধ্যম হিসেবে নয় বরং জীবন্ত বাস্তুতন্ত্র হিসেবে বিবেচনা করা হয়। মাটিতে অণুজীব, কেঁচো, ছত্রাক, ব্যাকটেরিয়া এবং অন্যান্য উপকারী জীবের সংখ্যা বৃদ্ধি করার উপর বিশেষ জোর দেওয়া হয়। মাটির আবরণ বা মালচিং, খড়, পাতা, আগাছা বা অন্যান্য জৈব পদার্থ দিয়ে মাটির ওপর আবরণ সৃষ্টি করা হয়। এর ফলে মাটির আর্দ্রতা বজায় থাকে, আগাছা কম জন্মায়, তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে এবং জৈব পদার্থ বৃদ্ধি পায়। জীববৈচিত্র্য বৃদ্ধি, একক ফসলের পরিবর্তে বিভিন্ন ফসল একসঙ্গে বা পর্যায়ক্রমে চাষ করতে উৎসাহ দেওয়া হয়, যেমন আন্তঃফসল, মিশ্র ফসল, বহুফসলী কৃষি, কৃষি বনায়ন। প্রাকৃতিক কৃষিতে ব্যবহৃত প্রধান উপাদান জীবামৃত, গোবর, গোমূত্র, গুড়, বেসন বা ডাল গুঁড়ো এবং স্থানীয় মাটি মিশিয়ে তৈরি করে গোবর, গোমূত্র, গুড়, বেসন বা ডাল গুঁড়ো এবং স্থানীয় মাটি মিশিয়ে তৈরি একটি জীবাণু সমৃদ্ধ তরল। এটি মাটির অণুজীব বৃদ্ধি করে, পুষ্টি সরবরাহ করে, মাটির উর্বরতা উন্নত করে। বীজামৃত, বীজ শোধনের জন্য ব্যবহৃত একটি প্রাকৃতিক দ্রবণ। এটি বীজকে রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে এবং অঙ্কুরোদ্গমে সহায়তা করে। বীজামৃতের ঘনরূপ বা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং ধীরে ধীরে মাটিতে পুষ্টি সরবরাহ করে। মিশনের প্রধান কার্যক্রম হল জাতীয় প্রাকৃতিক কৃষি মিশনের আওতায় বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হয়। তার মধ্যে কৃষক প্রশিক্ষণ, প্রদর্শনী ক্ষেত্র, ইনপুট প্রস্তুত কেন্দ্র, বাজার সংযোগ। কৃষকদের জন্য সুবিধে কি? উৎপাদন ব্যয় কমে। প্রাকৃতিক কৃষির সবচেয়ে বড় সুবিধা হল রাসায়নিক সার এবং কীটনাশক কেনার খরচ অনেকটা কমে যায়। মাটির স্বাস্থ্য উন্নত হয়, জল সাশ্রয় হয়, পরিবেশ রক্ষা হয়, স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন হয় এবং পরিবেশগত গুরুত্ব রয়েছে। এর পরিবেশগত গুরুত্বের মধ্যে জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন পরিবেশ সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর মধ্যে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো, কার্বন সংরক্ষণ, মাটির জৈব কার্বন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ। কিষাণবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন সম্পর্কে কিছু কথা।

0: এতক্ষণ শুনলেন কিষাণবাণী, আকাশবাণী কৈলাসহর।
1: মন কি বাত হ্যায় জন জন কি, সবহি কি কুছ অপনি সি, সংঘর্ষোঁ কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাওঁ কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয়ে ভারত কি। মহীনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার, মলয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহীনে 30 আগস্ট সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস পর।

0: তাই জিনি পান্ডব খালে সিজনেবল ক্রপস এবার মাসিং মলনি মৈখদিন থাইকদিন লগ্ন রগী যে কাইমানী আবুনি রায়দা রগ্ন হুকবানী রায়দা তৈ যাইকে অমুখদিন থাইকদিন লগ্ন কাইমান অবন রগী যকলাম সালাইনি হে চীন স্টুডিও কবগৈতা চিনি স্যার জাস্টিন দেববর্মান হাঁকা পৈলানো লামসগ নন হাঁকাই যাবো সালাইনি চেংলাইন তিনি এই পান্ডানী কক রগ্ন যইলানো খালাইনাই মাসিং মলে মেকদিন থাইকদিন গাইনি হাঁকাই যো পৈলানো সাইমানো হা হা নাইকে যামনে হাঁকাই যইলানো খালাইন হা বহাইকে সামনে সঙ্গ
1: হা সামনে বাকে হিঙ্গা হাঁকাই দুই রকম হা সঙ্গ রমিনা হয় মানু কাইসে হাঙ্গা হাঁকাই সিনি যে পুখুরি তোমানি আবরক মাসিং জ্বর রানসারি থাকু হাঁকাই রানসারি থাকা হাঁকাই আরও বসং তৈ রান জায়গাও বসং কাই মানু যেসা যে জায়গা মাই কাই তোমানি আ জায়গা বসং কাই মানু হাঁকাই পুকুর নি বাকে হিঙ্গা হাঁকাই আ জায়গা যে যাবার রক তোমা আবার কিছু পরিষ্কার খাইনাই হাঁকাই আরও তোতে কোনো নাইয়া হানো হামকাই কুড়াল বাইফানত টানি না হানাই আবন পরে আরও সঙ্গ কাই মাখা আর হে জায়গারও চিনি মটরক বেশি কাহামকে থাই গাই তাই খেতন বাই হিঙ্গাই চিনি আর যে মাইকা মানে খেতন একদম যে সন রক ইমান নারা রক আবরক পুরা পরিষ্কার খাইমা চিনি তামনি হিঙ্গাই আর জায়গা বড় রোগ তঙ্গে তঙ হিঙ্গাই চিং আবার সাপ খাইয়া যা ন কাই না শুরু খাই রেখা হাঁকাই নিনি যে সবজি রগব আ রোগ ফাইমানো হিঙ্গাই পুজা সেখান যত্ন কাহামগাই নরবায়া কনি যে যা বড়া রক তোমার যত্ন পরিষ্কার খাই হা ন কাহাম গাই পাওয়ার টিলার বেফান চিং একদম গোড়া খাইনানাই আলবাই নাই হাঁকাই আবার পরে আ জায়গাও যে কাইথাম রকমের যে সার দো কাইসা ইউরিয়া কেসা এমওপি এসএসপি এমওপি হিঙ্গাই ই থাই কচা কালার পাউডার রাই তেকসা হাঁকাই এসএসপি সিঙ্গল সুপার ফসফেট থাপলা গাই আবার জায়গাও ডিএপি তেকসা মানু ডাই অ্যামোনিয়াম ফসফেট আবো ফান রিউই মানু হাঁকাই আবো রিউই না হানাই আবো নি কাইসা পরিমাণ তো হানি
0: অনুযায়ী আবো
1: মনিপুর ডিপেন্ড খাইনে যেন তামো কাইতং যেন টমেটো কাইতং খাবার আলাদা আংনাই যেন আবো গাংলা গাখে গাংলা আলাদা আংনাই আদি ফোনো ইয়ংও সাইড হেগেন ক্লাইও কানি ঠিকই রম হাঁকাই দশ কেজি র কাইসে কানিব আদি হেগাই আপনো যেন সাপুজা সেখান হাও বেড়াই সাপল হানায় কাইতাম সানো ন আমি আপনার হাবি সাপলি আমি সারি মানে হাও এগে কিছুতে তেরিবই স্রাব সাস দীপ সাপ থাকে আমি যেন কাইমা হাজার যদি মসুক বিখি গ্রানো তুই রে ইমা খাঙ্গাই মসুক বিখি গাঙ্গাই আবো তাও নরক জেসুক তুই মানে আসুন কাহাম আবো অর্গ্যানিক আবো গবাং থাঙ্গাই খটিং নাই কম কম খাঙ্গাই তো ইয়ান গবাং খটিং নাই আদি কোনো করে হাঁকাই জেসে গবাং রে মানুষ রে ইমানো আদি ফানো কাইসা কানি ও পাঁচ থেকে ছয় কেজি রকম ঠিক দো
0: গামো মুখ দং র কোনো কংয়াতা অবনে অম্ববা অর্গানিক বা
1: মুসু বিখি র
0: গাঙ্গিব মানে
1: বেজওয়ান ন ক কোনো ইয়া কম খাগাই তো কিসা এফেক্ট কম নং নাই
0: গাই সং অব গাই অ জে সং তাবো গা তাবো নি অম মাসিং নি মল তো সং অঙ্গ আলু মটর অম তৈ র কবাং

0: to nyom mulai ka aborong ni bagi joton hakai am tikhan makhanya
1: e ateheno
0: kai sang tabo pulyan sang salaina alu sang alu kainan holo bo do hato sang sai makam te kai tai tam tam khalanya nang na alu kainan kai
1: alu kainan ni kai sang to pula sekan to alu busli nang nai alu busli o kai sa tong tps ni true potato seed abo abo tu ima hangai to ekdom kaham abo sarabo chikon chikon alu busli mano engkai je jodina rok nga kajeno tro true potato seed tps man ta kangkai apun pula sekang te kai sa bithi mano bazaro sprint ni abon bung ala ga kun ya bo man ko jeb bai carbon enzyme ni kai sa mixer apuni color kisa nil rong haingo abo bai busli no sa pulia kone kran no kishiya kishi bo khai mano adi phone busli chikon kai sen kishi tang yasan karan bin kai sapuloi ampori disnaita abo dikhangata mungno busle jate te sogya jarang nata busle yote ruk sung liya awan baga puri nai
0: alu busle sung je saima mane ga kai kaisa alu ni chikon chikon mane lo no no bas kai ra ra oi kusarte mane alu kaisa no bas hoito kra khai ba kai mano guta
1: e abo
0: alu busle ni juda na
1: abo khen kan ga normal alu ni abo khai alu ni je tubers bai sen khai mani enga alu busle ni alada tong abuna tps
0: আম কা প্যাকেট মান
1: প্যাকেট মান
0: মানে গ্রান
1: ই গ্রান
0: গাবনো বাকে সাল নাই
1: ই ক আপং জি সামা হেও যে বিথি আসাকা আও বে সাপলি সাপলি আ কোনে গ লাইন দিগি যাব খাইনে
0: অন রুল খাইয়ে
1: মানে রস নামবে রস নামবে লাইন লাইন দিগি খাইনে আবসে
0: কে সিং তো বসে আম দেখেন কাই নালে মানে লাইন খাইনে
1: কাই এমেটস মানে সিং তো বাক্সা তো আহিনা সাল দিয়া দবা ব্রডকাস্টিং মানে
0: এনকে
1: আপনে জাগাও লাইন দিগি রস নামে খাইকে তব কামতা
0: ও আলোতে ফলে নি
1: গায় আবন লগিও আলো তো বসলি চিকন গাঙ্কাই তেকে শাও যে মুশরুম রক উড়ি রসায় নি বিথি তো ক্লোরোপাইরিফস নি আবো বকি সাই দি দেখাঙ্গাই তেব কাহাম আ
0: হাও দালু
1: ই এঙ্গে আবন রে মানে কি পরে মানে একদম কম ভাঙ না নাই কাইসা 1 লিটার তুইও 2 এমএল 2 থেকে 3 এমএল আসেক বারাই আবন সে কবাং গাঙ্কাই খটিং নাই আমসে কাই দি ওই আবো সারে খাঙ্কাই এঙ্গা
0: গেছেন খানাও বেবি স্টিন রবরো খানাও
1: এ
0: আবো আবো কাহা যাম
1: বেবি স্টিন না কার্বন এনজাইম না বন কাইনি মুক্ত ও
0: কাইনি মুক্ত
1: ইঙ্গা ও জেসেন ইঙ্গ সি ট্রিটমেন্ট খাপরো রিমানি জেতা সেন ও নিল রং পার্ট সাপ্লিমেন্ট বসলিও আজাগা তো আবো
0: গামো কাই সেন খানা লাগে আলো কাই মেন কা আলো বসলে তরখা ইঙ্গা তরমান ইয়া গুলো সং তাম তাম খানা না
1: আলো বসলে তরমান ইয়া গুলো পুলা সেকেন্ডে বুঝিনে নাগো আলো গাং কাই জন থেকে বিশেক 30% অঙ্ক নেই বুফাং তামনে হিঙ্গা গে আলু নিয়ে যে তলানি বতি খামানি তেই নি বাইস খাও গা তেই তাও তো নাঙে তে একদম পাইথ তো গোকে একদম কবাং তেই নাঙ গে পুয়া সেকেন তাম নাং যে ফ্রো অঙ্ক নর্মাল তো তরমান পরে সেক নাই খা তি রড়ি গা হাই ন এঙ্গাই যে ফ্রো ও আলু নরং নি 500 ইঞ্চ তর থাঙ্গো আফুন গা গাই সেং বনো কিসা হা তি সাইরে নে আদিকে তি সাইরে মাং রে মাং আদিকে ন সাপ অঙ্ক 3-4 সপ্তাহ যে জরাতে ও যে হা তি সাইরে মানে
0: হা পমরো
1: হাফ অমরি মানে আবো 8-12 ইঞ্জিং আসাক আসতে খাই তো মনো আস আবো তান বাতি খাই হাঙ্গাই ওয়াতি রক ফাই যদি 9-12 শিপ কা হাঙ্গাই ও যে আলু রক নি ও যে বতি তো মনাবো এক্সপোজিং আং না বাকি গেতে ময়শ্চার রক বকি সা গনা রাং না বাকি আবো খাইও
0: ওকে আলু আফরো কা কা সংতাই সব মানে আফরো কে তুই জামা সব
1: তুই তো সব না ইয়া তুই এমনি কিছু কবাং হিনা নেন আলো
0: আবো ফুং ফাসিং ধরে নাই শারিক ফাসিং
1: তুই না সব সময় ন ফুং ফাসিং রেখে চাও তাম বাই হিংকাই শারিক ফাসিং রেখে আঙ্কাই তুই রাঞ্জানি বাকে হিংকাই বুফুরু বেশি ফাঙ্গা সেন বাতাবো সেন তিনি বেঙ্গল সবজি রকম নগর টন টনি খাঙ্গেন বা তিয়ান কিছু তিন নাং যাক টং টং খা উ মঙ্গে হিংকা আঙ্কাই ইয়ং রম থাঙ্গো আতে হেন ও জায়গা ব সেন যদি বুফাং রক আতে তে রেখা আঙ্কাই শারিক জ্বরাব হাঙ্কাই ফাঙ্গা সেন না বেশি গো রোগ না বেশি চান্স দো আতে কি দিব রেখে চাও মানে ফুংনি জ্বরাব
0: ওকে আমতে ইংকাই সং আলো তোর খাতা আমতে খাই নাই কেনে খাই কে সং তাবো আলো তো সং খনা লাগিয়া নে সং বাইকে সাইমানা ই আলো বুতুই তোর খা বন ফুইনে নি জরাং খা আমকে সং বাইকে সাইমানা চং তো আলো নাই কেনে খলাই কি আগে ওয়াই সউ সুকা আলো বুবার রো ফাইমানো গছ আলো বুবার ফাইকে বো আলো রাও দহন সাইমানাম বো আলো আলো বুবার ফাইকে কাই সং আমনো আলো রা সুকা দহন সাইমান আমতে রসং ওয়ান সুগ্রামান আলু বুতি খুরনা জরাং খাতা এই তেরো দাহান
1: মা বুবার ফায়া সিগাং ন খাইকে চাও বুবার ফাই সিগাং গায় বুবার ন যত্ন আলু নি ফান সতন সে সাকাবো এনকে বুবার ফাইমান পরে হেঙ্গাই চেং যে মামান আলু আপনি সাইজ সে চিকন চিং থানে দিছে বুবার ফায়া সিগাং ন চেং খাইছে ন যে ফ্রম বুলাই কিসা কিসা কর্ম না শুরু
0: বুবার ফায়া সিন আলু ন ফুইয়া না নাই হাই বলে না
1: বুবার তাং

0: फैबा बुबार फायो तामी बाय हिंगा बुबार होइते बसली खाना बसली होइते से गे अजे बसली अंगो बसली बुबार होइते बथाय खाय बसली फैनाय गे बथाय खायतानि न बुफांगनि फानते बरे रहने बतियो फान कम थांसिनाय गे जेनिबा गे बतेय चिकन तोरुग नायतिसा तोरमात आस तोरगला गे बुबार गे सेकांग न गय सिमासाव
1: सों खाना माने गे गे आलुनि बसग्र बसाय मानबो अबको बुया सा जायना मान
0: आलुन बस डक्टर তাক যত বুফং খাং বুফং বলাই রকম চাই না মানো কেজা কাহাম গে সঙ্গে যাগা গায়ে তাকে সে মানে আলু কাই থানি খেল খেয়া নাম মানে গাই সঙ্গ দোকান কুমুর কুমুর কাইসা আলু বটি হইতে ন বুফং কাইনি আছে তঙা আদে হিগে তাম অজে বলাই তো তঙি তঙ বলাই হইতে সানা ফান নাঙ্গো গান গায়ে আ বুফং কাইনি না আর তনি খেয়া গাই লাস্ট অজে বটি সিং মানো আবার চিকন সাইজ হিগে সিং তাম হ্যাঁ নাং আ যে বুফং এক্সট্রা আছে তো মানে আবন জেফ্রু অঙ্ক আতিং দোহাবলা আলু মানে মা তংখা যে বটি কারি না টাইম তংখা এগা আফ্রু যে বুলাই তোমা নিব কিসে কিসে কমের রেডি যাতে বুলাই অবতে ফান সঙ্গে যাত তত ফান ইয়ার ফাইসিং ফাইনা যা তৈরি
1: তাবো কে সঙ্গ খালায় না মটর আসে ধরো তো সঙ্গে আলু খালে মটর নাম কিসে কিসে সঙ্গতি খালায় না আসে তো যত সায় না জরা দামা নমানিয়ে সাই মেয়ে তো ফোন সঙ্গে মটর রক টমেটো রক কিসে খালায়
0: মটর বাতি হেন ইকো আং যে সামা হাই মটর রক গাই সঙ্গ যে পুকুরি রক টঙ্গি তো হাঙ্গাই আজাগান যে হাও সঙ্গাবনে ইউটিলাইজ খাইমানো আবার তো খালি টঙ্গি টঙ্গ সঙ্গে আর আরো বুড়ি মায়া আতে হে হাও মটর কাইনানি একদম কাহা গাই আবো সুরঙ্গ সঙ্গ মটর বসলি তোনায় মটর বসলি মানে ও যে মটর সঙ্গ সামা আতে হেন আবন বসলি গো আবার প্যাকেট মানো বাজার আতে ফোন খা যে যখন তো কাঙ্গাই আবন সিকাং সঙ্গ সি ট্রিটমেন্ট দেয় তামবাই ও যে স্প্রিন হিন সামানি আবো হাই যত বসলি জাত কাইথানি না আবো মানে নাঙ্গুটা সি ট্রিটমেন্টনি বাকে
1: চমইমা
0: দুই রকম খাই মানো যদি বসলি কটর কটর যেমন আলু বো বটি বে খাইনি গাই চমি তিয় সাপলি চমি মানো এঙ্কাই যেমন পিঁয়াজ বটি বে খাইনা গাওয়াতে খাই মানো বসলি বে খাই পেলাম গাঙ্কাই কেরান বেবো খাইমান কিসি বেবো খাইমান ফোন কেরান বেহেঙ্গে থেকে জানাই হাইতা
1: কেরান সের জানাই না
0: চিকন বসলি
1: চিকন বসলি গাম থেকে তরকা সঙ্গা মটর নম লাইন লাইন খেমা কাইনে
0: তাবো যত লাইন লাইন কাহে গাই যত কাহাম রেজাল্ট মানো স্পেসিং রক মেনটেন খাই লাইন লাইন কাই
1: খাই হাসাল নানো লাইন বে লাইন
0: কাইসা মটর কাইসা মটর কাইসা নরমাল 30x20 সেন্টিমিটার নি যে স্পেসিং তোমানি আপনি কি খাই মানো
1: ও লাইন বে লাইন চাল
0: লাইন লাইন খাই
1: আমবো গাই মটর নি ও যে বুদু ফাইমার উপতে সে ইয়াং মিয়াং কাতাস্তা সাসিনাই তেন
0: কবলিয়ান
1: হাতা মটর মটর সেওয়াই সেওয়াই শুনুগো মটর বু ফাঙ্গো বলাই কর্ম সাই থাঙ্গো গাই বলাই কই রক থামান গা আমুকে বাইকে জানাই বমতি বিথি রক
0: আজ জায়গা দুইটা রকমের রোগনি কক সাগান কাইসা হ্যাঙ্গে বলাই কর্ম সাই থাঙ্গমানি বলাই কর্ম মানে কেমন কারণ মানে কাইসা হ্যাঙ্গা গাই চিনি ও যে হাও নাইট্রোজেন কম থাঙ্গা গাই আবার বাকে বলাই কর্ম থাঙ্গা
1: মানথক
0: জায়গা আফ্রো হঙ্গাই চিন্তা আমি সিঙ্গাফ্রো গাই ও যে নাইট্রোজেন সারে নাই গাই তাকে সে তো মাইক্রো নিউট্রিয়েন্স আবার ফান রেডি মানো বলাই কর্ম মানে রিজেন আবো ফান মানো আবো সার হাঙ্গা গাই তাকে সে রোগুন গো লিভ কাল ডিজিজ নে আবো ভাইরাস ভাইরাস নিয়ে বাকি গো গাই আফ্রো হঙ্গা গাই যদি সঙ্গে সার ইউজ খাই মসিং গাই কেমন অন্য অপশন দো যেমন যে নিম বলাই নি আবো যে বটি সাপ বটি ন কারি বই টকমান টকি রুগিয়া গা আবার লগিব ও যে দুমা বলাই আবার সাপ্লাই নাই মানো
1: দুমা বলাই হাদা হাদা ও বুঝামন হাদা দে আবনি বুতনি মারা না
0: ব্লাইনি বুতি
1: ব্লাইনি বুতি
0: সাপলেরি মানে
1: সাপলেই মানে সার জানা না সার কাই অং লক থই নাই কা গাই জং আ ফুরু কাই জং আ বুতানি সাই মাং লাগ না
0: বুতাইনো জানা নি কে ও যে জং তাবুক অর্গানিক দি মানে আ বিথি রেখা ব্রি মান পরে তাসু খটিং সাই মানো গাই জেফর পানো সাজা গোটা তে সানাই জাত বুতাই জং সার রেখা গাই সাপতা গাইসা পরে সাই মানো
1: আপুরক কোন ইয়াতা সিনি শাক নি
0: থাং পাই আবো
1: আ থাং নি পাই উতা না গাই সে মটর খনা লাই কা গা তাকাই মুলাই নি ফাচিং কি জাত হাম মুলাই মুলাই র বাই কে সং কাই নে গাজর র
0: মুলাই ব তে গাজর মুলাই আবো র গাই আট না বসলি মানো আবো বসলি মান থাকো বসলি না যেন সে ট্রিটমেন্ট খাই সে ট্রিটমেন্ট খাইমেন পরে সয়েল প্রিপারেশন হাত টাননাই সার রুয়াকনই লাইন সকনি টান কানিয়াই হাঙ্কা আসে কেন হাঙ্কাই আ জায়গা বাতিন যেমন বটি বটি জাত যে অঙ্গ বুফাং দো আ জায়গা আতে হেন বুফাং নি ও যে কাইসেন্স কাইসেন্স গবাং বুফাং আসারি না ইয়া গাইয়া ফাং র কাহাম গাই খেল খাইনি ও ইয়া ফাং নি চারদিকে যে জাবলার আছে মা পরিষ্কার না রঙানি যে সব সময় ফান খেত ও যে ক্লিন দো আসেন খেত রুক্সু কম নাই ইয়ং রোগ ফাইগলাক রোগ দোংগলাক

0: 헬디 동네. 하이진 조도 약간 나고. 보롱 사거 개도 안돼 해.
1: 그래서 이제 쓴 잡으러 보브라 그렇게 동만어 몰라 이번 쓴 떠서 빈이 이제 빈 붙이 보고 하면
0: 실래. 하면 네.
1: 가져올 봄 때 개한 양 실래. 그래서 보는 것도 하범으로 나네 빌라.
0: 몰라이로 가서로 가스가 뭐 난쿵이야. 미싱가 알로원 나고.
1: 알로원 나고 나.
0: 아니면 어 가서로 가이 가이만어 가이만이 진짜 삽다 보래.
1: আপুরু কে সং তাম খলাঞ্জে নাং নাই তাবুক আস হার মা জাগা মটর ও ফাইসিনাই নিনে গাজর ব চিং বুসলি কি কোন চাই মেন আংকাই আ বরং ন যদি ন সং আম থেকে সার কাকাই বুসক জরাতেই মানে ফলন মান বা সং বুসক কাই আবনি মোলা জামানি মান ও আপতি খাইব দ সং খেতর খাই মান
0: তাবুক আবন আং থেকে সাওনো আব তো ঠিক আছে খাই কা মানাই বথাই বা মানাই ফলন বা মানাই আদে ফন তাবুক সং কাইসে নিয়ম নিয়ম রাই দা করি দেবা আংকে আপতি কি খাই আং আংকে তাবুক ন মানি তো থাঙ্গা ন ফল মানি থাঙ্গা না আংকে আতে কি খাই কা আংকে আব তো ও যে লাইন কি খাই মানি তো হাই ন সালসা বড় মাসা ওয়ান সুকা লাইন কি খাই মাসা হইতে খাই বলে গাঙ্গে আব সাইন্টিস্ট রক রিসার্চ খাই কারমান পরে ন বড় মানে সাইমান খা যে আতে কি লাইন কি খাই কাঙ্গাই জনসে বেস্ট দঙ্গো আংকে আ জায়গা ব কমা রকম দি দঙ্গো কাইসা তো উনি চার কোনা খাই মানে কাইসা ও যে কাইমানি রাই দাতা ক তিন কোনা খাই দঙ্গো কাইসা মানে আব কাইমানি তিন কোনা হাইকে নুকজাং নেট সাকাই তিনা শিকাঙ্গা আতে হে দঙ্গো কাইসা কাইসা আঙ্গাই ঈদ কাহাই মানে লগ মানে কি কলগ ইয়ং বারা খাই কিসা বারা আতে হাই দঙ্গো একদম বাক্সা চার কোনা রূপ দঙ্গো
1: বাক্সা দঙ্গো হারং ও বখায়ো মুরাও বখায়ো না গে চং কিসা মুরাও খাই গ্যাঙ্গাই তো তৈ রক মার না নাং নাই আঙ্গা হারং ও তো তৈ কিসা শিকি কে দং না আঙ্গাই চং মুলাই খাইনে নি আঙ্গা কাই চং আ তৈ শিকি কে জাগা খাই জামান টমেটো রক
0: টমেটো রক গরক আবো খাই তো মানো আদি ফানো একদম শিকি কে জাগা আঙ্গা আঙ্গাই বেশি গ্রোবং নানি চান্স কা বাংনি তা তাং বো বো কাই তো রিখা আঙ্গাই বথাই মা না না জেসিং মান থা জং মানে আসিং মাংলা খাতা
1: মাংলা খাতা না তাম নি হামবা ইয়া ফাং তৈ চম জাক তং খা আঙ্গাই তো ইয়া ফাং ও রোগ সুক গই ফানো ইয়া ফাং দা তিন নস তং খা মানে না তাই গই মাইয়া
0: পাই থাঙ্গা
1: আঙ্গা কাই ফান তং রং নো কাই সং বড় কাই মান
0: ফান তো রক নো গাঙ্গাই সিঙ্গাপুর তো গরব কাইমানো এতে হারুং রকম কাইমানো গাই সমান জায়গা কাইমানো গাই সমান জায়গা কাই খাং গাই লাইন মেনটেন কে কাই খাং গাই আবার তা ফান তো কিন্তু নিনি গাঙ্গলা হিন্দি আবার লাইন কে কাই খাং গাই একদম নিয়ম কে কাই কাইজা খাং কাই খাং গাই অনেক প্রফিট চিত পাইও তার সিনি কাজাং মাস সিজন রকম খাং গাই মেইনলি তাও পুলা পুলা সে কাং গাই গাঙ্গলা রং দাম অনেক গবাং গাই সিনি লাস্ট ভিজিট তং মানে 2022 কাইসা ফারমানার থাং মানে গাই বিনা জায়গা ব মাইকি কাজ কাইয়া বকায়ো শুধু বেলা সকায়ো গাই গাং লাকায়ো টমেটো ম সকায়ো আবার বিনি ও যে সিজন থাকে আগে বিনি এক দেড় লাখ ইনকাম জায়গা বেশি এক কানিছে গে আজ এখান যেন বুঝি মানুষ তা যদি নিয়ম রক ফলো খাই কাই খাঙ্গে
1: রাজ্যতেই যে রাজ্যতেই যে সাজাক বয়াব ন নাই ওটা মানে আমতে কাহে কেন ব খাই ওটা গে তাবো রম দি ফান্টক বা ফান্তক তন্ত কাই খ্যাং চং লাইন লাইন খাইন চং চিনি বড় রং নগো ও গাংলা কাইপ্রো হাকর কিটিং কিটিং খে গাংলা কাইমানি গাংলা নব দা আম থেকে কাইমান রাসা না লাইন খে কাইমান রাসা
0: গাংলা ন হাকর কিটিং কিটিং খে কাইব কাইমানো লাইন খে কাইমানো হেঙ্কে হাকর কিটিং কিটিং খে কাইমানি হেঙ্কে আব তাও গাংলা তো অঙ্ক হাই বুদুক যা হেঙ্কে

0: kiting ke tonika kiting area o swimming seng polisar ke narugai jabra rok asa area ke narug manwa dekhe bo kaisa gai line ke kai kha gai ta bo jotno la khaine gai jori ke bo
1: sar rok nam tang nai dong rok
0: nam line ke kai kha gai bo sar nam tang nai ko dong ri man dong ko ko ke ri man line ke kai kha gai ga dekhe kiting ke dekhe ha sla kai kha gai dong ri wei khai man ta sar rok
1: ta ngang la bo bar phai pro rok no go malai korm thang go bo bar tor ya pro rok mum ta hem bithi rok man
0: আ জাগা হাঙ্গাই দুইটা মানো কাইসাঙ্গাই রোগ খা মোজাইক ভাইরাস হাঙ্গাই যে খাদ্য কম খাবো ফাঙ্গো এনকে আতেই হাঙ্গাই পূজা সেখানে যেন খাদ্য রে নাই মাইক্রো নিউট্রিয়েন্স মানো বাজার আবরি নাই নাই গাই নাইট্রোজেন কিছাতে বারে রি নাই নাই আমি হাঙ্গাই আবো যেন চেক মাখাই পূজা সেখানে কেবল তৈ এগ্রিকালচার ডিপার্টমেন্ট বরং ফারি হিন মাখাই হ্যাঁ কেবল সিনাই তোমার পারাও বোন সিংরি আকনই ডিজিজ হাঙ্গাই আবো নিবিঠি দ
1: যেন তাবক যে বিথি নি গবাং মাসালাইকা আর বিথি রক বা হুকবানি অ যে অফিস আরো দা নাই খুঁদা মান না বাজার বড় হান পাইমান
0: বাজার পাইনা মান বাজার কমা অঙ্ক দোকান দো তাক আগরতলানি কক সান আগরতলা ব কবং দোকান দো রামনগর ফাশিং রক বত কমা
1: খনাও কাসার এগ্রি
0: এগ্রি এগ্রি সব রক দোকান
1: নার্সারি যে দোকান তো মানে আর বিথি দা মান
0: মানু বিথি আর মান
1: মানু না
0: এই গাই আবন লাগিব ডিপার্টমেন্ট তো থাকি মানাই ন বাজার পাইনে মানু
1: ডিপার্টমেন্ট মানে ও যে রমনি তাবক ব্লক নি ব্লক ব্লক কমং মান দর তো লেগ্রিকালচার কা পং র সানি কে মান মান ন বা বং চু বা চু সান কে নে সং মান মান ন
0: মানু আব তাবক গভর্নমেন্ট কম স্কিম চলি তো গা স্কিম নি বিশিং গনি নি আজে সান মুং কলাই খা গাই তো মান নাই ন গাই তাবক তে গাই সান গাই ও বিথি রক পাইনা থা গাই সং ডিপার্টমেন্ট পাই থা গাই সব সময় লাং কম হে মান মা পাইও তা গাই বাজার থা গাই কিসে কবাং লাং নাই আতে হেন তা আতে পাই মানু কোন পং গ করে
1: গাই সং তাবক বিথি সাওই পাইনা থা গাই সুনো কামকে সাই যার হন অবিথি অবনমাগে অবিথিকে বরক বুমতিকে রানার মানে বসক জরাতে ববিথি বসক কাই রানার আমতের সাই যার হন সঙ্গাকে
0: আবো তো দোকান কটর কটর হুঙ্কে সাই রহর চিকন চিকন দোকান রো তো সা সা আবো তা কাঙ্গে সাইমিয়া সব সময় ন অঙ্ক থাঙ্গে সঙ্গে দিতা যে গানান এগ্রিকালচার অফিসার তো নাই বা এগ্রিকালচার ফান্ডান সঙ্গে যে সিয়াং তো হাঙ্গে
1: গবং চোবা চো সং জাস্ট কবান মান নাই জানা আও সিং তো কবাং মান খনা কাঙ্গে ও মাইসিং মল নি জরা রগ সং তামো তামো কাই চাই মান আবো রং ন চিনি তাই বতঙ্গ ধয়না তঙ্গ অমতে মতম কাই সং তো তাবো দয়না মার খেন থক যাবো মানে দয়না জেসব পারা জাগা মুয়ো ফোন সং যাও অঙ্গাকে আর দয়না রোগ বসে অমতেকেন ভাইকে সারি কাইনা নাংনাই না আমো বোধা লাইন খে কাইন নাংনাই
0: সারি বকাই মানো লাইন খাই মানো এঙ্গাই আবো সেম নদা দনিয়া কাই ফ্রু বম্বস লেট চিকেন জুগন আবনি
1: বুসলে রং চমনা দা নাংনাই
0: বুসলে ন চমই মানো ইয়াংহেবা সার ও পাউডার বে মিক্স খাই গাই মানো এগাই চম খাং গাই আবার সময় তো না নাঙো আধা ঘন্টা চল্লিশ মিনিট রক গা পাউডার বে সাপলি খাং গাই স্রাপসা টনি খাং গাই খাই যে মানো তা
1: আমাকে তাই সাল বছর নি ওলো ব আসাই
0: যত্ন আতে হে বসলি যাত ক্রপ আছে গাই খাং গাই সাপটা গাইসা তো নাঙো ন এগাই আতে হেন তা ধনিয়া রক গাই বাতেই ন হাবা হাফ বুঝি সিনি হাক রাগ যাতে গাই কিসা লের নাই হা নরম গাই ডাকে ন তবো সাপটা কাইসা কাইরম না হাদিতা
1: গাই চেং আন্দোয় না নবম দেখে না চেং চাওই মা কাটা না গাই চেং আছে জরা খানা লাইকা মাসিং মলি মুখ তং থাই কে তং রক নতুই চেং গাই পাই থাকো থাং লাইছেন তাই তো চেং তিনি তে বকবং মা তং অচিনে সাজাক নাই খুম রক বতা মাসিং মল খুম রক পদরে পর খুম কাই মানো চেং আবো ওলো সালাইছেন ওলো খানা লাইছেন তাই তিনি নি অ ককলাম সালাই মানে পান্দা যেন আসে জরা না খানা লাইছে না জরা বকরি খেবা যেন জরা পাইছি দিয়ে নেই দাগি টঙ্কা গে তাইসা তাইনি হাতি ও মালাই না কবনি কক রক সালাইনি হেনে আমতে হেনে তিনি নেওয়া পান্দা ওর নম থাকছি না হাই নহাই মা সাপের তিনি নেওয়া জরা কাহামান বাকে পাইফলাই হামবাই মারো যত্ন না হামবাই
2: আসুক জরা খনার জাখা হাবানি কক তাবো খনাবাইদি জাদুনি রচাপমু রচাপই খনার নাই সারথি কলয়।

我等一下。

bát mano khay nong tao sa ti yari

婆，你要把海鲜一样变淡。

আশোক জরা সারথি কলৈনি খরাঙ্গ যাদুনী রেচাপ মুখনা রেচাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখা চিনি তিনি সানজা জরানী কক বরক পান্দা।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, নেপালে হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 359, এখনও নিখোঁজ রয়েছেন 1300 বেশি মানুষ। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে থাকা 200 বেশি ভারতীয় পর্যটকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে 21 জন তামিলনাড়ুর পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার থেকে উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে 4 দিনের সফরে যাবেন। সফর চলাকালীন তিনি বিশকেকে ব্রিক্স শিখর সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশ জুড়ে ক্রীড়া বিশ্ববিদ্যালয় ও আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। আজ তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, গত 1 দশকে প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বেড়ে 180,000 কোটি টাকায় পৌঁছেছে। ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-0 জিতে নিয়েছে। কলম্বোর সিনহলিজ স্পোর্টস ক্লাবে দ্বিতীয় ক্রিকেট টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আসছি বিস্তারিত খবরে। নেপালে হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে 359 দাঁড়িয়েছে। 288 জন ভারতীয় পর্যটক সহ নিখোঁজ হাজার হাজার মানুষকে উদ্ধারে কর্তৃপক্ষ জোর তৎপরতা চালাচ্ছে। গতকাল নেপালের 3টি জেলায় এই আকস্মিক বন্যা বা হড়পাবান ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। নেপাল পুলিশ জানিয়েছে, আজ আরও 93টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফেলের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত উদ্ধার হওয়া মৃতদেহগুলির মধ্যে চিতওয়ানে 108টি, পূর্ব নাওয়ালপরাশিতে 62টি, ধাদিংয়ে 27টি, গোর্খায় 20টি, রসুয়ায় 17টি, পশ্চিম নাওয়ালপরাশিতে 15টি, নুয়াকোটে 12টি এবং তানাহুনে 9টি মৃতদেহ রয়েছে। তিব্বত ও নেপালের কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত 1300 বেশি মানুষ নিখোঁজ, এদের মধ্যে অনেকেই বিদেশি নাগরিক। জানা গিয়েছে 30টিরও বেশি দেশের মানুষ নিখোঁজ হয়েছে, এদের মধ্যে প্রধানত ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি ও রাশিয়ার নাগরিকরা রয়েছেন। নেপালে প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়া দেশের নাগরিকদের উদ্ধারের জন্য ভারত জোরদার প্রচেষ্টা চালাচ্ছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিপর্যয়ের সময় নেপালে অবস্থানরত 288 জন ভারতীয় নাগরিকের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। এর মধ্যে ত্রিশুলি 1 বিদ্যুৎ প্রকল্পে কর্মরত 73 জন ভারতীয় নাগরিক রয়েছেন। বিদেশ মুখপাত্র জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় তথ্য সংগ্রহের জন্য কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। শ্রী জয়সওয়াল বলেন, তামিলনাড়ু থেকে 2টি পৃথক দলে 37 ও 49 জন এবং পশ্চিমবঙ্গ থেকে 32 জন নাগরিক মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন। এর মধ্যে তামিলনাড়ুর 21 জনকে উদ্ধার করা হয়েছে। কেরালার 33 জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
1: हमारी एम्बेसी वहां के सरकार से बातचीत कर रही है कि किस प्रकार से वहां से निकाला जाए। 21 भारतीय नागरिक जो तमिलनाडु से हैं उनको रेस्क्यू कर लिया गया है और ये लोग वहां से निकलने के बाद काठमांडू आएंगे और काठमांडू से फिर भारत की यात्रा करेंगे।
0: শ্রী জয়সওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নেপালের হড়পাবান বিপর্যয়ে এ পর্যন্ত পশ্চিমবঙ্গের 32 জন নিখোঁজ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এদের সকলের একটি পর্যটন সংস্থার সঙ্গে সেখানে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, সরকার নিখোঁজদের ব্যাপারে খোঁজখবর করছে। এদিকে দুর্গতদের পরিবারগুলিকে সাহায্যের জন্য নবান্নে গতরাত থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম

0: জয়শঙ্কর বলেছেন, নেপালের বন্যা দুর্গত এলাকায় অবস্থানরত সব ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। নেপালের বন্যা পরিস্থিতি নিয়ে আজ নতুন দিল্লিতে বিদেশ সচিব এবং কাঠমান্ডু ও বেইজিংয়ে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন ডক্টর জয়শঙ্কর। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানান, এ বিষয়ে বিদেশ মন্ত্রক, অন্যান্য মন্ত্রক, বিভিন্ন রাজ্য সরকার, ট্যুর অপারেটর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রাখছে। ত্রাণ সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার নেপালের কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করে চলেছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, রাষ্ট্রসংঘ জরুরি সহায়তা কার্যক্রমে সব রকম সহায়তা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে একটি আধুনিক ক্রীড়া পরিকাঠামো বা স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে শ্রী মোদী বলেন, ক্রীড়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র দেশজুড়ে গড়ে তোলা হচ্ছে, যাতে প্রতিভাবানরা প্রতিটি ধাপে প্রয়োজনীয় সহায়তা পায়। প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা কেবল পদক জয়ের জন্য নয়, বরং একটি উন্নত ভারত গঠনে দেশের যুবশক্তিকে একত্রিত করার অভিযান।
1: हमारी सरकार भारत में 21वीं सदी का आधुनिक स्पोर्ट्स इकोसिस्टम बनाने के लिए पूरी तरह प्रतिबद्ध है। आज स्पोर्ट्स यूनिवर्सिटी से लेकर आधुनिक ट्रेनिंग सेंटर्स तक देश में एक ऐसी व्यवस्था बनाई जा रही है जिसमें प्रतिभा को पहचानने से लेकर उसे दुनिया के मंच तक पहुंचाने तक हर स्तर पर सहयोग मिले।
0: শ্রী মোদী বলেন, বর্তমানে দেশে অনেকেই খেলাধুলাকে জীবিকা হিসেবে বেছে নিয়েছে। এতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা কেবল সেরা হয়ে ওঠার শিক্ষাই দেয় না, বরং আরও ভালো প্রতিযোগী হয়ে ওঠার শিক্ষাও দেয়। প্রধানমন্ত্রী বলেন, দেশের যুবশক্তির কাছ থেকে পাওয়া নতুন চিন্তাভাবনাগুলি এমন এক শক্তিতে পরিণত হবে যা বিকশিত ভারতের লক্ষ্য পূরণে সহায়ক হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেন, ফিট ইন্ডিয়া মুভমেন্ট এবং সানডে অন সাইকেলের মতো উদ্যোগের ফলে ভারতের ক্রীড়া ব্যবস্থা এখন পরিকাঠামো ও পদক জয়ের গুণ্ডি পেরিয়ে নাগরিকদের দৈনন্দিন জীবনে শরীরচর্চাকে অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা আগামী বারো বছর পূরণ করতে চলেছে। ভারতের আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করা হচ্ছে। 2014 সালের 28 অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেছিলেন। অর্থমন্ত্রক জানিয়েছে, এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 59 কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে। মোট জমা অর্থের পরিমাণ 3,17,000 কোটি টাকা। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার বলেছেন, আজকের ছাত্ররা আগামী দিনে গণতন্ত্রের মশাল বাহকের ভূমিকা পালন করছে। আজ চেন্নাইয়ে আয়োজিত ইলেকট্রাল লিটারেসি ক্লাব এবং ইসিআই নেটের এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনী সাক্ষরতা সম্পর্কিত দেশজুড়ে ছড়িয়ে থাকা এই ক্লাবগুলি দেশের গণতন্ত্রের ভিত্তিপ্রস্তরকে আরও মজবুত করতে সাহায্য করছে। দেশের নির্বাচন কমিশন আয়োজিত এই অনুষ্ঠানটির মূল ভাবনা ছিল, গণতন্ত্র সম্পর্কে জানুন, গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 অগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রতিরক্ষা খাতে দেশ আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে চলেছে। গত এক দশকে প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বেড়ে 1,80,000 কোটি টাকায় পৌঁছেছে এবং রপ্তানি বেড়ে প্রায় 39,000 কোটি টাকা হয়েছে। মধ্যপ্রদেশের 57 বছরের পুরনো ভেহিকল ফ্যাক্টরি জবলপুরে টি সিরিজ যুদ্ধ ট্যাঙ্ক মেরামত ও সংস্কারের জন্য 472 কোটি টাকার এক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রতিরক্ষামন্ত্রী এই মন্তব্য করেন। শ্রী সিং জানান, সরকার 2028-29 অর্থবর্ষের মধ্যে 50,000 কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি উল্লেখ করেন, ভারত কেবল দেশীয়ভাবে অস্ত্র উৎপাদনই করছে না, বরং সেগুলির রক্ষণাবেক্ষণ, সংস্কার ও আধুনিকীকরণের সক্ষমতাও গড়ে তুলছে। আগামী মাসগুলিতে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং মৌসুমী মূল্যবৃদ্ধির চাপ নিয়ন্ত্রণে রাখতে সরকার বাফার স্টক থেকে সুপরিকল্পিত ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক উপায়ে পেঁয়াজ ছাড়া শুরু করেছে। আজ নতুন দিল্লির কৃষি ভবন থেকে ভোক্তা বিষয়ক বিভাগের সচিব নীতি খাড়ে জাতীয় রাজধানী অঞ্চলের ক্রেতাদের খুচরো বিক্রির উদ্দেশ্যে পেঁয়াজবাহী ভ্যানগুলির যাত্রা সূচনা করেন। এই পেঁয়াজ কেজি প্রতি 35 টাকা ভর্তুকিযুক্ত মূল্যে এনসিসিএফ, নাফেড ও কেন্দ্রীয় ভান্ডারের আউটলেট এবং দিল্লি জুড়ে ভ্রাম্যমান ভ্যানের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
2: হর বর্ষ হাম লোক কোশিশ করতে হ্যাঁ কি পেঁয়াজ মে আগর কোই কিমতো কি বড়োত্রি হতি হ্যায় তো উসমে রিটেল ইন্টারভেনশন কে মাধ্যম সে সাবসিডাইজ দর পর পেঁয়াজ কি উপলব্ধতা সুনিশ্চিত কি জাতি হ্যায়। পেঁয়াজ কি জো প্রোডাকশন

0: या अवेलेबिलिटी है उसमें किसी प्रकार की कोई किल्लत नहीं है। एक्सपोर्ट को भी देखें तो वो पिछले वर्ष के मुकाबले भी सामान्य है।
1: উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে 2025-26 সালে 307 লক্ষ মেট্রিক টনেরও বেশি উৎপাদনের পূর্বাভাস রয়েছে, ফলে আগামী মাসগুলিতে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত পেঁয়াজ মজুত করা সম্ভব হবে। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ বলেছেন, গোটা বিশ্ব আজ নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতে ভারতের অগ্রগতি ও সম্ভাবনাকে স্বীকৃতি দিচ্ছে এবং এই খাতে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি জানান, চলতি বছরের 2-5 নভেম্বর নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ভারত পুনর্নবীকরণযোগ্য শক্তি সম্মেলন ও প্রদর্শনী 2026-এ প্রায় 8-10 দেশ সহযোগী হিসেবে অংশগ্রহণ করবে। আসন্ন আয়োজনের মুম্বাই পর্বে রোড শোতে বক্তব্য পেশ করার সময় তিনি পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতে সক্ষমতা বৃদ্ধি, প্রতিশ্রুতি, গুণমান, নির্ভরযোগ্যতা ও সাশ্রয়ী মূল্যের উপর গুরুত্বারোপ করেন। ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজ 1-0 জিতে নিয়েছে। কলম্বোর সিলনিজ স্পোর্টস ক্লাবে দ্বিতীয় ক্রিকেট টেস্টে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আজ পঞ্চম দিনে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে 9 উইকেটে 429 রান করেছে। সোনাল দিনুশা 133, কেশরী নুয়ান্তা 46 রান করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নেপালে হরফাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 359, এখনও নিখোঁজ রয়েছেন 1300-এর বেশি মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার থেকে উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে 4 দিনের সফরে যাবেন। সফর চলাকালীন তিনি বিশকেকে ব্রিক্স শিখর সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশজুড়ে ক্রীড়া বিশ্ববিদ্যালয় ও আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। আজ তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেন। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।

আকাশবাণী আগরতলা ককটুমা পরিও চিত্তদেব বর্মা তিনি ককটুমা ববাগ্র হুঙ্খা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি তিনি বসংথমুনে সালরগৈ হা কতনি পরিণাইতাই থাই রবাই ককলাম সালাইকা ভারত বসকাং তালো দিল্লি কতাল ফিল চিচার ব্রিক কচুক বেড়ে কথুমলাইমং সংসাওয়ান ত্রিপুরা বিধানসভানী সালতামনে অধিবেশন তিনিমি চেংখা ডক্টর বিশি রায় ট্রফি বসং জুনিয়র ফুটবল বাতাইলাইমুগ তিনি ত্রিপুরা আন্দামান মেচেনখা তাবু ককটমা শুক্রবৈ মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী সাকা তাবুনি জরাও ভারত হা কতনি বাকি কাইসা কতালকু থংনি বেখ্রেপ সামনানী হাপাং স্রাই স্রাই কক্রজাক তিনি ভিডিও কনফারেন্স বিশিংত খেলো ইন্ডিয়া ডাইলগ ককনারথনি মন্ত্রীবক্রক অকক সাকা বসং থমুনে সাল বিশি নৈসাই নৈচিদক পালাইমুনারগৈ মেরা যুব ভারত বাইজোগালী জাক পান্ড ককনারথনি মন্ত্রীবক্রক তাইব সাকা থংরুংনক ইংনি সিমি চেঙ্গৈ কতালকুক ফুরুমুং কেন্দ্র জরা হাকতর গনাঙ্গৈ কাইসা বেখ্রেপ সামতি সাজাগৈ টঙ্গো আর থাই রক জরা তৈন চুবাচু মানৈ টঙ্গো মন্ত্রীবক্রক সাকা খেলো ইন্ডিয়া ডাইলগ থংমুং সিমি তুই ককলাম সালিমা পান্ডাইয়া আবো কাইসা কক সালিমুনি দাংসা আর থংমুংনি এমাংন মুখথাং খালাইমানো হা কতনি শিক্লাফান অ কতাল ওয়ানছু মুঙ্গ ফিয়কজাক ভারত সামতি সানানি চুবাচু হঙ্গানে পান্ডব কেন্দ্রনি শিক্লাতাই থমুং মন্ত্রী মনসুখ মান্ডবিয়া সাকা ফিট ইন্ডিয়া মুভমেন্ট তাই সানডে অন সাইকেল আমতৈ রক সাকথারমা বাই টংকসং লুকরুংনি লংমা টংকাহাম অঙ্গৈ বাচাকা বসং থমুনে সাল বিশি নৈসাই নিশিদক পালাইমুংনি মেরা যুব ভারত বাইজোগালিজাক খেলো ইন্ডিয়া ডাইলগ তাংব তাঙ্গ হা কতর বাই বাক্সা হাস্তিনি যত জেলানি জুদা জুদা রুংনক তাই কলেজনি পরিণয় রক মানজাক লাইকিয়া আগরতলানী তুলসীবতী বুড়ি রংনগ সংজাক পান্ডব সাইনি সংজাক রাংজাক মেডেল মানজাক তৈয়ক রং রোনেল সাকমা পরিণয় যুগ্রক বাই ককলাম সালাইকিয়া বিলুনিয়ানী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ ঋষুমুখনি থংকরং ইপসিতা বৈষ্ণব বরম ইয়াফারজাকা কৈলাসহরী রামকৃষ্ণ কলেজ পরিণায় রক মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী বাজওয়ালী ককনাকা পান্ডব জেলানি খরকনৈ থংকরং বরম রোজাকা আর মানজাকা উনকোটি জেলা পরিষদ কাজকু অমলেন্দ্র দাস কৈলাসহর পুরপরিষদ চেয়ারপার্সন চপলারানী দেবরায় সিপাহী জলানী সোনামুরা কবি নজরুল কলেজ তাই বিশালগুনি রবীন্দ্রনাথ ঠাকুর কলেজব খেলো ইন্ডিয়া ডাইলগ টাংবুতাং যোগালি জাকা উদয়পুরনি নেতাজি সুভাষ কলেজ মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী বাজওয়াল টৈ কক নারংমা সিদা সিদি আওয়াই খাই জাকা ভারত বসকাং তালনি সালচিনি তাই সালচিথাম দিল্লি কতানী ভারত মান্তপ ফিল চিচা ব্রিক কুচুক বেরেমনি কথুমলাইমুং সংসাওনা আর ব্রিক্সনি আদং তাই আদং যুগ হা কতনি অজারক তাই কবকজাক হা কতনি লুক আদরক মানজাক বাইনা কথুম লাইমু ব্রিক চুবাচু তাইব ক্রাক খাইন তাই জুড়া জুড়া হা কতর ফাতার তাই আমচাইনি নাং

ফজুর রহমান আগিনে এম এল এ নিরাজয় ত্রিপুরাতাই গুড়ি বট্টাচার্য মূর্তিও খাইজাকা তিনি অধিবেশন মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা কাইনি বিলটি সাকা আবরকংখা ত্রিপুরা ল্যান্ড রেভিনিউ তাই ল্যান্ড রিফর্ম ওয়াই চিবরি সাম ফিরমা বিল তাই ওপেন স্কুল তাই এক্সিবিশন নাইমতা বিল 2026 আবনকারী রংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ত্রিপুরা জিএসটি নি ওয়াই চি সাম ফিরমা বিল 2026 অধিবেশন তিসাকা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি বিধানসভাও সাকা তাবুক হাস্তেও যত দক রাসাই ব্রিচি চুকু সাই ব্রিরা সিনিচি নুখুন পাইপ লাইন বাই নজনে টিকা মানটুর জাকা এমএলএ রঞ্জিত দেববর্মান সুমুং কাইসনে ফিরগৈ মন্ত্রী অকরা ককথুম রেখা এমএলএ রঞ্জিত দেববর্মা তাই কেছে সুমুঙ্গ মন্ত্রী অকরা সাকা থানায় বিশিকটাম রং বিশু মন্ত্রী বক্রা আবাস যোজনা ও আউলি টাং বটাঙ্গ যতই চি ছিনি সাই দগরা ছিনি চিব্রী নুখুন নক টাকার বাকে রংনি চুবাচু রাজাকা রংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি বিধানসভা অধিবেশন সাকা হাস্তে হাপাং সেবরং বাকে ফিলচার বেতন কমিশন খানান বাকে তিয়ারংখা এম এল এ সুদীপ রায় বর্মন সুমুং কাইছনে ফিরগৈ মন্ত্রী অকক সাকা রংমন্ত্রী তাইব সাকা ফিলচার বেতন কমিশন চেয়ারম্যান তাই কবনি আদং চিতংনা তুই ককলাম সালাইজাগৈ টঙ্গ আকাশবাণী আগরতলা কেন্দ্র অকক্তমা খাই টংবায়ু আকাশবাণী ককটমানে আপডেট মানা বাকে লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এপস ফলো খাদ্য হদালাম্ব ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এ আইআর নিউজ এলার্টস নাইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এ আইআর আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র ককটমা আপডেট মানা খাই এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাগানে হাস্তেপা ইন্দ্র সানাই রেডি নালু সাকা উত্তর সালকা আমচাই ভারত হাকতনি নখায়ুং টাং সেব নামমনি পজা ইয়াচাগেন তিনি গুহাটিও সংযাজাক নর্থ ইস্ট ইন্ডিয়া স্পেস ওয়ার্কশপ কক নারথনি ব কক সাকা হাস্তেপা তাইব সাকা বসং নখায়ুং সাল পালেমুং রগৈ সংযাজাক অলয় খ্লাইমুংনি নাহারমুংখা উত্তর সালকা ভারত হাকতর ডাকতিন ফোয়ারজাক নিউ স্পেস ইকোসিস্টেম ক্রাক খ্লাইন মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী অ তালনি বুসকাং সাল থামচি ককটি সালনি ফুং দামচি ছাও আকাশবাণী মন কি বাত পান্ডব হাকাতর ফাতার হাকতনি লোকর বাই ককলাম সালাইন অবঙ্গন মন কি বাত পান্ডানি ফিল ছাড়া থামচি ছিনি বেরেমনি পান্ডা মন্ত্রী বক্রক লোকরং বরকনি ওয়ানসুমা খাকামা কক মন কি বাতো সাহানানি কবকা মাই গভ ওপেন ফোরাম্ব এবার নম এপস লোকরংনি ওয়ানসুম রগ্ন রহন মানবাইন টোল ফ্রি নাম্বার 1800117800 অ নাম্বার কল খাই হিন্দি বা ইংরেজি বাই ওয়ান সু মূর রেকর্ড খাই মানবায়না আবনও কারিব 1922 নাম্বার মিস কল রু যে লিঙ্ক মানানো আবো তৈন এস এম এস খাই মানবায়না খনা হরনি দামচি সাতামী ছটি ব্রিচি বাজরা ফোন টাই মেসেজ রহন মানবায়না থাইমানী ককটুমা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বাই সংযোজাক ডক্টর বিসি রায় ট্রফি বসং জুনিয়র ফুটবল বাতাইলাইমুঙ্গ তিনি ত্রিপুরা গোল কাইচানি ফেরবাই আন্দামান মেচেনখা ছত্তিশগড়নি রামকৃষ্ণ আশ্রম থংখলাও ত্রিপুরানি গোল হেট্রিক লাইকা সাতলাং জমাতিয়া সিনিয়র এলিট ক্রিকেট বিশালগড় উইকেট কাইব্রী বাই মেচেনই সদর চ্যাম্পিয়নখা তিনি টিআইটি থংখলাও বিশালগড় পুইলা ব্যাট খাই ওভার বাচিও উইকেট কাইচার কমাও রান সারা চারচিসা খাইকা ফিরকি থা নঙ্করী সদর ওভার কাইথামো উইকেট কাইদ কমাও রান সারা চারচিব্রী খাইকা বুড়িরকনি সদর ফেরেমনি রংনক বাই রংনকনি ক্রিকেট তিনি থমুং কাইথাম কপ্লাইংখা আসাম রাইফেল পাবলিক স্কুল প্রণবানন্দ বিদ্যা মন্দির তাই বরদোয়ালি রেমচিনি স্কুল নেপকো থংখলাও বরদোয়ালি স্কুল উইকেট কাইচার বাই হলিক্রজ স্কুল মেচেনখা আমতলি স্কুল থংখলাও ববন স্ত্রীপ্রা বিদ্যা মন্দির রান কাইচিবা বাই আসাম রাইফেল পাবলিক স্কুল মেচেনখা তালতলা স্কুল থংখলাও বিজয় কুমার স্কুল উইকেট কাইচি বাই মেচেনখা প্রণবানন্দ বিদ্যা মন্দির তাবুক নবর্তিবানী ককটুমা বসখাং দামনৈ চিবরে হাস্তেনি দলাই খুয়াইটাই গুমটি হাঙ্কর ফেরাংকগৈ গবাংখাই ওয়াতে ওয়াই মানুহিনী সাকলাইকা নবর্তিবর বেডেক খনা সালনি সাকানি তুমারি 35 ডিগ্রি সেলসিয়াস তাই খামানি 96 ডিগ্রি সেলসিয়াসনি গানিগিনিও টঙ্গনা তিনি সালনি সাকানি তুমারি টংমানি

30 দশমিক 5 ডিগ্রি সেলসিয়াস তাই খামানি 97 ডিগ্রি সেলসিয়াস পাইথাগ ককতমা বুবাগ্রক তাই হইছে পড়িও মন্ত্রী বখর নরেন্দ্র মোদী তিনি বসংথমুনে সালরগৈ হা কতনি পড়ি নাই তাই থাই রবাই কগলাম সালাইকা ভারত বসকাং তাল দিল্লি তাল ফিল টিচার ব্রিক কচুক বেড়ে কথমলাই মূ সংসাবনা ত্রিপুরা বিধানসভা সালতানি অধিবেশন তিন সিমি চেংখা ডক্টর বিসি রায় ট্রফি বসং জুনিয়র ফুটবল বাতাইলাই মূঙ্গ তিনি ত্রিপুরা আন্দামান মেচেনখা ককটুমা তিনির বাকে অরণ্য পাইখা উলনি ককটুমা আওয়াই এঙ্গান খনাফং দামসিনী সতী বৃষিব

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বিধানসভার তিন দিন ব্যাপী দশম অধিবেশন আজ থেকে শুরু। রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি নাল্লু বলেছেন, উত্তর পূর্বাঞ্চল ভারতের মহাকাশ প্রযুক্তির যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে একটি আধুনিক ক্রীড়া পরিমণ্ডল তৈরিতে সরকার সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধানসভায় জানিয়েছেন, সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন করার প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার। সিনিয়র এলিট ক্রিকেটে বিশালগড়কে 4 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল সদর। এখন খবর বিস্তারিত। ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভার তিন দিন ব্যাপী দশম অধিবেশন আজ থেকে শুরু হয়েছে, চলবে 31 আগস্ট পর্যন্ত। প্রশ্নোত্তর পর্ব দিয়ে অধিবেশন শুরু হয়। অধিবেশনে প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাতিল, প্রাক্তন মন্ত্রী কালিদাস দত্ত, ফয়জুর রহমান, প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরা ও গৌরী ভট্টাচার্যের স্মৃতিচারণ করা হয়। আজকের অধিবেশনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা 2টি বিল পেশ করেন। বিলগুলি হল ত্রিপুরা ভূমি রাজস্ব, ভূমি সংস্কার চতুর্দশ সংশোধনী বিল এবং মুক্ত বিদ্যালয় এবং পরীক্ষা পর্ষদ বিল 2026। তাছাড়া অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ত্রিপুরা রাজ্য পণ্য পরিষেবা দশম সংশোধনী বিল 2026 অধিবেশনে পেশ করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ বিধানসভায় জানিয়েছেন, বর্তমানে রাজ্যে মোট 6,49,470 পরিবারকে পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হচ্ছে। বিধায়ক রঞ্জিত দেববর্মার এক প্রশ্নের উত্তরে তিনি একথা জানান। বিধায়ক রঞ্জিত দাসের অপর এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, গত 3টি অর্থবছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরে প্রকল্পে মোট 17,674 পরিবারকে গৃহ নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দীতে ভারতের জন্য একটি আধুনিক ক্রীড়া পরিমণ্ডল তৈরিতে সরকার সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগ এ বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। জাতীয় ক্রীড়া দিবস 2026 উদযাপনের অঙ্গ হিসেবে মেরা যুব ভারত আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, ক্রীড়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র পর্যন্ত সারা দেশে এমন একটি পরিমণ্ডল গড়ে তোলা হচ্ছে, যেখানে প্রতিভাবানের প্রতিটি পর্যায়ে সহায়তা পায়। তিনি বলেন, খেলো ইন্ডিয়া ডায়ালগ শুধুমাত্র খেলাধুলা নিয়ে আলোচনার একটি অনুষ্ঠান নয়, বরং এটি একটি সংলাপের মঞ্চ, যেখানে প্রতিটি ভাবনা দেশের ক্রীড়া স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। দেশের যুবশক্তির এই নতুন ভাবনাগুলোই বিকশিত ভারত করতে সাহায্য করবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে খেলাধুলা একটি জাতীয় অগ্রাধিকার এবং যুব ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি বলেন, ফিট ইন্ডিয়া মুভমেন্ট এবং সানডে অন সাইকেলের মতো উদ্যোগগুলি নাগরিক জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। জাতীয় ক্রীড়া দিবস 2026 উদযাপনের অঙ্গ হিসেবে মেরা যুব ভারত আয়োজিত খেলো ইন্ডিয়া ডায়ালগ কর্মসূচিতে সারা দেশের সঙ্গে রাজ্যের প্রতিটি জেলার বিভিন্ন স্কুল ও কলেজে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। আগরতলার তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সাইয়ের প্রশিক্ষণপ্রাপ্ত স্বর্ণপদক প্রাপ্ত সাঁতারু রুনেল চাকমা ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে ঋষ্যমুখের খেলোয়াড় ঈপ্সিতা বৈষ্ণবকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। কৈলাসহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল ভাষণ শোনে। অনুষ্ঠানে জেলার 2 জন ক্রীড়া ব্যক্তিত্বকে সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন

ফুলারানী দেবরায়। সিপাহীজলা জেলা সোনামুড়ার কবি নজরুল মহাবিদ্যালয় ও বিশালগড়ের রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে খেলো ইন্ডিয়া ডায়ালগ কর্মসূচির আয়োজন করা হয়। উদয়পুরে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। আগরতলা ও গুয়াহাটির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালুর জন্য রাজ্য সরকার রেল মন্ত্রকে প্রস্তাব পাঠিয়েছে। আজ বিধানসভায় বিধায়ক গোপাল চন্দ্র রায়, দীপঙ্কর সেন ও মাইলাফ্রু মগের প্রশ্নের উত্তরে পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী এ তথ্য জানিয়েছেন। নেপালে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ দুর্যোগে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 359 জনে পৌঁছেছে। এ অবস্থায় কর্তৃপক্ষ 288 জন ভারতীয় পর্যটক সহ হাজার হাজার নিখোঁজ মানুষকে খুঁজে বের করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকালের এই আকস্মিক বন্যা নেপালের 3টি জেলায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। নেপাল পুলিশ জানিয়েছে যে আজ আরও 93টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নেপাল পুলিশের মুখপাত্র অবি নারায়ণ কাফলে জানিয়েছেন, এ পর্যন্ত উদ্ধার হওয়া মৃতদেহের মধ্যে রয়েছে চিতওয়ানে 108, নবলপরাশি পূর্বে 62, ধাডিংয়ে 27, গোর্খায় 20, রসুয়ায় 17, নবলপরাশি পশ্চিমে 15, নোয়াকোটে 12 এবং তানাহুনে 9। আজ পর্যন্ত তিব্বত ও নেপাল কর্তৃপক্ষ 1300 জনেরও বেশি মানুষ নিখোঁজ হওয়ার কথা জানিয়েছে, যাদের মধ্যে অনেকেই বিদেশি। উভয় কর্তৃপক্ষই জানিয়েছে যে মূলত ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি এবং রাশিয়া সহ 30টিরও বেশি দেশের নাগরিকেরা নিখোঁজ রয়েছেন। নেপাল পুলিশের মুখপাত্র কাফলে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আহত ব্যক্তিসহ আটকে পড়া 800 জনেরও বেশি মানুষকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। ভোটকোশি নদীর উপনদী লেনদের প্রবাহে ধস নেমে বাধা সৃষ্টি হওয়ায় এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। রসুয়াগুড়িতে চীন সীমান্তের কাছে নেপালের টিমুরে এলাকায় বন্যাটি প্রথম আঘাত হানে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আগামী 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। ভারতের সভাপতিত্বের মূল থিম স্থায়িত্ব, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়নের ভিত্তি নির্মাণ। চলতি বছরে 25টিরও বেশি শহরে 350টিরও বেশি বৈঠকের মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে উদ্যোগ নেওয়া হয়েছে। 2026 সালে ব্রিক্স প্রতিষ্ঠার 20 বছর পূর্ণ হচ্ছে এবং ভারত চতুর্থবারের মতো সভাপতিত্ব করছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ বিধানসভার অধিবেশনে জানিয়েছেন, রাজ্য সরকার সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন করার প্রস্তুতি গ্রহণ করেছে। বিধায়ক সুদীপ রায় বর্মনের জনস্বার্থমূলক এক প্রস্তাবের উপর জবাব দিতে গিয়ে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, অষ্টম বেতন কমিশনের সম্ভাব্য চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের নিযুক্তির বিষয়ে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30শে আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 137তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভর্নমেন্ট ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিসড কল দিলে যে লিংক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 28শে আগস্ট রাত 11টা 45 মিনিট পর্যন্ত। রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি নাল্লু বলেছেন, উত্তর পূর্বাঞ্চল ভারতের মহাকাশ প্রযুক্তির যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ গুয়াহাটিতে আয়োজিত নর্থ ইস্ট ইন্ডিয়া স্পেস ওয়ার্কশপে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। রাজ্যপাল বলেন,
উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা প্রথম ডিজিটাল ফরেস্ট রাইটস অ্যাক্ট অ্যাটলাস চালু করেছে। ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের প্রযুক্তিগত সহায়তায় এই অ্যাটলাস তৈরি করা হয়েছে। রাজ্যপাল বলেন, জাতীয় মহাকাশ দিবস উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই কর্মশালার মূল লক্ষ্য উত্তর পূর্ব ভারতের দ্রুত সম্প্রসারিত নিউ স্পেস ইকোসিস্টেম।

0: শক্তিশালী করা। ভারত সরকারের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন আগরতলা শাখার উদ্যোগে আজ মহিলা মহাবিদ্যালয়ের প্রেক্ষাগৃহে নেশামুক্ত ভারত অভিযান ও ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর উপর জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত জেলা শাসক অসিত কুমার দাস ও মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা সঞ্চিতা রিয়াং। খেলার খবর। সিনিয়র এলিট ক্রিকেটে বিশালগড়কে 4 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল সদর। আজ টিআইটি মাঠে আয়োজিত ম্যাচে বিশালগড় প্রথমে ব্যাট করতে নেমে 50 ওভারে 8 উইকেট হারিয়ে 181 রান তোলে। জবাবে খেলতে নেমে সদর 6 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। সদরের পক্ষে নিরুপম সেন 43 রান এবং বিশাল ঘোষ 41 রান করেন। ম্যাচে 43 রানে 3 উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন সদরের বিক্রম দেবনাথ। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়োজিত ডক্টর বিসি রায় ট্রফি জাতীয় জুনিয়র ফুটবলে আজ ত্রিপুরা 8-0 আন্দামানকে হারিয়েছে। ছত্তিশগড়ের রামকৃষ্ণ আশ্রম মাঠে আয়োজিত ম্যাচে ত্রিপুরার হয়ে হ্যাট্রিক করেন সাচলাং জমাতিয়া। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় ধলাই, খোয়াই ও গোমতী জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। সংবাদ শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। বিধানসভার 3 দিনব্যাপী 10ম অধিবেশন আজ থেকে শুরু। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্লু বলেছেন উত্তর পূর্বাঞ্চল ভারতের মহাকাশ প্রযুক্তির যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশে একটি আধুনিক ক্রীড়া পরিমণ্ডল তৈরিতে সরকার সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধানসভায় জানিয়েছেন সরকারি কর্মচারীদের জন্য 8ম বেতন কমিশন গঠন করার প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার। সিনিয়র এলিট ক্রিকেটে বিশালগড়কে 4 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল সদর। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ শুনলেন কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ, আকাশবাণী কৈলাসহর।
2: मन की बात है जन जन की, सभी की कुछ अपनी सी, संघर्षों के कुछ किस्से, कहानी कुछ सफलताओं की, अनकही विरासत की, उम्मीदें नए भारत की। महीने के आखिरी रविवार का रहता है इंतजार। मलयाचल के आंचल से विंध्याचल के आंगन तक, ब्रह्मपुत्र के घाट से हिमालय के विस्तार तक होती है मन की बात प्रधानमंत्री के साथ। तो सुनिए इस महीने 30 अगस्त सुबह 11 बजे मन की बात आकाशवाणी, दूरदर्शन के सभी चैनलों और प्रसार भारती के OTT प्लेटफॉर्म वेव्स पर। आप भी माननीय प्रधानमंत्री के मन की बात का हिस्सा बन सकते हैं। इसके लिए आप अपने सुझाव 28 अगस्त तक टोल फ्री नंबर 1800117800 पर रिकॉर्ड कर सकते हैं या फिर 1922 पर भी कॉल कर सकते हैं। नमो ऐप या MyGov के ओपन फोरम में पोस्ट कर सकते हैं या पोस्ट बॉक्स नंबर 111 आकाशवाणी दिल्ली पर भेज सकते हैं। तो याद रखें रविवार 30 अगस्त सुबह 11 बजे मन की बात।
3: RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: कानूनी सहायता टेली लॉ के ऐप वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন আইন ও অধিকার।
2: বন্ধুরা, শুরু করছি আইন বিষয়ক আলোচনা, আইন ও অধিকার। আমাদের আজকের বিষয় মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন। এ নিয়ে বলবেন কৈলাসহর বার অ্যাসোসিয়েশনের আইনজীবী শ্রী বিজন কুমার সিনহা। নমস্কার।
3: নমস্কার।
2: আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন কবে কার্যকর হয়?
3: আপনি একটি প্রাসঙ্গিক একটা প্রশ্ন তুলে ধরেছেন। এই আজকের যে আলোচ্য আইন, মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন 2007, এটি আসলে একটি কেন্দ্রীয় আইন। এই আইনটি 2007 সালে পাশ হয় এবং এটা ভারত সরকার এটি আইন হিসাবে মান্যতা দেয় 29 ডিসেম্বর 2007 সালে। কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে এটি কার্যকর হয় 15-8-2008 ইং তারিখ থেকে।
2: তো কোনো সন্তান সন্ততিহীন বরিষ্ঠ নাগরিক সম্পত্তি থাকা সত্ত্বেও বয়োবৃদ্ধ হওয়ার কারণে অসহায়, খেতে পায় না, তাদের ক্ষেত্রে এই আইন কী বলে?
3: কোনো সন্তান সন্ততিহীন বরিষ্ঠ নাগরিক তাদের সম্পত্তি থাকা সত্ত্বেও বয়োবৃদ্ধ হওয়ার কারণে অসহায়, চলাফেরা করতে পারে না, খেতে পায় না, তাদের পরবর্তী জীবন তারা একটা অসহায় জীবনের মধ্যে চলছে, এই অবস্থায় এই আজকের যে আলোচ্য আইন মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন 2007, এতে সুন্দরভাবে এর একটা বিধান রয়েছে। এতে বলা আছে কোনো সন্তানহীন বরিষ্ঠ নাগরিক যদি সম্পত্তির অধিকারী হওয়া সত্ত্বেও তা থেকে কোনোরূপ আয় হয় না, তাহলে তার বা তাদের মৃত্যুর পর যে আত্মীয়রা ওই সম্পত্তির অধিকারী হবেন তারা তাদের কাছে ভরণ পোষণ চাইবেন। এখানে এটা পরিষ্কার হওয়া দরকার যে বরিষ্ঠ নাগরিক যাদের সম্পত্তি রয়েছে এই সম্পত্তি থেকে কোনো প্রকার আয় হয় না। এই বরিষ্ঠ নাগরিক যারা সম্পত্তির মালিক তাদের মৃত্যুর পরে যে উত্তরাধিকারীগণ রয়েছে এই সম্পত্তিটা ভোগ করবেন, এই বরিষ্ঠ নাগরিক এরা ওই উত্তরাধিকারীদের উপরে ভরণ পোষণের জন্য আবেদন করতে পারবেন।
2: তো মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন 2007 অনুসারে কোনো বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণের জন্য কার কাছে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন?
3: মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন 2007, এই আইনের 7 নং ধারা অনুসারে কোনো বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণের জন্য তিনি যেখানে বসবাস করেন ওই এলাকার সরকার কর্তৃক নিয়োজিত ট্রাইব্যুনালে আবেদন করবেন। সাধারণত আমাদের রাজ্যে 23টি মহকুমা রয়েছে, এই মহকুমা শাসকদেরকে রাজ্য সরকার ট্রাইব্যুনাল হিসাবে ক্ষমতা প্রদান করেছেন। এখানে প্রশ্ন হচ্ছে কিভাবে আবেদন করবেন। বস্তুত আবেদনের একটা ফরম্যাট এই আইন অনুযায়ী দেয়া হয়েছে। এই যে নমুনা, আবেদনের নমুনা, এটা যদি কোনো বরিষ্ঠ নাগরিক এটা যদি নাও পান তাহলে সাদা কাগজে এই বরিষ্ঠ নাগরিক, সহায় সম্বলহীন বরিষ্ঠ নাগরিক মহকুমা শাসকের কাছে ট্রাইব্যুনাল হিসাবে মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও

0: কল্যাণ আইন 2007 এর ট্রাইব্যুনাল হিসাবে সংশ্লিষ্ট মহকুমা শাসকের কাছে ওনারা আবেদন করতে পারবেন। তাছাড়া এখানে আরও একটা ব্যাপার রয়েছে, কোনো মাতাপিতা বা বরিষ্ঠ নাগরিক সহায় সম্বলহীন কার কাছে গিয়ে আবেদন করবেন এ বিষয়টা ওনারা জানেন না, তাহলে মহকুমা আইন সেবা কর্তৃপক্ষ প্রত্যেকটি মহকুমার মধ্যে রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে, মহকুমা আইন সেবা কর্তৃপক্ষের কাছে গিয়ে যদি যোগাযোগ করেন, আমাকে মাতাপিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন এই বিষয়ে ভরণ পোষণের জন্য আমাকে আবেদন করার ব্যবস্থা করে দিন বলে যদি মহকুমা আইন সেবা কর্তৃপক্ষের কাছে গিয়ে যোগাযোগ করেন, তাহলে মহকুমা সংশ্লিষ্ট মহকুমা আইন সেবা কর্তৃপক্ষ নিয়োজিত কর্মচারী যারা রয়েছেন ওনারা ওনাকে সহায়তা করবেন। এবং যদি দেখা যায় সে ব্যবস্থাটাও নেই, তাহলে আমি যারা আজকে আমাদের এই আইনি অনুষ্ঠান যারা শুনছেন তাদের অবগতির জন্য আমি এটা তথ্য আমি দিচ্ছি। এটা সাদা কাগজের মধ্যে আবেদনকারীর নাম, তার পিতা বা স্বামীর নাম, সম্পূর্ণ ডাক ঠিকানা, গ্রামের নাম, রাস্তার নাম, ওয়ার্ড নাম্বার, থানা, ডাকঘর, পিনকোড, জেলা, ছেলে মেয়ে যদি আত্মীয় থাকে তাদের নাম, তাদের বর্তমান ঠিকানা, গ্রাম, রাস্তার নাম, ওয়ার্ড নাম্বার, থানা, ডাকঘর, পিন, জেলা এবং তাদের স্থায়ী ঠিকানা, গ্রাম, রাস্তা, ওয়ার্ড নম্বর, থানা, ডাকঘর, পিনকোড, জেলা, এটা উল্লেখ করে ছেলে মেয়ে বা আত্মীয়দের সমস্ত আয়ের উৎস, তাদের বাৎসরিক আয় কতটা, কত টাকা, এটা উল্লেখ করে এবং অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ এই সাদা কাগজের মধ্যে লিখে, একটা সত্যপাঠ লিখে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল তথা মহকুমা শাসকের কাছে যদি এই আবেদন জমা করা যায়, তাহলে এটা মাতাপিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন 2007-এর আবেদনপত্র হিসাবে এটা গণ্য করা হবে।
1: আমরা জানি কোনো মোকদ্দমা নিষ্পত্তি হতে বছরের পর বছর চলে যায়, এক্ষেত্রে বরিষ্ঠ নাগরিকদের জন্য কী ব্যবস্থা আছে?
0: এটা ঠিক, আমাদের ভারতবর্ষে যে বিচার ব্যবস্থার পরিকাঠামো রয়েছে এতে সাধারণত দেওয়ানি কার্যবিধি যেটা রয়েছে এখানে বছরের পর বছর যায়, তার জন্য ভারতবর্ষের পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট বর্তমানে এটা নিয়ে অনেক চিন্তাভাবনা করছেন। দ্রুত মোকদ্দমা নিষ্পত্তির জন্য বিভিন্ন ধরনের পন্থা উদ্ঘাটন করে জনসাধারণকে যাতে আদালতের গিয়ে হেনস্থার শিকার না হয় তার জন্য চেষ্টা করছেন। এই আইন অনুসারে ট্রাইব্যুনাল কর্তৃক অর্ডার পাশ হওয়ার বা নির্দেশ পাশ হওয়ার 30 দিনের মধ্যে ভরণ পোষণ প্রদানের বিধান আছে। ওই ভরণ পোষণ আবার 15 দিনের মধ্যে প্রদান করতে হবে। অর্ডার পাশ হওয়ার 30 দিনের মধ্যেই, আবেদন করার 30 দিনের মধ্যেই অর্ডার পাশ হতে হবে এবং এই অর্ডার পাশ হওয়ার 15 দিনের মধ্যেই আবেদনকৃত ভরণ পোষণ মাতাপিতা বা বরিষ্ঠ নাগরিককে প্রদান করতে হবে।
1: যদি কোনো প্রতিবাদী ট্রাইব্যুনালের এরূপ কোনো নির্দেশ অমান্য করলে কী হবে?
0: এটা একটা খুব প্রাসঙ্গিক এবং যুক্তিযুক্ত প্রশ্ন। সাধারণত আবেদন করলেন মাতাপিতা বরিষ্ঠ নাগরিক, এখানে প্রতিবাদী বা অপোজিট পার্টি হচ্ছে এই মাতাপিতা বা বরিষ্ঠ নাগরিকের সন্তান সন্ততি বা আত্মীয় স্বজন। ট্রাইব্যুনাল তথা মহকুমা শাসক মাতাপিতা বা বরিষ্ঠ নাগরিকের আবেদনের ভিত্তিতে এটা নির্দেশ দিলেন যে যারা প্রতিবাদী রয়েছেন বা অপোজিট পার্টি রয়েছেন বা রেসপন্ডেন্ট রয়েছেন ওনারা 15 দিনের মধ্যেই নির্ধারিত ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত ভরণ পোষণের যে পরিমাণ এটা দিতে হবে। এরকম যদি নির্দেশ দেওয়ার পর, ট্রাইব্যুনাল কর্তৃক এই নির্দেশ দেওয়ার পর যদি কোনো প্রতিবাদী

বা অপোজিট পার্টি এই নির্দেশ অমান্য করেন? এটাই তো প্রশ্ন আপনার, এটা খুব প্রাসঙ্গিক। যদি এটা অমান্য করেন তাহলে যত মাসের টাকা প্রদান করা হবে না তত মাস তার জেল হবে। সাপোজ ধরেন পাঁচ মাসের জন্য উনি টাকা প্রদান করছেন না, অর্ডার পাস হওয়ার পর ওনার পাঁচ মাস পর্যন্ত জেল হবে। কিন্তু এক বছরের উপরে তিন বছর যাবৎ উনি ওনার ভরণ পোষণ প্রদান করছেন না, তিন বছর আমাকে দিচ্ছেন না বলে অভিযোগ করা হলো, তাহলে ওই ট্রাইব্যুনালেই তাকে তিন বছরের পর্যন্ত জেলে পড়তে পারবেন না, এক বছর, সর্বোচ্চ এক বছর পর্যন্ত, এক বছর করে, তিন বছর, চার বছর হলে চার বছর, কিন্তু এক বছরের অধিক জেলে পাঠাতে পারবেন না, এটাই নিয়ম। তাই যদি কোনো প্রতিবাদী ভরণ পোষণের নির্দেশ ট্রাইব্যুনাল কর্তৃক দেওয়ার পর যদি ভরণ পোষণ প্রদান না করেন, ভরণ পোষণ প্রদান না পাওয়ার কারণে দরখাস্তকারী বরিষ্ঠ নাগরিক বা মাতা পিতা উনি যদি ট্রাইব্যুনালে এই বিষয়টি যদি অবগত করেন তাহলে ট্রাইব্যুনাল সর্বোচ্চ এক বছর পর্যন্ত তাকে জেলের নির্দেশ দিতে পারেন। এখন আমি আজকের যে আলোচ্য আইন মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন 2007 সম্পর্কে আমি সংক্ষেপে একটু আলোচনা করব। অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষে হাজার হাজার আইন রয়েছে, এই আইনগুলির বিস্তৃত আলোচনা করা স্বল্প সময়ের মধ্যে এটা সম্ভব না। আমরা সংক্ষেপে জনগণের কল্যাণে যাতে আমাদের এই আলোচনা যারা শ্রোতাবৃন্দ রয়েছেন, যারা শুনছেন, তাদের প্রয়োজনে আসে, তার জন্য অন্তত পক্ষে যে প্রয়োজনীয় যে কতগুলা বিষয় রয়েছে সে নিয়ে আমরা আলোচনা করব, সংক্ষেপে আলোচনা করব, কারণ সময়ের মধ্যেই আমাদের এটা আলোচনা শেষ করতে হয়। তো আজকের আইন হচ্ছে মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন 2007। এই আইনটি আমরা প্রথমেই আলোচনা করেছি, এই আইনটি 29/12/2007 সালে কেন্দ্রীয় আইন পাশ করেন, কেন্দ্রীয় সরকার পাশ করেন। কেন্দ্র সরকার এটা পাশ করার পরে আমাদের ত্রিপুরা রাজ্যে এটা কার্যকর করা হয়। 15/8/2008 সাল থেকে এটা ত্রিপুরা রাজ্যে কার্যকর করা হয়েছে। ত্রিপুরা রাজ্যে এটা কার্যকর করার পর ত্রিপুরার রাজ্যের সবকটি মহকুমাতে মহকুমা শাসককে ট্রাইব্যুনাল হিসাবে সরকার নিয়োজিত করেছেন। অন্ততপক্ষে মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিক কল্যাণ ও ভরণ পোষণ আইনের ট্রাইব্যুনাল হিসাবে যাতে সংশ্লিষ্ট মহকুমা শাসক কাজ করতে পারে এবং মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিকদের যাতে কল্যাণ সাধন করতে পারেন। তো এই আইন সম্পর্কে আলোচনা করলে আমরা এটা বলতে হই যে ভারতবর্ষে বরিষ্ঠ নাগরিক অধিকাংশ ক্ষেত্রে নিদারুণ অবহেলার শিকার, স্বীয় জীবন ধারণে তারা নানাবিধ দুরবস্থার সম্মুখীন। এদের একাংশ বৃদ্ধাবাসে নিজেদের স্থান খুঁজে নিয়েছেন, আরেকটি অংশ অবলম্বন করেছেন ভিক্ষাবৃত্তি, যাদের জীবনের পরিসমাপ্তি ঘটেছে অনাহার আর তীব্র অবহেলার মধ্য দিয়ে। বয়স্কদের তত্ত্বাবধানের জন্য সংবিধানের 41 নং অনুচ্ছেদে রাষ্ট্র তার আর্থিক সংকুলন ও উন্নয়নের গণ্ডির মধ্য থেকে বেকারি, বার্ধক্য, অসুস্থতা ও অক্ষমতা এবং অন্যান্য কিছু অবাঞ্ছিত ক্ষেত্রে কাজের অধিকার, শিক্ষা ও সরকারি সহায়তা প্রদানের কার্যকরী সংস্থান রেখেছে। অবহেলিত স্বামী বা স্ত্রী, পুত্র, কন্যা এবং মাতা পিতার ভরণ পোষণের ব্যবস্থা করতে ভারতের আইনসভা ফৌজদারি কার্যবিধি 1973, হিন্দু বিবাহ আইন 1955, বিবাহ বিচ্ছেদ আইন 1889 এবং হিন্দু দত্তক ও ভরণ পোষণ আইন 1956 ইত্যাদি আইন প্রণয়ন করেছেন। হিন্দু বিবাহ আইন ও হিন্দু দত্তক গ্রহণ ও ভরণ পোষণ আইন দুটো শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে প্রযোজ্য। ফৌজদারি কার্যবিধি আইন এবং বিবাহ বিচ্ছেদ আইন এই দুটো সাধারণ ধরনের আইন, সকলের ক্ষেত্রেই প্রযোজ্য এটি। কিন্তু উল্লেখিত আইনগুলোর কোনোটি বৃদ্ধ বা বরিষ্ঠ নাগরিকদের প্রতি কোনো প্রকার বিশেষ দৃষ্টি দেওয়া হয়নি। ভারতীয় সমাজে যে

চিরাচরিত রীতি ও মূল্যবোধ অনুসৃত, তাতে বয়স্কদের যত্ন নেওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে যৌথ পরিবার প্রথা ভেঙে যাওয়ার কারণে প্রচুর বয়স্ক লোকদের প্রতি তাদের পরিবারের লোকেরা অনেকটাই উদাসীন হয়ে পড়েছেন। এর ফলশ্রুতিতে অনেক বৃদ্ধ মানুষ, বিশেষত মহিলা বিধবা জীবনের অন্তিম দিনগুলোতে নিঃসঙ্গ জীবনযাপনে বাধ্য হচ্ছেন। সেখানে ফুটে উঠেছে নিদারুণ মানসিক গ্লানি এবং আর্থিক ও মানবিক অসহায়তার চিত্র। এ থেকে এটা পরিষ্কার যে বর্তমানে সমাজের বুকে এক বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে বার্ধক্য, এবং এ কারণেই বয়স্ক ব্যক্তিদের দেখাশোনা ও রক্ষণাকল্পে অধিক গুরুত্ব প্রদানের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। মাতা পিতা ও সন্তানের কাছ থেকে যদি ফৌজদারি কার্যবিধি আইন মোতাবেক ভরণ পোষণ দাবি করতে পারেন, তবে এ পদ্ধতি যথেষ্ট কালক্ষয়কারী, সেই সঙ্গে ব্যয়সাধ্য। এতএব একটি সরল, ব্যয়হীন এবং দ্রুত নিষ্পত্তিকারী পদ্ধতি প্রয়োজন, যাতে পিতামাতাগণ ভরণ পোষণ দাবি করতে পারেন। সামাজিক এই প্রেক্ষাপটে মাতা পিতা বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন 2007 এটি বিধিবদ্ধ করা হয়েছে। এই আইনে চারটি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। মাতা পিতা ও বরিষ্ঠ নাগরিকদের জন্য প্রয়োজন ভিত্তিক ভরণ পোষণের সংস্থান করতে যথার্থ কার্যপ্রণালী প্রণয়ন, বরিষ্ঠ নাগরিকদের অধিকতর চিকিৎসার সহায়তা প্রদান, বৃদ্ধদের জীবন ও সম্পত্তি রক্ষায় একটি সুচারু পন্থা পদ্ধতির প্রাতিষ্ঠানিক রূপ দান, এবং সহায় সম্বলহীন বরিষ্ঠ নাগরিকদের জন্য প্রতিটি জেলায় একটি করে বৃদ্ধাবাস স্থাপন। এখানে মাতা পিতা বলতে বোঝায় মা ও বাবা, তারা রক্তের সম্পর্কিত দত্তক গ্রহণকারী কিংবা সৎমা বা সৎ বাবা যে কেউ হতে পারেন। এখানে তাদের বরিষ্ঠ নাগরিক হওয়ার ব্যাপারে কোনোরূপ বাধ্যবাধকতা নেই। বরিষ্ঠ নাগরিক অর্থে বোঝায় এমন কোনো ব্যক্তি যিনি ভারতের নাগরিক এবং যার বয়স 60 বছর বা তার বেশি। ছেলেমেয়ে বলতে বোঝায় পুত্রকন্যা, পৌত্র পৌত্রী, এতে অপ্রাপ্ত বয়স্করা অন্তর্ভুক্ত হবে না। রিলেটিভ বা আত্মীয় বলতে বোঝায় সন্তানহীন বরিষ্ঠ নাগরিকদের সেই আইনসম্মত উত্তরাধিকারী যিনি বর্তমানে ওই বরিষ্ঠ নাগরিকদের সম্পত্তি দখল করেন না করেন, বা যিনি ভবিষ্যতে বরিষ্ঠ নাগরিকদের মৃত্যুর পর ওই সম্পত্তির উত্তরাধিকারী হবেন। এর মেনটেন্যান্স বা ভরণ পোষণ কথাটিতে সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত রয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা ও প্রয়োজনীয় পরিষেবা। ওয়েলফেয়ার বা কল্যাণ এর অর্থ হল এই আইন অনুযায়ী খাদ্যের সংস্থান, স্বাস্থ্য বিষয়ে যত্ন নেওয়া, বিনোদন কেন্দ্র এবং বরিষ্ঠ নাগরিকদের জন্য প্রয়োজনীয় অন্যান্য সুযোগ সুবিধা। ভরণ পোষণ ট্রাইব্যুনালের কাছে পেশ করা আবেদনপত্রের ভিত্তিতে নোটিশ জারির 90 দিনের মধ্যে সংক্ষিপ্তভাবে বিচার কার্য হবে, যা করলে রাজ্যের মহকুমা শাসকের নিম্ন পদাধিকারী নন এমন কোনো আধিকারিক। এখানে উল্লেখ করা প্রয়োজন যে মাতা পিতা বরিষ্ঠ নাগরিক এবং ভরণ পোষণ ও কল্যাণ আইন, এটি 2019 সালে এটি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সংশোধন করা হয়েছে। এতে 30 দিনের মধ্যে আবেদন করার 30 দিনের মধ্যে নির্দেশ দেওয়া হবে এবং 15 দিনের মধ্যে নির্দেশকৃত টাকা জমা করা হবে। কোনো বরিষ্ঠ নাগরিক মাতা পিতা যেখানে বসবাস করেন সেখানেই সেই মহকুমা শাসকের কাছে তিনি আবেদন করতে পারেন। কোনো সন্তান সন্ততিহীন বরিষ্ঠ নাগরিক যদি সম্পত্তির অধিকারী হওয়া সত্ত্বেও ওই সম্পত্তি থেকে যদি কোনো প্রকার আয় না হয়, তাহলেও ওই সম্পত্তি তাদের মৃত্যুর পরে যারা ভোগ করবেন তাদের বিরুদ্ধে ওনারা ভরণ পোষণের জন্য আবেদন করতে পারবেন। বরিষ্ঠ নাগরিক মাতা পিতা স্বয়ং কিংবা কোনো স্বীকৃত ব্যক্তির মাধ্যমে অথবা সম্মিলিত নিবন্ধীকরণ আইন সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের প্রান্তে নিবন্ধীকৃত কোনো স্বীকৃত স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিওর মাধ্যমে আবেদন করা যায়। যে ছেলে মা মেয়ে আত্মীয়দের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের উপস্থিতি নিশ্চিত করার ব্যাপারে ট্রাইব্যুনালের ক্ষমতা হবে একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সমান হবে। আবেদনকারী এবং প্রতিবাদী সাক্ষ্য গ্রহণের বিষয়ে ট্রাইব্যুনালের দেওয়ানি আদালতের অনুরূপ পদ্ধতি গ্রহণ করবেন। কোনো বরিষ্ঠ নাগরিক যদি পুত্রকন্যা বা আত্মীয়কে তার সম্পত্তির কোনো উইল বা ইচ্ছাপত্র দান করেন বা ওই উইল বা ইচ্ছাপত্র মূলে হস্তান্তর করেন, বর্তমানে তিনি যদি ওই ইচ্ছাপত্র গ্রহণকারী কর্তৃক অবহেলিত হন, তাহলে তিনি ট্রাইব্যুনালের

0: কাছে আবেদনক্রমে ওই উইল বা ইচ্ছাপত্র বাতিল করতে পারেন। যাই হোক, আজকে আপনাদের সামনে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করলাম। এই আলোচনায় যদি আপনাদের সমাজে যদি এটা কার্যকরী হয় তাহলে আমাদের আজকের আলোচনা সার্থক হবে। সকলকে আন্তরিক নমস্কার এবং ধন্যবাদ।
1: শুনলেন আইন বিষয়ক আলোচনা, আইন ও অধিকার। আমাদের আজকের বিষয় ছিল মাতাপিতা ও বরিষ্ঠ নাগরিক ভরণ পোষণ ও কল্যাণ আইন। বললেন কৈলাসহর বার অ্যাসোসিয়েশনের আইনজীবী শ্রী বিজন কুমার সিনহা।
2: শুনলেন আইন বিষয়ক অনুষ্ঠান, আইন ও অধিকার।

আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ভারতী চ্যাটার্জি।

ভারতী চ্যাটার্জির গাওয়া এই গানকানের সাথেই শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ শুনলেন ইংরেজি সংবাদ, আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন লোকগীতি, শিল্পী প্রতিমা বড়ুয়া।

প্রতিমা বড়ুয়ার গাওয়া এই গান গানের সাথে শেষ হলো লোকগীতির অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী পণ্ডিত ডি কে দাতার।

শুনলেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। নেপালে হড়পাপানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 359। এখনও নিখোঁজ রয়েছেন 1300-এরও বেশি মানুষ। বিদেশমন্ত্রক জানিয়েছে নেপালে থাকা 200-এরও বেশি ভারতীয় পর্যটকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে 84 জনকে উদ্ধার করা হয়েছে। দুর্গত মানুষদের সহায়তার জন্য বিদেশমন্ত্রক নতুন দিল্লিতে একটি 24 ঘন্টার কন্ট্রোল রুম খুলেছে। আবহাওয়া দপ্তর আগামীকাল ওড়িশা ও বিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা

জারি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার থেকে উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে 4 দিনের সফরে যাবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, গত এক দশকে প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বেড়ে 1,80,000 কোটি টাকায় পৌঁছেছে। ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-0 জিতে নিয়েছে। কলম্বোর সিনহালি স্পোর্টস ক্লাবে দ্বিতীয় ক্রিকেট টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আসছি বিস্তারিত খবরে। নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 359-এ দাঁড়িয়েছে। 288 জন ভারতীয় পর্যটক সহ নিখোঁজ হাজার হাজার মানুষকে উদ্ধারে কর্তৃপক্ষ জোর তৎপরতা চালাচ্ছে। গতকাল নেপালের 3টি জেলায় এই আকস্মিক বন্যা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। নেপাল পুলিশ জানিয়েছে, আজ আরও 93টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে জানিয়েছেন, এ পর্যন্ত উদ্ধার হওয়া মৃতদেহগুলোর মধ্যে চিতওয়ানে 108টি, পূর্ব নাওয়ালপরাশিতে 62টি, ধাদিংয়ে 27টি, গোর্খায় 20টি, রাসুয়ায় 17টি, পশ্চিম নাওয়ালপরাশিতে 15টি, নোয়াকোটে 12টি এবং তানাহুনে 9টি রয়েছে। তিব্বত ও নেপাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত 1,300-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। এদের মধ্যে অনেকেই বিদেশি নাগরিক। উভয় কর্তৃপক্ষই জানিয়েছে, 30টিরও বেশি দেশের মানুষ নিখোঁজ হয়েছে, যাদের মধ্যে প্রধানত ভারত, গ্রেট ব্রিটেন, মালয়েশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি ও রাশিয়ার নাগরিকরা রয়েছেন। নেপাল পুলিশের মুখপাত্র কাফলে জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এ পর্যন্ত আহত সহ 8 শতাধিক আটকে পড়া মানুষকে উদ্ধার করা হয়েছে। ভোটে কোশি নদীর উপনদী লেনদের প্রবাহ তুষার ধসের কারণে বাধাগ্রস্ত হওয়ার ফলে এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়। বন্যাটি প্রথমে চীন নেপাল সীমান্তের রাসুওয়া গাদির কাছে অবস্থিত তিমুরে এলাকায় আঘাত হানে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে এখনও পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ত্রিশুলি 1 প্রকল্পের 63 জন শ্রমিক এবং তামিলনাড়ুর 21 জন বাসিন্দা রয়েছেন। মন্ত্রক আরও জানিয়েছে, 290 জন ভারতীয় সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। নেপালে হরপাবান বিপর্যয় নিখোঁজদের মধ্যে পশ্চিমবঙ্গের 32 জন রয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এরা সকলেই একটি পর্যটন সংস্থার সঙ্গে সেদেশ ভ্রমণ করছিলেন বলে খবর। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার নিখোঁজদের ব্যাপারে খোঁজখবর করছে। এদিকে দুর্গতদের পরিবারগুলিকে সাহায্যের জন্য নবানে গতরাত থেকেই খোলা হয়েছে কন্ট্রোল রুম, সেখান থেকেই নিয়মিত যোগাযোগের চেষ্টা চলছে। নেপাল সরকারের সঙ্গেও যোগাযোগ রাখছে রাজ্য সরকার। দুর্গত মানুষের সহায়তার জন্য ভারতের বিদেশ মন্ত্রক দিল্লিতে 24 ঘন্টার একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। এই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে 9111230887 18 এবং 9111230887 19 নম্বরে যোগাযোগ করা যাবে। হোয়াটসঅ্যাপ কল ও বার্তার জন্য 9199682919888 নম্বরে যোগাযোগ করা সম্ভব। নেপালের ছোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর মিলনস্থলের কাছে সৃষ্ট ব্যারিয়ার লেক বা প্রাকৃতিক বাঁধ সৃষ্ট হ্রদটি আগামী 3 দিনের মধ্যে ভেঙে পড়ার উচ্চ ঝুঁকির মুখে রয়েছে। চীনের জলসম্পদ মন্ত্রক জানিয়েছে, আজ সকাল পর্যন্ত হ্রদটিতে আনুমানিক 20 লক্ষ ঘনমিটার জল জমা ছিল। হ্রদটির ধারণ ক্ষমতা থেকে তা অনেকটাই বেশি হওয়ায় জল উপচে পড়তে দেখা যায়। মন্ত্রক আরও সতর্ক করে বলেছে যে আগামী 3 দিনে হ্রদটিতে আরও 30 লক্ষ ঘনমিটার জল প্রবেশ করতে পারে, এর ফলে ভেঙে পড়ার ঝুঁকি আরও বাড়বে। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং আজ তিব্বতের নেপাল সীমান্ত সংলগ্ন গিরং টাউনশিপ পরিদর্শন করেছেন। সেখানে ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানির পাশাপাশি 558 জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সকালে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের গিরং টাউনশিপে এই আকস্মিক বন্যা আঘাত হানে। ভারতের আবহাওয়া দপ্তর আগামীকাল ওড়িশা ও বিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। বিশেষ করে নেপালের আকস্মিক বন্যার দিকে তাকিয়ে প্রশাসনিক মহলকে সতর্ক থাকতে বলা হয়েছে। আগামীকাল ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডেও বজ্রপাত ও ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং উত্তরাখণ্ডেও একই ধরনের আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে। পাশাপাশি জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফরাবাদ, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক সহ পশ্চিমবঙ্গ এবং সিকিমেও বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার থেকে উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে 4 দিনের সফরে যাচ্ছেন। দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানান, সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শওকত মির্জিয়েভের আমন্ত্রণে তাসখন্দে 2 দিনের রাষ্ট্রীয় সফরে যাবেন। এই সফরের সময় ভারত ও উজবেকিস্তানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি মির্জিয়েভের সঙ্গে
প্রতিনিধি স্তরের বৈঠক করবেন। তিনি জানান, দুই নেতা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল সংযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করবেন।

0: প্রধানমন্ত্রী কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদির জাপারভের আমন্ত্রণে এই মাসের 31 তারিখে বিশকেকে অনুষ্ঠিতব্য 26তম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রতিরক্ষা খাতে দেশ আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে চলেছে। গত এক দশকে প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বেড়ে 1,80,000 কোটি টাকায় পৌঁছেছে এবং রপ্তানি বেড়ে প্রায় 39,000 কোটি টাকা হয়েছে। মধ্যপ্রদেশের 57 বছরের পুরনো ভেহিকেল ফ্যাক্টরি জব্বলপুর 80 সিরিজ যুদ্ধ ট্যাঙ্ক মেরামত এবং সংস্কারের জন্য 472 কোটি টাকার একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রতিরক্ষামন্ত্রী এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে একটি আধুনিক ক্রীড়া পরিকাঠামো বা স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন, ক্রীড়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র দেশজুড়ে গড়ে তোলা হচ্ছে, যাতে প্রতিভাবানরা প্রতিটি ধাপে প্রয়োজনীয় সহায়তা পায়।
1: हमारी सरकार भारत में 21वीं सदी का आधुनिक स्पोर्ट्स इकोसिस्टम बनाने के लिए पूरी तरह प्रतिबद्ध है। आज स्पोर्ट्स यूनिवर्सिटी से लेकर आधुनिक ट्रेनिंग सेंटर्स तक देश में एक ऐसी व्यवस्था बनाई जा रही है जिसमें प्रतिभा को पहचानने से लेकर उसे दुनिया के मंच तक पहुंचाने तक हर स्तर पर सहयोग मिले।
0: আগামী মাসগুলোতে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং মৌসুমী মূল্যবৃদ্ধির চাপ নিয়ন্ত্রণে রাখতে সরকার বাফার স্টক থেকে সুপরিকল্পিত ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক উপায়ে পেঁয়াজ ছাড়া শুরু করেছে। আজ নতুন দিল্লির কৃষি ভবন থেকে ভোক্তা বিষয়ক বিভাগের সচিব নিধি খাড়ে জাতীয় রাজধানী অঞ্চলের ক্রেতাদের খুচরো বিক্রির উদ্দেশ্যে পেঁয়াজবাহী ভ্যানগুলোর যাত্রার সূচনা করেন। এই পেঁয়াজ কেজি প্রতি 35 টাকা ভর্তুকিযুক্ত মূল্যে এনসিসিএফ, নাফেড ও কেন্দ্রীয় ভাণ্ডারের আউটলেট এবং দিল্লি জুড়ে ভ্রাম্য ভ্যানের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
2: हर वर्ष हम लोग कोशिश करते हैं कि प्याज में अगर कोई कीमतों की बढ़ोतरी होती है तो उसमें रिटेल इंटरवेंशन के माध्यम से सब्सिडाइज दर पर प्याज की उपलब्धता सुनिश्चित की जाती है। प्याज की जो प्रोडक्शन है या अवेलेबिलिटी है उसमें किसी प्रकार की कोई किल्लत नहीं है। एक्सपोर्ट को भी देखें तो वो पिछले वर्ष के मुकाबले भी सामान्य है।
0: রাখি পূর্ণিমা আগামীকাল। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, প্রাচীনকাল থেকেই রাখি ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে উদযাপিত হয়ে আসছে। বিজেপি সভাপতি নীতিন নবীন আজ নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে নবনিযুক্ত জাতীয় সাধারণ সম্পাদকদের সঙ্গে প্রথম সাংগঠনিক বৈঠকে সভাপতিত্ব করেন। বিভিন্ন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি এবং কর্মপরিকল্পনা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। কন্যাকুমারী বিবেকানন্দ কেন্দ্র ও বিবেকানন্দ শিলা স্মারকের সভাপতি এ বালাকৃষ্ণন প্রয়াত হয়েছেন। আজ ভোর রাতে কন্যাকুমারীতে সংগঠনের মূল কার্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পুরুষদের ক্রিকেটে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ 1-0 ব্যবধানে জিতে নিয়েছে। কলম্বোয় দ্বিতীয় টেস্টের পঞ্চম তথা শেষ দিনে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে 9 উইকেটে 429 রান তুলে ম্যাচটি ড্র ঘোষণা করা হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। নেপালে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 359, এখনও নিখোঁজ রয়েছেন 1,300-এরও বেশি মানুষ। বিদেশমন্ত্রক জানিয়েছে, নেপালে থাকা 200-এরও বেশি ভারতীয় পর্যটকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে 84 জনকে উদ্ধার করা হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ শুনবেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আগামীকাল সকাল 6:20।
3: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

শ্রীকুমার চ্যাটার্জির গাওয়া এই গানখানির সাথেই শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

7:15 শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 ও 7:40 স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 8:00 শুনবেন সমাচার প্রভাত, 8:15 মর্নিং নিউজ, 8:30 শুনবেন নর্থ ইস্ট নিউজ, আকাশবাণী শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:00 শুনবেন ইংরেজি এবং হিন্দি নিউজ বুলেটিন, 9:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান, 11:00 শুনবেন লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের বেলা, 12:05 শুনবেন অতুল প্রসাদের গান, 12:30 শুনবেন নজরুল গীতি, 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:05 শুনবেন চিত্রমালা হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 1:30 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 বাংলা আধুনিক গান, 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2:15 শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 2:30 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2:00 শুনবেন হিন্দি সমাচার আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 6:00 শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান, 6:30 কিষাণবাণী, 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 ও 7:55 ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:30 শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গুলমোহর, 9:00 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান, 9:30 শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন কীর্তন, 10:20 শুনবেন ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি, আমাদের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:34 হয়ে 15 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।